0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। সকাল 6:30। আজ রবিবার, 26 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 29 রবিউল সানি 1448 হিজরি, 11 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 ও FM 102 মেগাহার্টসে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
1: অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান এবং আমি তানিয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ সোহেল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত। সূরা বনি ইসরাইলের 80-83 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি রফিক আহমদ।
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর বলুন, হে পালনকর্তা, আমাকে সত্যতার সঙ্গে প্রবেশ করান এবং সত্যতার সঙ্গে আমাকে বের করুন। যেখানেই প্রবেশ ও প্রস্থান করি যেন আপনার সন্তুষ্টি ও সত্যতার সঙ্গে হয় এবং আপনার পক্ষ থেকে আমাকে এমন সাহায্যকারী দান করুন যা আমাকে সাহায্য করবে। আর বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। আর আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত, কিন্তু তা জালিমদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। আর যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায়। আর যখন তাকে কোনো অকল্যাণ গ্রাস করে তখন সে হতাশ হয়ে পড়ে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়। আজকের বিষয় আমানতের গুরুত্ব। বলছেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। আমানত শব্দটি কোরআনুল করিমের মধ্যে সংশ্লিষ্ট অনেকগুলো আয়াত রয়েছে। এই শব্দটির মূল শব্দ হল, যেটাকে মাজদার বলা হয়, আমিনুন। এর অর্থ হল আস্থা রাখা, বিশ্বাস করা, গচ্ছিত রাখা, তত্ত্বাবধানে রাখা, নিরাপদে রাখা। আল্লাহ তাআলা সূরা নিসার উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা তোমাদের আমানাত পূর্ণ করবে। এই যে আমানাত পূর্ণ করবে, তাহলে এই আয়াতের আলোকে আমানাত পূর্ণ করা আল্লাহ তাআলার নির্দেশিত ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত যে কেউ কারো কাছে কোনো সম্পদ, অর্থ, কথা, এগুলো যদি আমানত রাখে তাহলে সেই আমানত তার কাছে ফেরত দিতে হবে। এটাই হলো কোরআনের এই আয়াতের নির্দেশ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নাজিল হয়েছে জীবন পরিচালনার একমাত্র উপকরণ বা পাথেয় আল কোরআনুল করিম। এই আল কোরআনুল করিম এবং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুইটি বিষয় মানুষ হিসেবে, মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমাদের জন্য আমানত। আল্লাহ তাআলা সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আমাদের জন্য আদেশ করেছেন যে নিশ্চয়ই আমি এই কোরআনকে, আমার এই বিধানকে, এই আমানতকে আকাশের উপরে, জমিনের উপরে, পর্বতের উপরে অবতীর্ণ করতে চেয়েছিলাম, তাদের কাছে আমানত দিতে চেয়েছিলাম, তারা এটাকে বহন করতে, ধারণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করল। এই কোরআনের দায়ী দায়িত্ব গ্রহণ করতে স্বীকৃতি জ্ঞাপন করল মানব জাতি। কোরআনুল করিমের এই আল্লাহ প্রদত্ত বিধান, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। এই আমানতের যথার্থভাবে আমরা যদি আদায় না করতে পারি, এর হুকুক, এর হুদুদ, এর আহকামাদি যদি আমরা আদায় করতে না পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার এই আয়াতের শেষ অংশে জলু মাং জাহুলা বলা হয়েছে, আমরা অত্যাচারী হব, আমরা অজ্ঞ হব। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমানত যারা আদায় না করবে তারা খেয়ানত করলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له ولا دين لمن لا عهد له। ওই ব্যক্তির তো ইমানই নাই যার কাছে আমানতদারি নাই, ওই ব্যক্তির কাছে দীনও নাই যার ওয়াদা যথার্থভাবে সে পালন করে না। এটা বাইহাকি ফি শাওয়াই বলি ইমানের একটি হাদিস এবং মিশকাত শরীফেও এই হাদিসটি কোট করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে, কোরআন থেকে আমরা যা বুঝেছি তার মূল কথা হল, একজন ইমানদার প্রকৃতপক্ষে সেই হতে পারে যে ব্যক্তির কাছে কোনো অর্থ, সম্পদ অথবা কোনো কথা যদি কেউ আমানত রাখে তাহলে সেটা যথাযথভাবে পরিবর্তন না করে, ব্যবহার না করে যথাযথভাবে যিনি রেখেছেন তার কাছে ফেরত দেওয়ার নামই হল ইমানদারের বৈশিষ্ট্য। কোরআনুল করিমের মধ্যে সুরা মুমিনুন এবং মারিজ এই দুইটি সুরার মধ্যে আমরা একটি আয়াত পাই। সুরা মুমিনুনের মধ্যে অষ্টম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। ইমানদারদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যাদের কাছে আমানত রাখা হয় সে আমানত যথার্থভাবে সে পরিশোধ করে, পৌঁছিয়ে দেয়। ওয়া আহাদিহিম রাউন, এবং যে ওয়াদা করে সেই ওয়াদা যথার্থভাবে তারা পালন করে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমানাতের খেয়ানাত যারা করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি হাদিস বলেছেন। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তিনটি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাসূল বলেছেন, ইযা তুমিনা খানা, যখন কারো কাছে কোনো আমানত রাখা হয় এই আমানাতের বস্তু অথবা কথাকে যারা খেয়ানাত করে, অস্বীকৃতি জ্ঞাপন করে, তারা প্রকৃতপক্ষে মুনাফিক। অতএব আমানাতের খেয়ানাত করলেই সে ব্যক্তি মুনাফিক হয়ে যায়। এবং এই মুনাফিকদের ব্যাপারে মহাগ্রন্থ আল কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা অকাট্য দলিল পেশ করে আমাদেরকে সতর্ক বার্তা নাজিল করছেন। নিশ্চয়ই মুনাফিক যারা, তারা জাহান্নামে সবচেয়ে নিকৃষ্ট বাসস্থানে অবস্থান করবে। অতএব আমানাতের খেয়ানাত করলে ওই ব্যক্তি আর মুমিন থাকে না, মুনাফিকে পর্যবসিত হয়। কোনো অবস্থাতে আমরা কোনো আমানাতের খেয়ানাত করব না। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল মুমিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে আমানতের গুরুত্ব সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন বার্নাবাস হেমব্রম।
2: প্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনাদের সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয় আলোচনা করতে চাই, রোমীয় ১২ অধ্যায় ২ পদ থেকে, তোমাদের মনের নবীকরণের দ্বারা রূপান্তরিত হও। আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারি যাতে আমি পৃথিবীকেও পরিবর্তন করতে পারি? আমাদের অনেকেই পৃথিবীর দিকে তাকালে নানা সমস্যা দেখতে পায়, যেমন সহিংসতা, সততা, দুর্নীতি, ঘৃণা, ভেঙে যাওয়া পরিবার, দারিদ্র, অবিচার ও সংঘাত। তখন হয়তো আমরা বলি, কারো না কারো তো এ পৃথিবীটা বদলানো উচিত। কিন্তু বাইবেল আমাদের সম্পূর্ণ ভিন্ন এক শুরুর পথের কথা বলে। পরিবর্তন আমার থেকেই শুরু হয়। আমরা প্রায়শই অন্যদের পরিবর্তন করতে চাই। আমরা চাই আমাদের পরিবারের সদস্যরা পরিবর্তিত হোক, আমরা চাই সমাজ পরিবর্তিত হোক। কিন্তু প্রকৃত রূপান্তর তখনই শুরু হয় যখন আমরা ঈশ্বরকে আমাদের নিজেদের হৃদয় ও মন পরিবর্তন করার সুযোগ দিই। রোমীয় ১২ অধ্যায় ২ পদে বলা হয়েছে, তোমাদের মন নবীকরণের দ্বারা রূপান্তরিত হও। প্রথমত পরিবর্তন শুরু হয় হৃদয় থেকে। আমাদের কাজকর্ম আমাদের অন্তরের অবস্থারই প্রতিফলন। যদি আমাদের হৃদয় ক্রোধ, ঘৃণা, ঈর্ষা, অহংকার ও স্বার্থপরতায় পূর্ণ থাকে, তবে শেষ পর্যন্ত তা আমাদের পরিবার ও সমাজের উপর প্রভাব ফেলবে। কিন্তু যখন আমাদের হৃদয় ভালোবাসা, ক্ষমা, দয়া, সত্য ও সহানুভূতিতে পূর্ণ থাকে, তখন সেই গুণগুলো আমাদের আশেপাশের মানুষের ওপরও প্রভাব ফেলে। লোক ৬ অধ্যায় ৪৫ পদে যিশু বলেছিলেন যে হৃদয়ে যা থাকে তাই শেষ পর্যন্ত আমাদের কথা ও কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়। তাই আমরা যদি পৃথিবীকে বদলাতে চাই, তবে প্রথমে আমাদের প্রার্থনা করা উচিত, হে প্রভু, আমাকে পরিবর্তন করুন। দ্বিতীয়ত, পরিবর্তন শুরু হয় আমাদের দৈনন্দিন সিদ্ধান্তের মধ্য দিয়ে। আজ হয়তো আমরা পুরো দেশটাকে বদলে দিতে পারবো না, হয়তো সব সামাজিক সমস্যার সমাধানও আমাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু আমরা সত্য কথা বলার সিদ্ধান্ত নিতে পারি। আমরা কাউকে ক্ষমা করার সিদ্ধান্ত নিতে পারি। রাগের জবাবে রাগ না দেখানোর সিদ্ধান্ত আমরা নিতে পারি। সংকটের মধ্য দিয়ে যাওয়া কোনো ব্যক্তিকে আমরা সাহায্য করতে পারি। আমরা আমাদের মা বাবা, জীবনসঙ্গী, সন্তান, প্রতিবেশী এবং আমাদের চেয়ে আলাদা মানুষদের সম্মান করতে পারি। আমরা দুর্নীতি বা অসততা প্রত্যাখ্যান করতে পারি। ভালো কাজের ছোট ছোট পদক্ষেপও অনেক বড় পরিবর্তন আনতে পারে। যিশু বলেছেন, তোমরা জগতের আলো। তৃতীয়ত, নিজেকে পরিবর্তন করার জন্য আমাদের ঈশ্বরের সাহায্য প্রয়োজন। ঈশ্বর মানুষের হৃদয় পরিবর্তন করতে পারেন। আরেকটি পরিবর্তিত হৃদয় একটি পরিবারকে বদলে দিতে পারে। নিজেকে ভালো করার আগে পুরো পৃথিবী ভালো হওয়ার জন্য অপেক্ষা করবেন না, নিজের থেকে শুরু করুন। আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন, কাজ পরিবর্তন করুন, ঘৃণার পরিবর্তে ভালোবাসাকে বেছে নিন, প্রতিশোধের পরিবর্তে ক্ষমা বেছে নিন, অসততার পরিবর্তে সত্যকে বেছে নিন, স্বার্থপরতার পরিবর্তে সেবাকে বেছে নিন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন।
1: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন বার্নাবাস হেমব্রম।
3: বাংলাদেশ বেতার আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:53, অস্ত যাবে 5:37। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়েন অনুষ্ঠান, কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের সকাল 8:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে সকাল 8:20। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শিল্পী গীতিকার ও সুরকারের জীবন ভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবুরি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, শ্রোতাদের অনুরোধে ছায়াছবির দাণ্ডি অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।

0: এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।
1: নিশ্চয় পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বাংলাদেশ বেতার ঢাকার সকল আয়োজনের সঙ্গে থাকবেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নতুন একটি সূর্য, নতুন একটি সকাল। আজকের এই নতুন সকালটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সাফল্যের বার্তা। নিরাপদ হোক আপনাদের পথ চলা, দিনটি শুরু হোক ইতিবাচকতার সাথে, সাফল্যের পথে। আর শরতের এই সুন্দর সকালে এ পর্যায়ে আপনাদের শোনাব ভোরের গান। শিল্পী শওমা খায়রুল ইসলাম, গানটির রচয়িতা সিকদার ইসাক আলী, সুর করেছেন মোহাম্মদ শাহিন আলী।

প্রিয় শ্রোতা বন্ধুরা, ভোরের গানটি শুনলেন শমা খায়রুল ইসলামের কণ্ঠে। গানটির রচয়িতা ছিলেন শিকদার এসহাক আলী, সুর করেছেন মোহাম্মদ শাহিন আলী। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন সকাল ৭টার সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ রবিবার, ২৬শে আশ্বিন, ২৯শে রবিউ সানি, ১১ই অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্যপণ্য সরবরাহের সংকট হবে না, আশাবাদ খাদ্যমন্ত্রীর। মহালয়ার মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার ক্ষণ গণনা। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু ৪। রিয়াদে কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হুতিদের হামলায় দুজন বাংলাদেশি সহ নিহত অন্তত ১২, আহত ৩ শতাধিক। এবং সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তান ২১১ রান নিয়ে আজ তৃতীয় দিনের মতো খেলা শুরু করবে, বাংলাদেশ ১৩৫ রানে এগিয়ে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এই আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান এই সময় মানব বর্জ্য, পরশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় ১০ বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়ো ক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারের পরীক্ষায় ৫০-৫৫% পর্যন্ত বায়ো ক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়ো ক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সকলের পরিচয় হবে বাংলাদেশি। তিনি গতকাল রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া ১৪৩৩ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহদি আমিন বলেন, রাষ্ট্র, সমাজ ও সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা পাবেন। তিনি বলেন, নাগরিক হিসেবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদি আমিন গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চ্যালেঞ্জড স্টুডেন্টস কনভেনশন ২০২৬ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা মূল্যায়নে একটি বিশেষ স্থায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। এবার এসএসসিতে প্রায় ৬,৯০,০০০ শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পায়নি উল্লেখ করে মাহদি আমিন বলেন, যাদের কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে আগ্রহ রয়েছে তাদের নিজ এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত করা হবে। ভালো ব্যবসায়িক উদ্ভাবনী ধারণা থাকলে তাদের জন্য ছোট পরিসরে প্রাথমিক তহবিলের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, দলমত ও অঞ্চল নির্বিশেষে দেশের সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। তিনি গতকাল রাজধানীর সমবায় ভবনে সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে কর্মকৌশল নির্ধারণ শীর্ষক আলোচনার সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সরকার পর্যায়ক্রমে জনগণের কল্যাণে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না। তিনি গতকাল চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে জনগণের ক্রয় ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে মূল অগ্রাধিকার দেওয়া হবে। তিনি গতকাল রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব, বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পারস্পরিক বিনিয়োগ অংশীদারিত্ব চায়। জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসনে সরকার 5,000 চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তিনি গতকাল রাজশাহীতে সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 5,000 চিকিৎসক নিয়োগের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথোলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদারে কাজ চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদ সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারীদের ত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 1990 সালে স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের সাহসী বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের 36তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, নাজির উদ্দিন জেহাদ সহ অন্যদের আত্মত্যাগের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে গেছে। গতকাল শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্ম বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন এবং ঢাক কাঁসা ও শখের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্তে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে শনিবার দেশে উদযাপিত হয়েছে মহালয়া। এর মাধ্যমে সমাপ্তি ঘটল পিতৃপক্ষের এবং সূচনা হল দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা। মহালয়া উপলক্ষে ভোরে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আহ্বান।
3: মহালয়া তিথিতে আমরা পিতৃপক্ষের শেষ হয় এবং মাতৃপক্ষের সূচনা হয়। আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের আত্মা শান্তির উদ্দেশ্যে বছরে আমরা এই তিল তর্পণ অনুষ্ঠান করে থাকি।
2: এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় মহালয়া অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা বলেন,
4: আজ তার উত্তরসূরিদের কাছ থেকে জল গ্রহণ করার জন্য ধরাধামে আসেন, সেজন্যই অসংখ্য ভদ্র যে সন্তানরা আজ জল গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন।
5: মা জাগৃত হয়ে সব অসুরকে বধ করছে, এই 15 দিনটি যেন আমাদের ভালো কাটুক সেটাই মায়ের কাছে আশা করি।
6: আমাদের দেবী পক্ষের এই আগমনী দিন থেকেই কিন্তু আমাদের সারা বছরের শুভ সূচনা শুরু হয়।
2: পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার সারা দেশে মোট 33,851টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী আগামী 16 অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে 6 দিনব্যাপী মূল দুর্গা উৎসব এবং 21 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। এর আগে তিনি নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেছেন, সব শ্রেণী পেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী নভেম্বর থেকে চালু হবে বাংলা কিউআর ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে লেনদেন। তিনি গতকাল রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর এর মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। গভর্নর বলেন, এই ব্যবস্থায় বিভিন্ন পেশার মানুষ নিজস্ব কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে ও পাঠাতে পারবেন। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,155 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1,086 জন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে গতকাল রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: সময়ের সাথে সাথে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। গেল 24 ঘণ্টায় রোগটিতে 4 জনের মৃত্যু এবং 1,631 জন হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে প্রতি সপ্তাহের মতো এই শনিবারেও ডেঙ্গু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। মোহাম্মদপুরের বসিলা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
9: আমরা সবাই একত্রিত আমাদের এলাকার উন্নয়নে কাজ করি, ময়লা নিরাসন, ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা প্রতিরোধ, আইন শৃঙ্খলা, আমাদের অবদান রাখতে হবে।
8: বিগত বছরগুলোর তুলনায় উত্তর সিটি কর্পোরেশনে এবার রোগীর সংখ্যা কম বলে দাবি করেন প্রশাসক।
10: ময়লা আবর্জনা বেশি থাকবে, সেখান থেকে মশা উৎপাদন হয়। আমরা একইভাবে দুই জায়গায় কাজ করার চেষ্টা করছি। গত 9 বছরের তুলনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গুর যে বর্তমান রোগীর যে সংখ্যা, সেই সংখ্যাগুলো অনেক কম।
8: অন্যদিকে রাজধানীর মতিঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মতিঝিল আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনাকালীন দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ডেঙ্গু প্রতিরোধে প্রতি সপ্তাহে নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
11: প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে কোথাও না কোথাও পানি জমে থাকে, সেই জমা পানিগুলো দিন দিনের বেশি কোথাও জমতে দেওয়া যাবে না, সেগুলোকে ফেলে দিতে হবে এবং সেটা ব্যক্তিগত পর্যায় থেকেও সবাইকে ইনিশিয়েটিভ নিতে হবে।
8: তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
7: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগের তদন্তে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার নতুন তারিখ আগামী 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিকেল 3টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের SMS এর মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ও সময় অবহিত করা হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অর্থায়ন বাড়াচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। এই লক্ষ্যে ক্ষুদ্র ঋণের সর্বোচ্চ সীমা 50 লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়িক ক্লাস্টার ভিত্তিক কিছু উদ্যোগে 2 কোটি টাকা পর্যন্ত অর্থায়নের পরিকল্পনা করছে সংস্থাটি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: ব্যবসার ধারণা আছে, দক্ষতাও আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজির অভাবে বড় হতে পারছেন না অনেক ক্ষুদ্র উদ্যোক্তা। অথচ এসব উদ্যোগের সম্প্রসারণ বাড়াতে পারে উৎপাদন, আয় ও কর্মসংস্থান। এই বাধা দূর করতে ক্ষুদ্র ঋণের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এবং ক্ষুদ্র উদ্যোগের বিকাশে গুরুত্ব দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। PKSF এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের বাংলাদেশ বেতারকে বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে বড় বাধা পর্যাপ্ত অর্থায়নের অভাব।
13: মাইক্রো এন্টারপ্রাইজের ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে অর্থায়ন, টাকার পরিবার। মানুষের অনেক মানুষ অর্থনৈতিক সুযোগ আছে, তার দক্ষতাও আছে, তারপরে দক্ষতাটা আর একটু উন্নত করতে পারে, আর একটু নতুন প্রযুক্তি আনার সুযোগ রয়েছে, কিন্তু এগুলোর জন্য আরেকটু বড় রকমের অর্থায়ন প্রয়োজন। তো সেটার জন্য আমরা কাজ করেছি।
12: PKSF এর ব্যবস্থাপনা পরিচালক জানান, ক্ষুদ্র ঋণের সর্বোচ্চ সীমা 50 লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক ক্লাস্টারে মধ্যবর্তী পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগের জন্য 2 কোটি টাকা পর্যন্ত অর্থায়নের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি সরকারের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পাওয়া 5,000 কোটি টাকার তহবিল এক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে সুদের হার কমানো হয়েছে, যাতে উদ্যোক্তাদের জন্য অর্থায়ন আরো সহজ হয়।
13: সরকার সম্প্রতি আমাদেরকে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে, আপনারা জানেন, প্রশিক্ষণ দিচ্ছি এবং আমরা চাচ্ছি আসলে আলটিমেটলি টেক বেসড মাইক্রো ফাইন্যান্সে বা ক্ষুদ্র উদ্যোগ ফাইন্যান্সিং এ চলে যাওয়া।
12: তবে বড় অঙ্কের ঋণের সঙ্গে বাড়ে ঝুঁকিও, তাই উদ্যোক্তা ও অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে PKSF। PKSF এর প্রত্যাশা, এতে ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উদ্যোক্তাদের নিজস্ব পুঁজি ও সম্পদ গড়ে তোলার সুযোগ বাড়বে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
7: সিনিয়র সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 65 বছর। সাংবাদিক আমির খসরু ভয়েস অব আমেরিকা সহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেন।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলায় অন্তত 12 জন নিহত ও 309 জন আহত হয়েছেন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলায় 4 জন সৌদি, 2 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে 1 জন করে মিশর, জর্ডান, ফিলিস্তিনি, সুদান, সিরীয় ও মার্কিন নাগরিক রয়েছেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ইনিংসে 4 উইকেটে 211 রান নিয়ে আজ আবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে। বাংলাদেশ সময় বেলা ১২টায় খেলা শুরু হবে। বাংলাদেশ ১৩৫ রানে এগিয়ে রয়েছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৪৬ রান করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৫৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৩৬ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্যপণ্য সরবরাহে সংকট হবে না, আশাবাদ খাদ্যমন্ত্রী। এবং সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তান ২১১ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে। বাংলাদেশ ১৩৫ রানে এগিয়ে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
16: বাংলাদেশ বেতার।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসের স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে চলে যেতে হয়, কিন্তু একজন মা যখন তার দেহে তার মন শরীরের সমস্ত আবেগ ভালোবাসা এবং সমর্থন দিয়ে তার গর্ভে একটি সন্তান ধারণ করে, সেই সন্তানটি যদি সুস্থভাবে পৃথিবীতে আসে তাহলে চূড়ান্ত আনন্দের মুহূর্ত সেটি। এমনই প্রত্যাশাই আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয়, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গর্ভবতীর ন্যূনতম 4 বার চেক আপের গুরুত্ব। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে এসেছেন ইন্দ্রাণী দেবনাথ, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন আপনি?
1: সবার প্রতি অনেক অনেক শুভকামনা, আমি বেশ ভালো আছি, সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
0: আমরা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গর্ভবতীর ন্যূনতম 4 বার চেক আপের বিষয়ে জানবো, তার আগে নিরাপদ মাতৃত্ব আসলে কি এটা নিয়ে যদি সহজ করে একটু আমাদের শ্রোতাদের বলেন।
1: নিরাপদ মাতৃত্ব বলতে আমরা যেটা বুঝি, যে এমন একটা পরিবেশ বা ব্যবস্থা যেখানে একজন মা গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসব পরবর্তী সময়ে যেন প্রয়োজনীয় চিকিৎসা, পুষ্টি এবং নিরাপদ একটা পরিবেশ পান। মানে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে মাকে সুস্থ রাখা এবং মাতৃমৃত্যু শিশু মৃত্যু রোধ করা। আমরা যেন সুস্থ মা থেকে একজন একটা সুস্থ বাচ্চা পাই।
0: এই নিরাপদ মাতৃত্বের বিপরীতে যেটা আছে সেটি হচ্ছে ঝুঁকিপূর্ণ মা বা ঝুঁকিপূর্ণ মাতৃত্ব। এই ঝুঁকিটা কিভাবে হয় বা কোথায় হয় বা ঝুঁকিপূর্ণ মা সম্পর্কে যদি একটু বলেন।
1: সন্তান গর্ভধারণের জন্য মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা বলি একটা নির্দিষ্ট সময় আছে, আমরা বলি 20-35 বছর, এই সময়টা সন্তান গর্ভধারণের জন্য খুব উপযুক্ত একটা সময়। বয়স যদি 18-এর কম হয় বা 35-এর বেশি হয়, মায়ের ওজন যদি একটু খুব বেশি হয়ে যায়, হাইট কম থাকে বা তার যদি বারবার গর্ভপাতের ইতিহাস থাকে, তো এইসব মাদেরকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করি, যে সে রক্ত স্বল্পতায় ভুগতেছে, তার উচ্চ রক্তচাপ বা এখন যেটা ডায়াবেটিকের সমস্যাটা বেশ প্রকট, এসব সমস্যা থাকলে তাদেরকে আমরা ঝুঁকিপূর্ণ মা বলি। তো এই ঝুঁকিপূর্ণ মায়ের ক্ষেত্রে আমরা চাই যে আর একটু বেশি যত্ন, একটু বেশি বেশি চেক আপ। আমাদের আজকে বিষয়ের মধ্যে আছে যে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গেলে কমপক্ষে 4 বার চেক আপে আসতে হবে। তো কমপক্ষে 4 বার তো চেক আপে আসতেই হবে। যারা ঝুঁকিপূর্ণ মা আমরা তাদেরকে বলি যে প্রতি মাসে 1 বার করে চেক আপে আসতে, এবং শুধু তাই না, উনি যদি কখনো খারাপ বোধ করেন, কোনো সমস্যা মনে করেন, অবশ্যই সাথে সাথে তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চলে আসতে হবে।
0: তার মানে ঝুঁকিপূর্ণ মাতৃত্ব এড়াতে সন্তান গ্রহণের আগেই সতর্ক হতে হবে।
1: হ্যাঁ, সন্তান গ্রহণের আগে আমরা যদি আগে থেকে প্ল্যান করি না আমি একটা বাচ্চা নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা আগে থেকে যদি একটু স্বাস্থ্যকেন্দ্রে যাই, আমার একটু চেক আপ করে নিই যে আমার আসলে আমার শরীর কেমন আছে, তাহলে কিন্তু সেটা মায়ের জন্যও ভালো এবং অনাগত যে সন্তান সেক্ষেত্রে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও প্রতিরোধ করা যায়।
0: এবার আসা যাক, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গর্ভবতীর ন্যূনতম 4 বার চেক আপের কথা বলা হচ্ছে। এই 4 বার কি স্বাভাবিক মাতৃত্ব, অর্থাৎ কোনো অসুবিধা নেই তাদের ক্ষেত্রে, নাকি বিশেষ কোনো ক্ষেত্রে?
1: না, সবার ক্ষেত্রেই কমপক্ষে 4 বার চেক আপে আসতে হবে। সেটা কখন কখন, একবার হচ্ছে গর্ভধারণের 4 মাসে, অর্থাৎ আপনি যখনই বুঝতে পারবেন যে আপনি কনসিভ করেছেন, সাথে সাথে আমরা 1 বার চেক আপের জন্য যাব 4 মাসে, তারপরে 6 মাসে একটা, 8 মাসে, 9 মাসে, এই 4টা চেক আপ আমাকে আসতেই হবে। তারপরেও আমি আগেও বললাম যে আমরা যদি মনে করি যে না আমার কোনো সমস্যা বোধ হচ্ছে, বাচ্চা একটু কম নড়ছে, আমার শরীর খারাপ লাগছে, অবশ্যই কোনো সমস্যা মনে করলে আমরা সাথে সাথে কিন্তু চেক আপে চলে আসবো। আর এটা আমাদের সরকার কিন্তু বিনামূল্যে এইসব সেবা দিয়ে থাকে, আমরা যেটাকে বলি গর্ভকালীন সময় যে সেবাটা বিনামূল্যে দেওয়া হয়। এটা আমাদের
0: বিনামূল্যে কোথায় কিভাবে পাবো?
1: স্যাটেলাইট ক্লিনিক হয় বাড়িতে বাড়িতে গিয়ে, একটা নির্দিষ্ট শিডিউল অনুযায়ী সেখানে দেওয়া হয়। তারপরে আমাদের প্রত্যেক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আছে, এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকেও কিন্তু বিনামূল্যে সেবাটা দেওয়া হয়। তারপরে কমিউনিটি ক্লিনিক থেকে দেওয়া হয়, এবং প্রত্যেকটা জেলাতে কিন্তু মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে, যেটা আমরা ম্যাটারনিটি হসপিটাল বলে জানি। এটা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিষ্ঠান, 64টা জেলায় আছে, এবং বেশ কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন জেলায় 10 বেডেরও হসপিটাল আছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু বিনামূল্যে আমরা এই সেবাটা দিয়ে থাকি। আমরা ভাবি যে মায়ের মানে বাচ্চা হয়ে গেলে বোধহয় মায়ের আর কোনো যত্ন লাগে না। হ্যাঁ, এটা একটা ভুল ধারণা। বাচ্চা হওয়ার পরেও কিন্তু মার স্বাস্থ্য ঝুঁকি থাকে, এবং সেক্ষেত্রেও কিন্তু আরো 4 বার চেক আপের কথা আমরা বলি।
0: মানে বাচ্চা হবার পরে 4?
1: হ্যাঁ, বাচ্চা হবার পরেও 4 বার চেক আপে আসে।
0: সেটা কতদিন পর পর?
1: সেটা ধরেন আমরা সবসময় বলি যেন আমাদের সন্তানটা সেবা কেন্দ্রে হয়, প্রথম চেক আপটা থাকে 24 ঘন্টার মধ্যে। তো সন্তান যদি সেবা কেন্দ্রে হয়, প্রথম চেক আপটা তার হয়েই যাচ্ছে, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তারপর 2-3 দিন, 7-14 দিন এবং 42 দিনের মধ্যে আরেকবার।

0: তো এই চারটি চেকআপ
1: মাকে, মা এবং বাচ্চা দুজনের নিরাপত্তার জন্য প্রয়োজন।
0: হ্যাঁ, দুজনের নিরাপত্তার জন্য দরকার। ধরেন বাচ্চার টিকা শিডিউল থাকে, তো এর মধ্যে টিকা শিডিউলে তো আমরা বাচ্চাকে নিয়ে আসতে বলি, এর সাথে সাথে কিন্তু মায়ের চেকআপটাও হয়ে যায়। ইপিআই এর সাথে আমরা স্যাটেলাইটটাও করি। বাচ্চাকে টিকা দিয়ে আসলে ওই যে মায়ের যে চারটা চেকআপ 42 দিন পর্যন্ত, তারও কিন্তু অটোমেটিক্যালি চেকআপ হয়ে যাচ্ছে। আর বাচ্চার টিকার সাথে যদি এটা শিডিউল নাও থাকে, তারপরেও কিন্তু মাকে এই চারটা চেকআপে আসতে হবে। কারণ অনেক সময় হয় কি, বাচ্চা হওয়ার পরেও মায়ের শরীরের যে পূর্বাবস্থা, এটা ফিরে আসতে কিন্তু সময় লাগে, অনেক জটিলতা থেকে যায়। চেকআপে না আসলে কিন্তু সেটা ফাইন্ড আউট করা যায় না, পরবর্তীতে মা বিভিন্ন রকম সমস্যায় ভুগতে পারেন। এজন্য গর্ভকালীন সময়ে চারটা চেকআপ অবশ্যই লাগবে, এবং প্রসবটা যেন সেবা কেন্দ্রে হয় সেটা দেখতে হবে, বা দক্ষ সেবাদানকারী দ্বারা প্রসব হইতে হবে, এবং বাচ্চা হওয়ার পরেও মায়ের চারটা চেকআপ দরকার।
1: বারবারই বলছিলেন যে আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রসব হতে হবে, কিন্তু এখনো গ্রামগঞ্জে যেটা বলে দায়ী বলে বা নানান ভাবে বলে, অর্থাৎ পাড়া মহল্লায় কোনো মুরব্বী আছে, তিনি প্রসবটা করাচ্ছেন, এই ক্ষেত্রে কি পরাম?
0: আমরা আসলে এই রিস্কটা কখনোই নিব না, কারণ বাড়িতে প্রসব সেবা দিতে গেলে বা বাড়িতে প্রসব হতে গেলে যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, ওই সময় কিন্তু ওই সমস্যাটা ম্যানেজ করার মতো পরিবেশ থাকে না, বাড়িতে থাকে না, যেটা সেবা কেন্দ্রে সম্ভব। এই জন্য আমরা অবশ্যই সবাইকে বলবো যে প্রসবটা যেন সেবা কেন্দ্রে হয়, যেহেতু আমরা বিনামূল্যে এই সেবাটা পাচ্ছি। এমনকি সিজারিয়ান, যদি অনেক ক্ষেত্রে সিজার দরকার হয়, আমাদের 64টা জেলায় যে বললাম মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে, ওখানে কিন্তু এই সিজারিয়ানটাও করা হয় বিনামূল্যে। তো বাড়িতে প্রসব করানো
1: যেহেতু টাকা পয়সার প্রয়োজন নেই, অতএব যারা শুনছেন, শুধু নারী না, পুরুষরাও যারা শুনছেন, তারা ওই বার্তাটি ঘরে পৌঁছে দেবেন নিরাপদ প্রসবের জন্য। চারবারের চেকআপ এটা আমরা ফ্রি পাচ্ছি, চারবার ছাড়াও যদি বেশি লাগে সেটাও কি বিনামূল্যে?
0: সেটাও বিনামূল্যে,
1: সেটাও বিনামূল্যে পাওয়া যাচ্ছে, এবং একই সাথে সিজার করা যাচ্ছে একেবারে বিনামূল্যে। কিন্তু একেবারে ঘরে কোনো ঝুঁকি না নিয়ে, আজ যায় কাল যায় না করে, একেবারে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চলে যেতে হবে এবং এই সেবাটা গ্রহণ করে মায়ের এবং অনাগত যে সন্তান রয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আশা করি আজকের আলোচনার পরে যে ভ্রান্ত ধারণা, সেখান থেকে বের হয়ে আমরা এই ধারাবাহিকতায় এগোব। এমনই শুভ প্রত্যাশায় কথা বলতে বলতে আমরা আজকের সুখের ঠিকানার একেবারে শেষ প্রান্তে। সামগ্রিকভাবে আপনার আর কোনো পরামর্শ আছে কিনা আমাদের শ্রোতাদের জন্য?
0: সুস্থ সন্তানের জন্য সুস্থ মা অবশ্যই দরকার, তো আমরা অবশ্যই মায়ের যত্ন নিব। আমরা শুধু শারীরিকভাবে না, মানসিকভাবেও মাকে ভালো রাখার চেষ্টা করব। তাকে পুষ্টিকর খাবার খাওয়ানো, তার পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা, ভারী কাজ থেকে বিরত রাখা, এবং মানসিকভাবে তাকে শান্তিতে রাখা, প্রশান্তিতে রাখা, এই চেষ্টাটা আমরা করব। আর সন্তান প্রসবের পরেও কিন্তু মায়ের যত্নের দরকার হয়, তো তখন সন্তান প্রসবের পর সন্তানের পাশাপাশি মায়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, অন্তত 42 দিন পর্যন্ত তার আসলেই খুব যত্নের দরকার হয়।
1: মায়ের গর্ভের সন্তানেরা নিরাপদে পৃথিবীতে আসুক, সুস্থ থাকুক মা এবং সন্তান, এবং আনন্দে থাকুক প্রিয় বাংলাদেশ। এমনই প্রত্যাশায় জানিয়ে দিচ্ছি আজকের আলোচনায় ছিলেন ইন্দ্রাণী দেবনাথ, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লাল্টু হোসেন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরী।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 90 মেগাহার্সে। শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানে গ্রন্থিত অনুষ্ঠান সরসুর, গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: শরৎ মানেই একরাশ সজীবতা, যেখানে ঘাসের উপর জমে থাকা ভোরের শিশির বিন্দুগুলো মুক্তোর মতো আলো ছড়িয়ে চারপাশ আলোকিত করে।
1: বিকেলে শান্ত পরিবেশে নদী তীরে দাঁড়িয়ে কাশফুলের শুভ্রতা দেখা কেবল চোখের আরাম নয়, বরং এটি হৃদয়েরও এক চরম পাওয়া।
0: শরৎ আসে শব্দ না করেই, তবু তার আলোয় মন হালকা হয়, বুকের ভেতর জমে থাকা ক্লান্তিগুলো আপনা আপনি সরে যায়। শরতের বিকেলগুলো আলাদা করে কথা বলে, সেই ভাষা বোঝে কেবল যে মন একটু নীরব থাকতে জানে।
1: শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের দোলায় ঘেরা এক অপার্থিব স্নিগ্ধতা। নীল আকাশ আর কোমল রোদের মাঝে শরৎ যেন মনে করিয়ে দেয়, সব সুন্দর অনুভূতির জন্য খুব বেশি কিছু লাগে না।
0: সাদা মেঘের সারি দেখে শরৎ শেখায়, এলোমেলো হলেও সবকিছু একসাথেই সুন্দর হতে পারে। এই ঋতুটা মনকে ভারমুক্ত করে, কারণ শরতের আলোয় মানুষ নিজের ভেতরের সরলতাকে আবার খুঁজে পায়। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুরে। এবারের আয়োজন নিয়ে আমরা রয়েছি আপনাদের সাথে, আমি মোহাম্মদ শাহিনুর রহমান
1: এবং আমি তানিয়া সুলতানা। শরতের দিনে প্রকৃতি খুব বেশি কিছু বলে না, তবু তার নীরব উপস্থিতি মনে গভীরভাবে ছুঁয়ে যায়। হালকা রোদ আর খোলা আকাশে শরৎ যেন জীবনের প্রতি এক ধরনের নরম বিশ্বাস ফিরিয়ে আনে। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শরৎ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে এসো নির্মল নীল পথে।
0: সাদা মেঘে ভরা আকাশ দেখে শরৎ বোঝায়, জীবন জটিল হলেও সুন্দর হতে বাধা নেই। শরতের উপস্থিতি খুব সাধারণ, কিন্তু সেই সাধারণত্বকেই লুকিয়ে থাকে গভীর এক প্রশান্ত অনুভূতির আবাস।
1: শরতের সকাল মানে খোলা জানালা, শান্ত বাতাস আর এমন এক অনুভূতি যা মনে করিয়ে দেয় জীবন কখনো ধীর চললেও সুন্দর হয়। শরৎ ঋতুর সবচেয়ে উজ্জ্বল রূপটি ধরা পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে। শরৎ নিয়ে প্রচুর কবিতা ও গান রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এ পর্যায়ে শুরুতেই তনুশ্রী ভট্টাচার্যের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত আপনাদের শোনাবো।

0: শরতের আলোয় দিনগুলো আলাদা করে সাজানো, যেখানে প্রতিটি মুহূর্ত স্বাভাবিক হয়েও বিশেষ মনে হয়। শরৎ কখনো আবেগ চাপিয়ে দেয় না, সে শুধু পাশে বসে মনে করিয়ে দেয় শান্ত থাকাও এক ধরনের সুখ।
1: শরৎ এলে বুঝি প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে থাকে তার নির্ভার উপস্থিতির ভেতর। নীল আকাশের নিচে দাঁড়িয়ে শরৎ মনে করিয়ে দেয় সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া জরুরি নয়।
0: এই ঋতুতে প্রকৃতি খুব সাধারণ থাকে, অথচ সে সাধারণ দৃশ্যই মনকে গভীরভাবে স্পর্শ করে। এই সময়টায় শব্দের প্রয়োজন পড়ে কম, কারণ শরৎ নিজেই অনুভূতির ভাষা হয়ে ওঠে। বন্ধুরা, এ পর্যায়ে শোনাব একটি নজরুল সঙ্গীত, শিল্পী ডক্টর প্রদীপ কুমার নন্দী।

0: শরতের দিনগুলো মনে করিয়ে দেয় সৌন্দর্য মানে এই জটিলতা নয়, কখনো কখনো সরলতাই যথেষ্ট। এই ঋতুতে প্রকৃতি আর মন যেন একে অপরকে বোঝে নেয় কোনো ব্যাখ্যা ছাড়াই।
1: শরৎকে কবি দেখে একটু করে নীল নীরবতা হিসেবে, যেখানে আকাশ আলো আর মন একই ভাষায় ধীরে কথা বলে। শরৎকালের বিকেলে রোদের মিষ্টি আভা যখন শাপলা ফুলের উপর পড়ে, তখন চারপাশটা এক অপার্থিব সৌন্দর্যে ঝলমল করে ওঠে। শাপলা শালুক পদ্ম ঘেরা দেশটা তখন এক অনন্য মাত্রা পায়।
0: শরতের প্রতিটি সকাল যেন এক একটি নতুন কবিতা, যেখানে ভোরের শিশিরগুলো ঘাসগুলো মুক্তোর মতো দুতি ছড়িয়ে দেয়। শরৎ মানেই নীল আকাশ, আর বাতাসে ছড়ায় জীবন জাগার গান। এই দেশের পাখির ডাকে পাগল করে প্রাণ। শরৎ আমাদের ভাবনা আবেগ আর উপলব্ধিকে নতুনভাবে প্রকাশ করার সুযোগ এনে দেয়। বন্ধুরা, আবারও যাব গানের কাছে, দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে। গীতিকার ও সুরকার শামসুল করিম কায়েস।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান স্বরসুর এখানেই শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো তা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। চিঠি পাঠাবার ঠিকানা স্বরসুর, প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207।
1: এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি তানিয়া সুলতানা
0: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন আতিকুর রহমান পলাশ। প্রিয় শ্রোতা বন্ধুরা, সরাসরি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।
2: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান,
3: সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন একটি দেশের গান, রুনা লায়লার কণ্ঠে আমাকে একটি দোয়েল বলেছে। গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। প্রিয় শ্রোতা, প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ সমাজ জীবনের উপর ব্যাপক প্রভাব ফেলে, যা মানুষের জীবনযাপন, সংস্কৃতি, অর্থনীতি এবং সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। সুস্থ পরিবেশ ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব। পরিবেশ মানুষের খাদ্য, পানীয়, আশ্রয় এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু যোগান দিয়ে থাকে। পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে, এর জন্য গাছ লাগানো এবং বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা প্রয়োজন। পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি বাড়ছে, তা মোকাবিলা করার জন্য আমাদের সম্মিলিতভাবে সকলের এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারব। এই শুভকামনায় শুরু করছি কৃষি সমাচার অনুষ্ঠানটি। আয়োজনমালার শুরুতেই রয়েছে আমার বাংলা পর্ব। আমার বাংলা পর্বে শুনবেন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। চলুন শুনি আমার বাংলা পর্বটি।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজা আক্তার পপি, যে বিষয়ে আজ আমরা কথা বলবো, বিনা চাষের ফসল। আর এ বিষয়ে বলবার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। শুরুতে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। আমার প্রথম প্রশ্নটি আপনার কাছে, বিনা চাষে কিভাবে ফসল আবাদ করা যায়?
2: বিনা চাষ পদ্ধতিতে প্রাথমিক চাষটি সম্পূর্ণ বাদ দেওয়া হয়, শুধুমাত্র মাধ্যমিক চাষ করে ফসল আবাদ করা হয়। মাঠ থেকে বন্যার পানি নেমে গেলে উপযুক্ত ব্যবস্থাপনায় বিনা চাষে অনেক ফসল কিন্তু আমরা আবাদ করতে পারি, যেমন ভুট্টা, গম, আলু, সরিষা, রসুন, পেঁয়াজ, মাসকলাই, ছোলা, খেসারি, মসুর, মটর, লাল শাক, পালং শাক, ডাঁটা শাক। বিনা চাষে লাভজনকভাবে অনায়াসে আবাদ করা যায়। সঠিক পরিমাণ বীজ, সামান্য পরিমাণ সার এবং প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করতে পারলে বিনা চাষে ফসল আবাদ খুবই লাভজনক একটি পদ্ধতি।
1: এ পর্যায়ে যে প্রশ্নটি করতে চাই, বিনা চাষে ফসল আবাদের সুবিধা কি?
2: বিনা চাষে ফসল আবাদ পদ্ধতির কিছু সুবিধা রয়েছে। এই পদ্ধতিতে চাষের খরচ কিন্তু কম হয়, সেচ খরচ কম হয়, ফলন বেশি হয়, আগাছার উপদ্রব কম হয়, পরিবেশ দূষণ কম হয়, মাটির জৈব পদার্থ বৃদ্ধি পায়, ভূমিক্ষয় কম হয়। তাছাড়া বিনা চাষ পদ্ধতিতে ফসল উৎপাদনে মাটির স্বাস্থ্যেরও কিন্তু যথেষ্ট উন্নতি হয়ে থাকে।
1: কোন ধরনের জমিতে বিনা চাষে আসলে ফসল আবাদ করা যায়?
2: যে কোনো ধরনের সমতল জমিতে কিন্তু আমরা বিনা চাষে ফসল আবাদ করতে পারি, তবে জমি যদি অসমতল থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগে সমতল করে নিতে হবে।
1: বিনা চাষে সরিষা আবাদ প্রযুক্তি বিষয়ে যদি একটু বলতেন আমাদেরকে।
2: বিনা চাষে সরিষা আবাদ করে কিন্তু বেশ সাফল্য পাওয়া যাচ্ছে। এই পদ্ধতিতে চাষ করে তিন ফসলই ধানি জমি থেকে বাড়তি ফসল হিসেবে বিপুল পরিমাণ সরিষা আমরা উৎপাদন করতে পারি। আরো বৃহৎ পরিসরে এই পদ্ধতিতে সরিষা চাষ করে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কিন্তু আমরা কমিয়ে আনতে পারি। এই পদ্ধতির উপযোগী স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল সরিষার জাত হচ্ছে টরি সাত, বিনা সরিষা দশ। আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগ পর্যন্ত জমি কিন্তু তখন অলস পড়ে থাকে। আমন ধান কাটার 15 দিন আগে খেতে সরিষার বীজ ছিটিয়ে দিতে হয়। পরে ধান কেটে সরিষা গাছ, আমরা যখন যদি ধান কেটে নিয়ে যাই তাহলে সরিষা গাছ আস্তে আস্তে সতেজ হয়ে উঠবে। আমন কাটার পর জমি জো হতে 10-12 দিন সময় লেগে যায়। এরপর জমি চাষযোগ্য করতে আরো 10-12 দিন চলে যায়। ফলে চাষ করে সরিষা বুনলে সরিষা তুলে আনার পরে কিন্তু আমরা বোরো আবাদ করতে পারবো না। এছাড়া বিঘা প্রতি জমি চাষের খরচও কিন্তু আমাদের বেশি পড়ে যাবে। তাই বিনা চাষে সরিষা আবাদ করায় চাষের খরচ যেমন বেঁচে যাচ্ছে, তেমনি উৎপাদন খরচও কিন্তু আমাদের কমে আসছে। এই পদ্ধতিতে সরিষা চাষে প্রতি বিঘায় মাত্র 1,000 টাকা খরচ হয়। সেখানে প্রতি বিঘায় সরিষা পাওয়া যায় 4 মণ, যার বাজার মূল্য কিন্তু 5-7,000 টাকা।
1: অনেক ধন্যবাদ আপনাকে। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো আয়োজনে।
0: প্রিয় শ্রোতা, পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করুন, পরিবেশকে সুস্থ রাখুন। এখন শুনবেন এই বিষয়ে একটি স্পট।
3: ইস, আমি তো আসল কথাটাই ভুলে গেলাম, একটু পরেই মেহমানরা চলে আসবে, ভাইয়া বড় আপ্পি অলরেডি রওনা দিয়ে দিয়েছে।
4: এই শুনছো?
5: হ্যাঁ শুনছি, বলো।
4: তোমাকে এক্ষুনি আবার বাজারে যেতে হবে।
5: এই সেরেছে, আবার কেন? তুমি যা যা লিস্ট করে দিয়েছো সবই তো এনেছি, কোনটা আবার ভুল হলো?
4: না, ভুল কিছুই হয়নি, নতুন অ্যাড হয়েছে।
5: আবার নতুন কোন রান্না করবে? তোমাদের ওই বেদঘুটের রেসিপি মনে রাখা আমার কম্ম নয়।
4: আরে সেরকম কিছু নয়, এই 2-3 কেজি ভাতের চাল নিয়ে আসো তো।
5: কেন, মাসের শুরুতে তো 1 বস্তা।
4: আরে সে তো মিনিকেট এনেছো, আমার লাগবে 1 নম্বর নাজির শেল। ভাইয়া হার্টের রোগী, পোলাও টাচও করবে না, ওদিকে মেঝো ছোট, ওদের আবার পোলাও না হলে চলবেই না।
5: হ্যাঁ এটা ঠিক বলেছো, তোমার ভাই বোনেরা এক একটা অদ্ভুত রকমের। দাও ব্যাগটা দাও।
4: কি বললে?
5: মা কিছু না, ব্যাগটা দাও।
4: ব্যাগ লাগবে না, দোকানদারি তোমায় পলি ব্যাগে দিয়ে দিবে।
5: তাও ঠিক বলেছো, যাই তাহলে।
4: যাও।
6: শফিক ভাই, শফিক ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান।
5: ও রাহেন ভাই, আপনি?
6: জি, বাজার করে এলেন বুঝি।
5: বাজার আর কি, এই সামান্য কিছু। আপনি বাজারে যাচ্ছেন বুঝি?
6: জি, ছুটির দিনে 1 নম্বর কাজই হচ্ছে গিন্নির হুকুম তামিল করা।
5: তা যা বলেছেন। তবে ভাই, আপনার হাতের ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, পাটের তৈরি বোধ হয়।
6: জি, পলিথিন ব্যাগ ব্যবহার ছেড়ে দিলাম। আরে ভাই, আমরা সচেতন নাগরিকরা যদি পলি ব্যাগ ব্যবহার বর্জন না করি, তাহলে সরকারের পদক্ষেপ বাস্তবায়ন হবে কি করে বলেন তো?
5: আমি ঠিক বুঝলাম না, খুলে বলুন তো।
6: কেন, আপনি জানেন না, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক, আইন করেই পাশ হয়েছে। বিশেষ করে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি, এই 6 পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটের বস্তা ব্যবহার করতে হবে।
5: আচ্ছা,
6: নইলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে 2 কেজি, 5 কেজি, 10 কেজির সহজে বহনযোগ্য ছোট ব্যাগও বাজারজাত করার নির্দেশ দিয়েছে।
5: বাহ।
6: তবে সরকারের একার পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়, এর জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে।
5: হ্যাঁ ভাই, আমিও শুনেছি পলি ব্যাগ নাকি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে, এটা পচনশীল নয় বলে যুগ যুগ ধরে পড়ে থেকে মাটির উর্বরা শক্তি নষ্ট করে দেয়, নাগরিক জীবনে পয় নিষ্কাশন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে।
6: হ্যাঁ ঠিকই শুনেছেন, অথচ দেখুন, পাটের ব্যাগ ব্যবহার করলে আমাদের দেশের কৃষকরা অনেক লাভবান হবে, আর চাহিদা বাড়লে কৃষকরা পাট চাষে উৎসাহী হবে, কারণ তখন কৃষকরা ভালো দামে পাট বিক্রয় করতে পারবে।
5: হ্যাঁ ঠিক বলেছেন, আর পাট পচনশীল হওয়ার কারণে মাটিরও উর্বরা শক্তি বাড়বে।
6: তাই এখন থেকে আমাদের স্লোগান হওয়া উচিত, আর পরিবেশ দূষণকারী পলি ব্যাগ নয়,
5: আমাদের যেন পরিবেশ বান্ধব চটের ব্যাগ হয়।
0: শ্রোতা, কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানটি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
7: বাংলাদেশ বেতার, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: সুন্দরের সুষমা ও সত্যের মেলবন্ধনে নজরুল দেখিয়েছেন সত্য কেবল প্রথাবদ্ধ বা কঠোর নয়, সত্য তাই যা সুন্দর এবং প্রাণবন্ত। তাঁর প্রেমের গান, রাগশ্রী সুর আর সাম্যবাদী ভাবনায় তিনি সত্যের ভেতরেই পরম সুন্দরকে খুঁজে পেয়েছিলেন। সুন্দরকে তিনি দেখেছেন সুন্দরের চিরন্তন রূপ হিসেবে, যা মানুষের আত্মাকে স্পর্শ করে। শ্রোতা বন্ধুরা, কাজী নজরুল ইসলামের সেই অমর সৃষ্টি সম্ভারকে নতুন প্রজন্মের হৃদয়ে আরও নিবিড় করে পৌঁছে দিতে 25 মে 2026 থেকে 25 মে 2027 পালিত হচ্ছে নজরুল বর্ষ। তারই শিল্পিত অনুরণনে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন চির উন্নত মমশী, এর গাহি সাম্যের গান পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। পরাধীনতার অন্ধকারে যে কণ্ঠ জাগিয়েছিল মুক্তির স্বপ্ন, যে সুরে বেজেছিল প্রতিবাদ আর আত্মশক্তির ডাক, সেটি কাজী নজরুল ইসলামের বিশের বাঁশি। 27টি কবিতায় সাজানো এই কাব্যগ্রন্থে কবি উচ্চারণ করেছেন অন্যায়ের বিরুদ্ধে সাহস, শৃঙ্খল ভাঙার প্রত্যয় আর নতুন দিনের আহ্বান। নজরুলের সেই বিদ্রোহী সুর ব্রিটিশ শাসকদেরও বিচলিত করেছিল, তাই 1924 সালের 22শে অক্টোবর নিষিদ্ধ হয় বিশের বাঁশি। বিশের বাঁশি তাই শুধু একটি কাব্যগ্রন্থ নয়, এটি জাগরণের সুরে মুক্তির এক অমর আহ্বান। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই বিশের বাঁশি কাব্যগ্রন্থ সম্পর্কে বিস্তারিত শুনবেন অধ্যাপক আহমেদ রেজার উচ্চারণে।
1: শ্রোতাবন্ধুরা, আজ কথা বলব এদেশের এক মহান কবির লেখা একটি অসাধারণ গ্রন্থ নিয়ে। যার লেখা নিয়ে আজ কথা বলব তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর তাঁর লেখা যে রচনা নিয়ে কথা বলছি সেই গ্রন্থের নাম বিশের বাঁশি। এই কাব্যগ্রন্থটি 1924 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে অনেকগুলো অনন্য সাধারণ কবিতা ও গান রয়েছে। কয়েকটি কবিতার নাম বলছি। আইরে আবার আমার চির তিক্ত প্রাণ, ফাতেহা ইজ দোয়াজদাম আবির্ভাব, ফাতেহা ইজ দোয়াজদাম তীরভাব, তুর্য নিনাদ বোধন উদ্বোধন, অভয় মন্ত্র আত্মশক্তি, শিকল পড়ার গান মুক্ত বন্দী, যুগান্তরের গান সত্য মন্ত্র, বিজয় গান বিদ্রোহীর বাণী। কবির লেখা এসব কবিতা ও গানে তার অসাধারণ সৃজনী শক্তির পরিচয় পাওয়া যায়। এসব কবিতা ও গানের মাধ্যমে কবি তার গভীর দেশপ্রেম, সংস্কার মুক্ত মন, প্রাগ্রসর ভাবনা, স্বপ্ন এবং দ্রোহের পরিচয় দিয়েছেন। বিশের বাঁশির অনেকগুলো কবিতা ও গান বাংলাদেশে অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেছে। এই গ্রন্থের অন্তর্গত বিভিন্ন কবিতা ও গান প্রায়শ পঠিত ও গীত হয়। কাজী নজরুল ইসলামের এক অমর সৃষ্টি বিশের বাঁশি।
0: নজরুলের কবিতা ও গানের পাশাপাশি তাঁর গল্পেও ফুটে উঠেছে মানুষের জীবন, প্রেম আবেগ ও সমাজের নানা ছবি। তেমনি একটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ শিউলিমালা। আয়োজনের সবশেষ পরিবেশনায় শোনাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিউলিমালা গল্প থেকে অংশবিশেষ পাঠ। পাঠে রয়েছেন নজরানা কাকুলি ও খাইরুল আহসান সোহাগ।
2: মিস্টার আজহার কলকাতায় নাম করা তরুণ ব্যারিস্টার। বাটলার, খানসামা, বয়, দারোয়ান, মালি, চাকর চাকরানিতে বাড়ি তার হরদম সরগরম। কিন্তু বাড়ির আসল সভাই নাই, মিস্টার আজহার অবিবাহিত। দাবা খেলায় তাকে আজও কেউ হারাতে পারেনি। তার দাবার আড্ডার বন্ধুরা জানে এই দাবাতেই মিস্টার আজহারকে বড় ব্যারিস্টার হতে দেয়নি, কিন্তু বড় মানুষ করে রেখেছে। তখন সবে মাত্র ব্যারিস্টারি পাশ করে এসেই শিলং বেড়াতে গেছি। ভাদ্র মাস, তখনও পুজোর ছুটি অলার দল এসে ভিড় জমায়নি, তবে আগে থেকেই দু একজন করে আসতে শুরু করেছেন। ছেলেবেলা থেকেই আমার দাবা খেলার উপর বড্ড বেশি ঝোঁক ছিল, ও ঝোঁক বিলেতে গিয়ে আরো বেশি করে চাপল। সেখানে মাইকেল, উইন্টার, টমাস প্রভৃতি সকল নাম করা খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। এবং ক্যামব্রিজের হয়ে অনেকগুলো খেলা জিতেওছি। শিলং গিয়ে খুঁজতেই দু একজন দাবা খেলোয়াড়ের সঙ্গে পরিচয় হয়ে গেল, তবে তারা কেউ বড় খেলোয়াড় নয়। তারা আমার কাছে ক্রমাগত হাঁটত। একদিন ওরির মধ্যে একজন বলি উঠল, একজন বুড়ো রিটায়ার্ড প্রফেসর আছেন এখানে, তিনি মস্ত বড় দাবারে, শোনা যায় তাকে কেউ হারাতে পারে না, যাবেন খেলতে তার সাথে? আমি তখনই উঠে পড়ে বললাম, এক্ষুনি যাব, চলুন। কোথায় তিনি? সে ভদ্রলোকটি বললেন, চলুন না, নিয়ে যাচ্ছি। আপনার মতো খেলোয়াড় পেলে তিনি বড় খুশি হবেন, তারও আপনার মতোই দাবা খেলার নেশা। অদ্ভুত খেলোয়াড় বুড়ো, চোখ বেঁধে খেলে মশাই। ইউক্যালিপটাস আর দেবদারু তরুঘেরা একটি রঙিন বাংলোয় গিয়ে আমরা উঠতেই দেখি প্রায় ষাটের কাছাকাছি বয়স এক শান্ত সৌম্য মূর্তি বৃদ্ধ ভদ্রলোক একটি তরুণীর সঙ্গে দাবা খেলছেন। আমাদের দিকে তাকিয়ে পরক্ষণেই হাসি মুখে উঠে বললেন, আরে বিনয়বাবু যে, এরা কারা? এসো বসো বসো। এদের পরিচয় বিনয়বাবু, যিনি আমায় নিয়ে গিয়েছিলেন। আমার পরিচয় দিতেই বৃদ্ধ লাফিয়ে উঠে আমায় একেবারে বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, আরে আপনি, এই এই তুমি আঝার, আরে তোমার নাম যে চেস ম্যাগাজিনে কাগজে অনেক দেখেছি, তুমি যে মস্ত বড় খেলোয়াড়, উমা শিউলি একজন মস্ত দাবারে এসেছেন, দেখে যাও, বাহ বড় আনন্দে কাটবে তাহলে, এই বয়সেও আমার বড্ড দাবা খেলার ঝোঁক, বুঝলে? কি করি, কাউকে না পেয়ে মেয়ের সাথেই খেলছিল। শিউলি নমস্কার করে নীরবে তার বাবার পাশে এসে বসল। তাকে দেখে আমার মনে হলো, এ যেন সত্যি শরতের শিউলি। খেলা আরম্ভ হল, সকলে উৎসুক হয়ে দেখতে লাগল, কেউ কেউ উপচারও দিতে লাগল। কিছুক্ষণ খেলার পর বুঝলাম, আমি ইউরোপে যাদের সঙ্গে খেলেছি তাদের অনেকের চেয়েই বড় খেলোয়াড় প্রফেসর চৌধুরী। আমি প্রফেসর চৌধুরীকে জানতাম বড় কেমিস্ট বলে, কিন্তু তিনি যে এমন অদ্ভুত ভালো দাবা খেলতে পারেন এ আমি জানতাম না। প্রফেসর চৌধুরীর সঙ্গে আবার খেলা হলো, এবারও ড্র হয়ে গেল। এরপর রোজ প্রফেসর চৌধুরীর বাসায় দাবার আড্ডা বসবে। উঠবার সময় হঠাৎ বৃদ্ধ বলে উঠলেন, মা শিউলি, এতক্ষণ খেলে মিস্টার আজহারের নিশ্চয়ই বড্ড কষ্ট হয়েছে, ওকে একটু গান শোনাও না। আমি ততক্ষণে বসে পড়ে বললাম, বাহ, এ খবর তো জানতাম না।
3: শিউলি তার লজ্জাকে অতিক্রম করে বলে উঠল, না না, আমার গলা একটু ভাঙা, সে যাক, আমার মনে হচ্ছে আপনিও গান জানেন, জানেন যদি গান না একটা গান।

নজরুলের শব্দ থেমে যায় না, তাঁর সুর ফুরিয়ে যায় না। নজরুল বর্ষ তাই কেবল একজন কবিকে স্মরণ করার আয়োজন নয়, এটি তাঁর মানবতা, সাম্য, সাহস ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়ার এক মহৎ প্রত্যয়। এমনই প্রত্যাশায় নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশিরের আজকের পর্ব গাহি সাম্যের গান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফয়সাল আহমেদ অনন্ত, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতা, আমাদের দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে এবং শিশুদের জন্য এটি গুরুতর হতে পারে। মশার কামড় প্রতিরোধ, ডেঙ্গুর লক্ষণ চেনা এবং কখন চিকিৎসা নিতে হয় তা জেনে আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শিশুর ডেঙ্গু ও অভিভাবকের করণীয়। আপনার শিশুর হঠাৎ জ্বর এসেছে, জ্বরের সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব কিংবা দুর্বলতা, পরীক্ষা করলেন দেখলেন আপনার শিশু ডেঙ্গুতে আক্রান্ত। এমন খবর শুনে স্বাভাবিকভাবে বাবা মায়ের দুশ্চিন্তা হয়, মনে প্রশ্ন আসে, এখন কি করা উচিত, আমাকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে, বাচ্চাকে কি খাওয়াবো, জ্বরের ওষুধ খাওয়াবো কিনা, বা প্লেটলেট কমে গেলে কি করব, আবার কখনই বা বুঝবো শিশুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা জানব শিশুর ডেঙ্গু হলে একজন অভিভাবক কি করবেন, কি করবেন না, এবং কোন কোন লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ডেঙ্গু সাধারণ একটি ফ্লু এর মতোই রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়েও কিন্তু অনেক সময় কোনো উপসর্গ দেখায় না, আবার অনেকের ক্ষেত্রে জ্বর আসে, অসুস্থ বোধ করে, কিছু ক্ষেত্রে ডেঙ্গু অত্যন্ত গুরুতর হতে পারে এবং দ্রুত চিকিৎসা ছাড়া মৃত্যুও হতে পারে। আমরা জানি এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, বিশেষত সূর্যোদয়ের দু ঘন্টা পরে এবং সন্ধ্যায় সূর্যাস্তের আগে। এই সময়ে ডেঙ্গুতে সংক্রমণের ঝুঁকিও সবসময় বেশি থাকে। আপনার বাড়ি, স্কুল কিংবা কর্মক্ষেত্রে পানি জমা হওয়ার জায়গা থাকে।

পারি এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিই, তবে ডেঙ্গু গুরুতর হওয়ার আগেই আমরা বাচ্চাকে রক্ষা করতে পারব। প্রিয় শ্রোতা, ডেঙ্গু হলে অনেক শিশুই কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, কিন্তু কিছু শিশুর ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে যায়। তাই ডেঙ্গুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা এবং বিপদ লক্ষণগুলো সময় মতো চিনতে পারা। ডেঙ্গুর ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, জ্বর কমে গেলেই যে শিশু সুস্থ হয়ে গেছে তা কিন্তু নয়। অনেক সময় জ্বর কমে যাওয়ার পরের সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত অসুস্থতার 3-7 দিনের দিকে সতর্ক থাকতে হয় সবচেয়ে বেশি। এই সময় যদি দেখেন শিশুর আচরণে কোনো পরিবর্তন, শিশু পানি কম খাচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে গেছে, বমি ও পেটে ব্যথা শুরু হয়েছে এবং রক্তপাতের কোনো লক্ষণ দেখছেন, তবে বুঝতে হবে শিশুর ডেঙ্গু খারাপের দিকে আগাচ্ছে। শিশুর ডেঙ্গু হলে তাহলে একজন অভিভাবক হিসেবে আপনার প্রথম করণীয় কি? প্রথমেই মনে রাখতে হবে কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না, শিশুকে বিশ্রামে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর শরীরে পানি শূন্যতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দিন। শিশুকে অল্প অল্প করে বারবার তরল খাবার দিতে পারেন, যেমন ওরসেলাইন, পানি, দুধ, স্যুপ, ডাবের পানি, ফলের রস এমন অন্যান্য তরল জাতীয় খাবার দিতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, শিশু যদি বারবার বমি করে, কিছুই খেতে না পারে অথবা প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলে তরল খাওয়ানোর চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। অভিভাবক হিসেবে আপনার আরেকটি সহজ দায়িত্ব হল মনে রাখা বা নোট করে রাখা শিশু আজকে কতটা তরল খেলো বা কতবার প্রস্রাব করলো, বমি করলো কিনা, জ্বর বাড়ছে না কমছে, সেটা মেপে মেপে যদি লিখে রাখা যায় তাহলে সবচেয়ে উপকার হয়। তাহলে আপনি চিকিৎসকের সাথে খুব সহজেই পরামর্শ করতে পারবেন এবং ফলো আপ করতে পারবেন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর হলে কি করবেন? ডেঙ্গুতে বাচ্চার জ্বর অনেক সময় বেশি হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই নিজ সিদ্ধান্তে বাচ্চাকে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না, কারণ এই ওষুধগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়। তাই জ্বরের ওষুধ দেওয়ার আগে শিশুর বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। শিশুর জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক বা কুসুম গরম পানিতে শরীর মুছে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বরফ ঠান্ডা পানি বা অতিরিক্ত ঠান্ডা পানির কোনো প্রয়োজন নেই। এবার আসি বিপদ লক্ষণগুলো, কখন কি কি দেখলে আপনি বুঝবেন শিশুকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথম লক্ষণই হল তীব্র পেট ব্যথা। শিশু যদি বলে পেটে খুব ব্যথা করছে অথবা ছোট শিশু অস্বাভাবিকভাবে কাঁদছে এবং পেট স্পর্শ করলে ব্যথা পাচ্ছে, এটি কোনোভাবেই অবহেলা করবেন না। দুই, বারবার বমি। একবার বমি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু বারবার বমি হলে, শিশু যদি কোনো রকম খাবার খেতেই না পারে, বমি করে দিচ্ছে, তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তিন, রক্তপাত। নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়ছে, বমির সঙ্গে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত বা কালো পায়খানা হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া শিশু অস্বাভাবিক ঘুমঘুম বা খেলছিল শিশু, হঠাৎ দেখলেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, বা এমনও হতে পারে অস্বাভাবিক অস্থিরতায় ভুগছে ছেলে, তবে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটিও একটি গুরুত্বপূর্ণ বিপদ সংকেত। এবার আসি বাচ্চাকে দেখবেন হঠাৎ বাচ্চা শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া শুরু করেছে, শিশু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, এটিও একটি বিপদ সংকেত। এছাড়া অনেক সময় দেখা যায় হাত পা হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে বা মুখ ফ্যাকাশে হয়ে আসছে, এটিও একটি গুরুতর লক্ষণ। এছাড়া আগেই বলেছিলাম যে প্রস্রাব কমে যাওয়া, শিশু স্বাভাবিকের তুলনায় যদি কম প্রস্রাব করে বা দীর্ঘ সময় প্রস্রাব হচ্ছে না, এটিও একটি বিপদ সংকেত। তাই শিশুর এই ধরনের বিপদ সংকেত যদি দেখেন, অভিভাবকরা এই বিপদ সংকেতগুলোর দিকে সবসময় নজর রাখবেন, যদি দেখেন তাহলে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে, নিকটস্থ যে কোনো হাসপাতালে নিয়ে যাবেন। প্রতিটি হাসপাতালে সরকার ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। এবারে আপনাদের সামনে আমরা কিছু ডেঙ্গু বিষয়ক ভুল ধারণা একটু তুলে ধরি। আমাদের অনেক সময়ই দেখবেন বাবা মা মনে করে জ্বর কমে গেছে, আমরা মনে মনে ভাবে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা ভালো হয়ে গেছে, কিন্তু এই জ্বর কমার সময়টাতেই আমাদের এই বিপদ সংকেতগুলোর দিকে আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমে গেছে কিন্তু এই যে আমি 7টি বিপদ সংকেতের কথা বললাম, এগুলোর দিকে তখন আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমার পরেও যদি এই লক্ষণগুলো দেখতে পাই তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া আরেকটি বিষয় খুব সচরাচর আমরা শুনতে পাই যে বাচ্চার প্ল্যাটিলেট কত। হ্যাঁ, প্ল্যাটিলেট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্ল্যাটিলেটের একটি সংখ্যা দেখেই শিশুর অবস্থা ভালো না খারাপ এটি বোঝা যায় না। শিশুর সামগ্রিক শারীরিক অবস্থা, রক্তপাতের লক্ষণ বা বিপদ সংকেতগুলোর সাথে মিলিয়ে চিকিৎসক আরও কিছু ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেন বাচ্চা কি গুরুতর ডেঙ্গুর দিকে যাচ্ছে কিনা। তাই প্ল্যাটিলেট বাড়ানোর জন্য নিজের ইচ্ছায় কোনো ওষুধ, কোনো ইনজেকশন বা
প্ল্যাটিলেট বাড়ানো যেসব চিকিৎসা তা নেওয়া যাবে না। এবারে আসি শিশুকে ডেঙ্গু জ্বর হলে কি খাওয়াবেন সে নিয়ে একটু বলি আপনাদের সামনে। ডেঙ্গু হলে শিশু সাধারণত খাওয়ার রুচি কমে যায়, যে কোনো জ্বরেই আমরা এটি দেখতে পাই। তাই একসঙ্গে অনেক খাবার খাওয়ানোর চেষ্টা না করে

0: শিশুকে বারে বারে অল্প অল্প খাবার দিতে হবে। শিশু যে খাবার সহজে খেতে পারে সেসব পুষ্টিকর ও সহজ পাচ্য খাবার দিন। তরল খাবারের দিকে বিশেষ নজর দিন। পানি, দুধ, স্যুপ এসব খাবারের প্রতি নজর দেওয়া যেতে পারে। এছাড়া তরল করে খিচুড়িও খাওয়ানো যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুকে পর্যাপ্ত তরল ও পুষ্টি দেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেয়া। প্রিয় শ্রোতা এবং প্রিয় অভিভাবকবৃন্দ, মনে রাখবেন প্রতিরোধই সেরা কৌশল। তাই মশার কামড় থেকে শিশুকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন। নিজের চারপাশে মশার প্রজনন স্থলগুলো দেখে দেখে ধ্বংস করুন সেগুলোকে, কারণ মশার প্রজনন স্থল ধ্বংস করাই মশা নিয়ন্ত্রণের অন্যতম উপায়। মশারি টাঙিয়ে ঘুমান এবং বাচ্চাকে এবং নিজেও মসকিটো রেপেলেন্ট পাওয়া যায় এখন, এসব ব্যবহার করতে পারেন। এবং ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে, ডেঙ্গুর বিপদ সংকেত সম্পর্কে সচেতন হন। দ্রুত চিকিৎসায় ডেঙ্গু রোগ ভালো হয়। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, ডেঙ্গু মুক্ত দেশ করুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: নদীর চরে কাশের বন হাসছে যেন নিচের বনে, সাদা বেঘের দল চলেছে নীলাকাশের উঠোন পানে, হাওয়ার দোলায় দুলছে তারা নরম তুলোর চাদর পেতে, রূপের যেন নেই তো শেষ কাশফুলের এই শুভ্রতাতে, বাতাসে আনে নতুন প্রাণ শিউলি ফুলের মধুর ঘ্রাণে, আশ্বিনের সোনালি ভরে শান্তি নামক সভার মনে।
1: আমাদের দেশের প্রশান্তির ঋতু আশ্বিন, এই আশ্বিনে প্রস্ফুটিত শ্বেত শুভ্র কাশফুলের সাথে প্রকৃতির যে সুনিবিড় সম্পর্ক তা বোধ হয় আর অন্য কোনো ফুলের সঙ্গে ততটা দেখা যায় না, তাই না বন্ধুরা? আশ্বিনের সকাল তাই শুধু একটি ঋতুর সকাল নয়, এটি স্মৃতির সকাল, ফিরে পাওয়ার সকাল। জীবনের ব্যস্ততায় আমরা কত কিছু হারিয়ে ফেলি, কিন্তু আশ্বিনের এমনই এক নির্মল সকাল হঠাৎ যেসব স্মৃতির জানালা খুলে দেয়।
0: মনে হয় জীবন যতই কঠিন হোক, পৃথিবী এখনো সুন্দর, এখনো নীল আকাশ আছে, সাদা মেঘ আছে, কাশফুল আছে, শিউলির গন্ধ আছে, এখনো ভোরের আলো মানুষের মনকে নতুন করে আশাবাদী করতে পারে। কংক্রিটে ঢাকা আমাদের নগর জীবনেও তার প্রভাব পড়ে।
1: গ্রাম বাংলার ছবিগুলো যেন আরেকটু অন্যরকম, শরতের শেষে মাঠের কচি ধানগুলো আরো সবুজ হয়, শরতের সকালে সেই সবুজের বুকে আরো সবুজের আস্তরণ ছড়িয়ে পড়ে, আর এই আশ্বিন মাসে মৃদু বাতাসে নেচে নেচে তারা যেন মনের আনন্দ প্রকাশ করে। ধীরে ধীরে এই ধান পাকবে সেই হেমন্তকালে, শরৎ যেন সেই হৈমন্তিক বাণী শোনায় এদেশের কৃষকের কানে কানে।
0: আর সেদিন সকালে যখন গাছের ঢগায় জমে থাকা মুক্তোর মতো শিশির বিন্দু সূর্যের আলতো কিরণে ঝলমল করে উঠবে, তখন হয়তো আমাদের মন বলে উঠবে, আমার দেশের মাটি সবার চেয়ে খাঁটি, ওবাই সবার চেয়ে খাঁটি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ শরতের স্বর্ণালী সকালে গানের মিষ্টি সুরের আবহে শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।
1: আজ উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি তানিয়া সুলতানা
0: এবং আমি মোহাম্মদ জসিম উদ্দিন।
1: আজ রবিবার, 26শে আশ্বিন 1433 বঙ্গাব্দ, 11ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 29শে রবিউস সানি 1448 হিজরি শরৎকাল।
0: বন্ধুরা, আজ যাদের জন্মদিন, মহানগরের আয়োজন থেকে তাদের সবাইকে একসাথে জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।
1: শুভ জন্মদিন আজ 11ই অক্টোবর। আজ 11ই অক্টোবর বিশ্ব কন্যা শিশু দিবস। একটি শিশু যখন জন্ম নেয় তখন সে ছেলে না মেয়ে এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হল সে একজন মানুষ। তার চোখে থাকে স্বপ্ন, মুখে থাকে হাসি, হৃদয়ে থাকে ভালোবাসা, আর ভবিষ্যৎকে বদলে দেওয়ার অসীম সম্ভাবনা।
0: অথচ পৃথিবীর বহু কন্যা শিশুর জীবনে জন্মের মুহূর্ত থেকে শুরু হয় বৈষম্যের অদৃশ্য দেয়াল। কোথাও কন্যা সন্তান জন্ম নেওয়ায় আনন্দ কমে যায়, কোথাও তার খাবার, শিক্ষা কিংবা চিকিৎসার অধিকার ছেলে শিশুর তুলনায় পিছিয়ে থাকে। অথচ একটি কন্যা শিশু শুধু একটি পরিবারের সন্তান নয়, সে একটি সমাজের ভবিষ্যৎ। আজ যে মেয়েটি মায়ের আঁচল ধরে হাঁটতে শিখছে, আগামী দিনে সে হতে পারে চিকিৎসক, শিক্ষক, বিজ্ঞানী, প্রকৌশলী, শিল্পী, উদ্যোক্তা, কৃষিবিদ কিংবা একজন দায়িত্বশীল মা। তার সম্ভাবনার কোনো লিঙ্গভেদ নেই, তার স্বপ্নেরও কোনো সীমারেখা নেই। কিন্তু অল্প বয়সে তাকে বিয়ে দিয়ে তার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে সংসারের বোঝা, যা তার উপর একটা অমানবিক অবিচার এবং অসামাজিক আচরণ।
1: এমন বাস্তবতাকে সামনে রেখে প্রতি বছর 11ই অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। জাতিসংঘ 2011 সালে এই দিবস ঘোষণা করে এবং 2012 সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এর মূল লক্ষ্য কন্যা শিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করা এবং তাদের জীবনের পথে থাকা বৈষম্য ও বাধাগুলো দূর করার জন্য বিশ্বকে সচেতন করা। এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট গার্ল রাইটস।
0: তবে আশার কথা হচ্ছে বাংলাদেশে গত কয়েক দশকে কন্যা শিশুর শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের বিদ্যালয়ে অংশগ্রহণ বেড়েছে, নারীর উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণও আগের তুলনায় বিস্তৃত হয়েছে। কিন্তু এই অগ্রগতির পাশাপাশি এখনও রয়েছে ঝরে পড়া, বাল্যবিবাহ, দারিদ্র, পুষ্টির ঘাটতি, সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং ডিজিটাল বৈষম্যের মতো নানা চ্যালেঞ্জ। তবে এ নিয়ে প্রচুর কাজও হচ্ছে।
1: হ্যাঁ বন্ধুরা, আজকের পৃথিবী প্রযুক্তি নির্ভর, ডিজিটাল জগতেও কন্যা শিশুর সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। আজ পরিবার, বিদ্যালয়, সমাজ এবং রাষ্ট্র সব সম্মিলিত দায়িত্ব কন্যা শিশুকে তার অধিকার থেকে বঞ্চিত না করা এবং তার প্রতি সহিংসতা, নির্যাতন, হয়রানি ও শোষণ থেকে রক্ষা করা, এই হোক আমাদের অঙ্গীকার। আজকের এই বিশেষ দিনে এই কথাটা সকলকে স্মরণ করিয়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি কি আছে সেখানে।
0: প্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি কি কি রয়েছে আমাদের আজকের মহানগরের আয়োজন তালিকাতে। আজ রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয়মুখ, রয়েছে ঢাকা মহানগরীর প্রকৃতি ও পরিবেশ নিয়ে পর্ব নগর প্রকৃতি এবং শোনাব সিনেমার গান।
1: তো বন্ধুরা, প্রথমে শোনাব আজকের ঢাকা। আজকের এই দিনে মহানগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন গুলশানারা।
2: শরৎকালীন নাট্যোৎসব 2026 উপলক্ষে আজ বিকেল 4:30টায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটক কাজী নজরুল ইসলামের ঝিলিমিলি। নাটকটি পরিবেশন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্য সংগঠন নটনাট্য। অন্যদিকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একই সময়ে মঞ্চস্থ হবে জুলাই অভ্যুত্থান নিয়ে নাটক গারদের বন্দী। রচনায় রয়েছেন হোসনে মোবারক, নির্দেশনায় রয়েছেন এইচ এম তানভীর হাসান। নাটকটি পরিবেশন করবে স্বপ্নিক থিয়েটার। ওদিকে বাংলাদেশের আধুনিক শিল্পকলার অন্যতম পথিকৃত এবং বরেণ্য ভাস্কর ও চিত্রশিল্পে প্রফেসর আব্দুর রাজ্জাকের টাইমলেস টেস্টামেন্ট শীর্ষক একক শিল্প প্রদর্শনীর আয়োজন করেছেন দেশ আর্ট গ্যালারি। রাজধানীর গুলশান দুইয়ের বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে 12 নম্বর সড়কের 13/1 নম্বর বাড়ির দেশ আর্ট গ্যালারির নিজস্ব প্ল্যাটফর্মে আয়োজিত এই প্রদর্শনী পরিদর্শন করা যাবে প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত। আগামী যা আগামী 12 অক্টোবর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। আর ধানমন্ডির 26 মিরপুর রোডে আলিয়াস ফ্রোসেস দ্য ঢাকার লা গারেত গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী ডক্টর আবু কালাম শামসুদ্দিনের একক চিত্র প্রদর্শনী যন্ত্রণার গান ওড়িশার বর্গ। প্রদর্শনী আগামী 13 অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঢাকার ঝুরি।
0: শুনলাম আজকের ঢাকা পর্ব।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: এই প্রজন্মের সঙ্গীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপা সুরেলা কণ্ঠ ও অনবদ্য গায়কে দিয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় হয়ে গান করবেন, সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। পেশাগতভাবে সঙ্গীতকে নেওয়ার ক্ষেত্রে অনেক বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন তিনি।
1: লুইপার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যোছনা করেছে আরি, রয়েছে নজরুল সঙ্গীত আমার আপনার চেয়ে আপন যেজন, আধুনিকের মধ্যে আছে জেন্টেলম্যান, ঘুরে ফিরে আমার চোখের জলের মাঝে এবং অপরূপ বাংলাদেশের মতো চমৎকার সব গান।
0: প্রিয় বন্ধুরা, এবারে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয়মুখ। আজকের প্রিয়মুখের প্রিয়জন হয়ে আসছেন সঙ্গীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপা। তার সাথে আলাপচারিতায় রয়েছেন সজীব দত্ত।
3: আজকে আমাদের প্রিয়মুখ পর্বে উপস্থিত আছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপা, যাকে আমরা লুইপা নামেই জানি। লুইপা, কেমন আছেন? আপনাকে স্বাগত।
4: খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। বেতারের যে কোনো আয়োজন এত সুন্দর হয়, এই আয়োজনে থাকতে পারলে আরো বেশি ভালো লাগে।
3: লুইপা, আজকের এই অবস্থানে আসা, জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হওয়া, সকলের কাছে খুব প্রিয় মানুষ হওয়া, প্রিয় শিল্পী হওয়া, কতটা অনুভূতিকে নাড়া দিয়ে যায় আপনার?
4: জনপ্রিয় আসলে হতে পেরেছি কিনা জানি না, কিন্তু ছোটবেলায় যখন গান শিখেছি তখন জনপ্রিয় হওয়ার জন্য এইরকম কোনো মোটো হবে সামনে এটা ভেবে আসলে কাজ শুরু করিনি। তখন গান করেছি নিজের জন্য, বাবা মার জন্য, পরিবারের সবার জন্য, সবার খুশির জন্য। আস্তে আস্তে যখন আমি একটা রিয়েলিটি শোতে এলাম, তখন টেলিভিশনে গান গাইলাম, বেতারে গান গাইলাম, গাওয়ার পরে বুঝলাম যে আমার এক ছাড়ি অডিয়েন্স তৈরি হয়েছে এবং তারা আমাকে জানালেন যে আমার গলায় কী ধরনের গান ভালো লাগবে বা কী ধরনের গান শুনতে চান। সেই থেকে আস্তে আস্তে করে আমার মনে হলো যে গানটা শুধু আমার নিজের জন্য না, এই গানটা আসলে ছড়িয়ে দেওয়ার একটা কাজ, তো সবার জন্য এখন গাই। আমার বেশি ভালো লাগে যখন আমার সমবয়সী কেউ এসে আমাকে বলে যে আমার মা তোমার গান অনেক শোনে বা আমার বাবা তোমার গান অনেক পছন্দ করে, তখন আমি বুঝি যে যেহেতু আমি পুরনো দিনের গান নিজেও শুনতে পছন্দ করি, আমি গান তো গাওয়ার আগে একজন ভালো শ্রোতা আমি বলবো, আমি নিজেও শুনতে পছন্দ করি বা ওগুলো গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যার কারণে আমার দর্শক তৈরি হয়েছে সেই বয়সের, যারা ওই সময়ের দিনগুলোকে গানে গানে মনে করতে চান।
3: দারুণ দারুণ, চমৎকার বললেন। আপনার এই কথার সঙ্গে আমার একটা গানের কথা খুব মনে পড়ছে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মন প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে। লুইপার সুর এভাবেই ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এবং আমরা যারা সঙ্গীত প্রিয় মানুষ আছি তাদের হৃদয়ের মাঝে লুইপা চমৎকার একটি জায়গা কিন্তু স্থান করে নিয়েছে। আর লুইপা, এই যে একটা ভালো লাগা, একটা দর্শক সারি হওয়া, একটা শ্রোতা গোষ্ঠী তৈরি হওয়া, যারা আপনার গান শুনেন, আপনার গান ভালোবাসেন, তাদের প্রতি আপনার কৃতজ্ঞতায় আজকে কি বলবেন?
4: আসলে প্রত্যেক শিল্পীর একটা ইচ্ছে থাকে যে মৌলিক গান হবে বা প্লেব্যাক করবে, স্বপ্নটা প্রত্যেকটা শিল্পীরই থাকে, কিন্তু আমি যেহেতু পুরনো দিনের গানগুলো গিয়ে মানুষের ভালোবাসা অনেক বেশি পেয়েছি, তারপরে আস্তে আস্তে এখন বাংলাদেশ বেতারেও মৌলিক গান করছি প্রতিনিয়ত এবং আমার নিজেরও কিছু গান হচ্ছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে, তো এই যে সেখান থেকে ভয়েস চিনে মানুষ যখন গান শোনার পরে বেতারে শেষে আমার নাম ঘোষণাটা হয়, তখন ওনারা জানতে পারেন, যে চিনতে পারেন, আগেই বুঝে ফেলেন যে গানটা কে গেয়েছে, এটা একটা আসলে ভালোবাসা।
3: মানে গান নিয়ে যখন এত কথকতা, আমরা দু লাইন একটা গানে যেতে চাই।
4: ঠিক আছে, অবশ্যই। তাহলে যে গানটা দিয়ে আসলে আমার এই পথ চলা শুরু
3: হয়েছে,
4: আমার রিয়েলিটি শোতে আমি প্রথম যে গানটা গিয়েছি সেই গানটাই আজকের আয়োজন।
3: কিছুটা শুনি।
4: আকাশের উজ্জ্বল তারাটা

0: যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক।
1: দারুণ দারুণ, খুব বিখ্যাত একটি গান, কালজয়ী একটি গান, রুনা লায়লা ম্যামের গাওয়া।
0: এই গানটি সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় সুবল দাস এবং শ্রদ্ধেয় মাসুদ করিম।
1: একদম সংক্ষেপে লুইপার সঙ্গীত জীবন শুরুর গল্প।
0: আসলে আমার পরিবারে কেউই গান করতেন না, কেউই শিল্পী না ওভাবে। তো আমার বাবা আবার গান শুনতে অনেক পছন্দ করতেন, ওই শুনে শুনে আমার গানের সাথে সখ্যতা বেড়েছে। প্রফেশনালি আসলে গান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারটা ঘটেছে আমার রিয়েলিটি শোর পরে এবং আমার বিয়ের পরে।
1: যেহেতু আমার শিখেছেন, আপনার গুরু কারা ছিলেন?
0: আমি ছোটবেলায় শিখেছি, প্রথমে শিশু একাডেমিতে গেছি, সেখানে আব্দুল মজিদ স্যার আমাকে হারমোনিয়াম বাজানো শেখালেন প্রথমেই। তখন আমি অনেক ছোট, আমি স্কুলে যাওয়ার আগে তার কাছে শিখেছি। এরপর এস এম বেলাল হোসেন স্যারের কাছে শিখেছি, তারপর মোহাম্মদ রেজাউল ইসলাম স্যারের কাছে। ওনারা আমাকে বিভিন্ন গান তুলে দিয়েছেন বা নজরুল সঙ্গীত শিখেছি। এভাবে করে আসলে আস্তে আস্তে গানের সাথে সম্পৃক্ত হয়েছি।
1: বাহ, চমৎকার। আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা এটা কোথায়?
0: বগুড়ায়, আমার বাড়ি বগুড়াতে। সেখানে আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছি। আমার ছোটবেলাটা ওখানেই কেটেছে, অনেক স্মৃতি আসলে শহর জুড়ে।
1: শৈশবে লুইপা কেমন ছিল? ডানপিটে ছিল না শান্ত ছিল?
0: সবাই ভাবতো আমি খুব চুপচাপ, খুব ভালো, খুব লক্ষ্মী মেয়ে, কিন্তু ভিতরে ভিতরে আসলে অনেক বেশি দুষ্টুমি করতাম। আর আমি দুষ্টুমি করলে কেউ টের পেত না, ভাবতো আমার পাশের জন করেছে বা আমার সামনের জন করেছে, এরকম
1: চুপচাপ দুষ্টুমি,
0: চুপচাপ দুষ্টুমি।
1: আপনার প্রিয় খাবার কি?
0: আমি খুব ভোজন রসিক মানুষ, আমি সবই খেতে পছন্দ করি। তবে বিভিন্ন এলাকায় গেলে সেখানকার যে ট্র্যাডিশনাল খাবারগুলো আছে, বিভিন্ন এলাকার যে সমৃদ্ধ
1: প্রসিদ্ধ
0: যে খাবারগুলো আছে,
1: স্বাদ নেওয়ার চেষ্টা করি,
0: একদম সেগুলো আমি।
1: আপনার বগুড়ারও তো বিখ্যাত কিছু খাবার রয়েছে, দই বিশেষ করে বগুড়ার দই খেয়ে থাকেন তো নিশ্চয়ই?
0: হ্যাঁ, বগুড়ার দই বিখ্যাত, বগুড়ার মরিচ বিখ্যাত, মহস্থানগড়ের কটকটি বিখ্যাত,
1: দর্শনীয় জায়গাও বিখ্যাত,
0: এরকম আর কি। সবগুলো খাবার আমি গেলে আবার সেগুলো খেয়ে আবার কালেক্ট করে নিয়ে চলে আসি।
1: চমৎকার। দুইবার পরিবারে কে কে আছেন?
0: আমার বাবা মা, আমার দু বোন, এদিকে আমার হাজবেন্ড, আমার বাচ্চা। আমার মেয়ের বয়স হচ্ছে 8 বছর।
1: 8 বছর, সে কি তার মায়ের গান শুনে?
0: ও গান শুনতে খুব পছন্দ করে। আমার খুব ভালো লাগে যখন সে তার বন্ধুদের সাথে আমাকে পরিচয় করাতে গিয়ে বলে যে মাই মম ইজ আ সিঙ্গার অলসো। তো তখন আমার খুব প্রাউড ফিল হয় যে আমার মেয়ে অন্তত আমাকে নিয়ে বলছে। এবং খুব সম্প্রতি আমার একটা গানে সে মডেলও হয়েছে। গানটার নাম হচ্ছে প্রজাপতি। এই গানটা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং দৃপ্তর সুর সঙ্গীত করা।
1: আমরা দুটো লাইন শুনতে পারি না যেখানে কন্যা মডেল হয়েছে?
0: আমি ছোট করে একটু শোনাচ্ছি। আমার মনে পুরো গানটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আছে লুইপা, সেখান থেকে আমাদের দর্শক শ্রোতারা দেখে নিতে পারবেন, শুনে নিতে পারবেন। আমি ছোট করে একটু গাই।
1: জি,

0: প্রিয় বন্ধুরা, প্রিয় মুখে শুনলাম জিনিয়া জাফরের লুইফার আলাপচারিতা।
1: বন্ধুরা, ইট পাথরের যান্ত্রিক কোলাহলে ঘেরা ঢাকা শহরে প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত। নগরায়ণ মানেই প্রকৃতি থেকে সরে আসা, কিন্তু নগরের প্রকৃতি মানে সেটা শুধু পাকা বাড়ি বা কলের পানি নয়, সেখানেও প্রয়োজন প্রকৃতির ছোঁয়া। এখন নগর ও প্রকৃতি বলতে ইট পাথরের যান্ত্রিক শহর এবং সবুজ প্রকৃতির মধ্যকার সম্পর্ক ও দ্বন্দ্বকে বোঝায়।
0: কিন্তু সময় এসেছে মহানগরীকে নতুন করে ঢেলে সাজাবার, আর সেই সুযোগকে আমাদের সবার কাজে লাগাতে হবে, যেন নগরবাসীর প্রাণে প্রকৃতির স্পর্শ চায়। আর তাই এবার নগর প্রকৃতি পর্ব। আজ শুনব শরতের কাশফুল নিয়ে প্রতিবেদন, গবেষণা ও গ্রন্থনা এম এম রাশেদ রব্বি, আর তা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
2: বর্ষার মেঘ সরে গেলে আকাশে নীলের দেখা মেলে, বাতাসে আসে কোমলতা, ভোরের ঘাসে জমে শিশির, আর সেই সময়টাতেই প্রকৃতির এক কোণে নিঃশব্দে শুরু হয় ফুলের উৎসব। শরৎ আসে ফুলের গন্ধ আর শুভ্রতার আবেশ নিয়ে। শরতে ফুলের কথা উঠলেই সবার আগে মনে পড়ে শিউলি। ছোট্ট এই ফুলটির সৌন্দর্য খুব সাধারণ, অথচ তার ঘ্রাণ অসাধারণ। সাদা পাপড়ির মাঝখানে কমলা বোঁটা, ভোরের আলোয় মাটিতে ছড়িয়ে থাকা শিউলিকে মনে হয় রাতের আকাশ থেকে ঝরে পড়া ছোট ছোট তারা। শিউলির সঙ্গে আমাদের সম্পর্ক শুধু সৌন্দর্যের নয়, স্মৃতিরও। কত শিশুর সকাল শুরু হয়েছে উঠোনে শিউলি কুড়ানোর মধ্য দিয়ে, মাটিতে পড়ে থাকা ফুল কুড়িয়ে ছোট্ট হাতের মুঠো করে বাড়ি ফেরার সেই আনন্দ আজও অনেকের শৈশবের অমূল্য সম্পদ। শিউলির পাশাপাশি শরতের আরেক পরিচিত অনুষঙ্গ কাশফুল। নদীর তীর, চর কিংবা বিস্তীর্ণ খোলা প্রান্তরে কাশ যখন মাথা তোলে, তখন দূর থেকে মনে হয় সাদা ঢেউ বয়ে যাচ্ছে। বাতাসে একসঙ্গে দুলতে থাকা কাশবন শরতের প্রকৃতিকে দেয় এক অনন্য ছন্দ। এই দৃশ্য বাংলার মানুষের মনে বিশেষ আবেগ তৈরি করে। শরতের নীল আকাশের নিচে কাশফুলের শুভ্রতা যেন উৎসবের আগমনী বার্তা। বিশেষ করে দুর্গাপূজার সঙ্গে শরতের এই প্রকৃতি বহুদিন ধরেই বাঙালির সাংস্কৃতিক অনুভূতির অংশ হয়ে আছে। শুধু গ্রামেই নয়, নগর জীবনের মাঝেও শরতের ফুল তার অস্তিত্ব জানান দেয়। কোনো বাড়ির বাগানে শিউলি, কোথাও হাসনাহেনার সুবাস, কোনো পার্কের সবুজে ফুটে থাকা ফুল, ব্যস্ত শহরের মধ্যেও তারা প্রকৃতির একটি ছোট্ট জানালা খুলে দেয়। হাসনাহেনার কথা আলাদা করে বলতেই হয়। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তার গন্ধ যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। সারাদিনের ব্যস্ততার পর সেই সুবাস মনের মধ্যে এক ধরনের প্রশান্তি এনে দেয়। শরতে ফুলের সৌন্দর্য তাই শুধু চোখে দেখার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ঘ্রাণ, স্মৃতি আর অনুভূতি। একটি শিউলি হয়তো আমাদের ফিরিয়ে নিতে পারে শৈশবের উঠোনে, কাশবনের দোলা মনে করিয়ে দিতে পারে গ্রামের পথ, সন্ধ্যার বাতাসে ভেসে আসা ফুলের সুবাস মনে করিয়ে দিতে পারে কোনো প্রিয় মুখ কিংবা হারিয়ে যাওয়া কোনো সময়কে। আজকের নগর জীবনের প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ কমে যাচ্ছে, চারদিকে ভবন, সড়ক আর ব্যস্ততা। তবু ঋতু তার নিজস্ব নিয়মে আসে, কোথাও একটি শিউলি ফোটে, কোথাও কাশ তোলে, প্রকৃতি যেন মনে করিয়ে দেয় কংক্রিটের আড়ালেও তার নিজস্ব জীবন এখনো প্রবাহমান। ফুলের আয়ু খুব দীর্ঘ নয়, শিউলি রাতের শেষে ঝরে পড়ে, কাশও এক সময় শুকিয়ে যায়, কিন্তু অল্প সময়ের সেই উপস্থিতি কখনো কখনো দীর্ঘস্থায়ী হয়ে থাকে মানুষের মনে। হয়তো এটাই শরতের ফুলের সবচেয়ে বড় সৌন্দর্য, তারা বেশি দিন থাকার প্রতিশ্রুতি দেয় না, বরং যতটুকু সময় থাকে ততটুকু সময়েই চারপাশকে সুন্দর করে তোলে। শরৎ চলে যাবে, কাশফুল শুকিয়ে যাবে, শিউলির গন্ধ একদিন মিলিয়ে যাবে, কিন্তু কোনো এক ভোরে হঠাৎ শিউলির সুবাস পেলে কিংবা দূরে সাদা কাশবন চোখে পড়লে আমাদের মনে পড়ে যাবে এই নগরীতে শরৎ আসে নীরবে, সুবাস বিলিয়ে চলে যায় নিঃশব্দে।
0: প্রিয় বন্ধুরা, শুনলাম নগর প্রকৃতি। এবার সময় সঙ্গীতে শুনব সিনেমার গান, শিল্পী রুনা লায়লা ও বশির আহমেদের কণ্ঠে ঝুমুর ছায়াছবির এই গানটি।

0: বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের আজকের হাতের সময়টুকু। যাবার আগে বলি, এই আশ্বিন মাস চলছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, পানি জমছে চারিদিকে, ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে, মৃত্যুর হারও বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান।
1: আসুন, প্রতি সপ্তাহে আমরা অন্তত এক ঘন্টা করে হলেও নিজের বাসা, স্কুল, কলেজ প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবশেষে জানিয়ে দিচ্ছি আমাদের আয়োজনের শেষের কথাগুলো। উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন
0: এবং আমি তানিয়া সুলতানা।
1: গ্রন্থনা ছিলেন লিয়াকত আলী খান এবং প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম। প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ। তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার
0: এবং আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5 ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এই আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এ সময় মানব বর্জ্য, পয় শোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় 10 বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারের পরীক্ষায় 50-55% পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। খাদ্যমন্ত্রী আফরোজা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না। তিনি গতকাল চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে জনগণের ক্রয় ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। এর আগে তিনি নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সৌদি আরবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলার পর রিয়াদগামী দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইট BG339 এবং BG340 যাত্রীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি বিমান কর্তৃপক্ষ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করায় নির্ধারিত ঢাকা রিয়াদ ঢাকা ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জানানো হয়। হুতিদের এই হামলার ঘটনায় 2 জন বাংলাদেশি নাগরিক সহ কয়েকটি দেশের অন্তত 12 জন নিহত ও 300+ মানুষ আহত হয়েছেন। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1155 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1086 জন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে গতকাল রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক আমির খসরু গতকাল সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ইনিংসে 4 উইকেটে 211 রান নিয়ে আজ আবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে। দুপুর 12টায় খেলা শুরু হবে। বাংলাদেশ 135 রানে এগিয়ে রয়েছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। এদিকে ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। 3-ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার নারী দল 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা, শুরু করছে সবার আগে বাংলাদেশ। আপনারা জানেন, একটা দীর্ঘ সময় আন্দোলনের মাধ্যমে একটি অগণতান্ত্রিক সরকারের পতন ঘটানো হয়েছে। এদেশে আপামর জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারকে দেশ চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে এই দেশের জনগণ। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন নাদিয়া পাঠান পাপন, মাননীয় সংসদ সদস্য, মহিলা আসন 332, এবং আমার সাথে আছেন এফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনারা দুজন স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। প্রথমেই আলাপ করতে চাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের একটি স্লোগান আমরা এখন সারা বাংলাদেশে যেটা প্রচলন হয়ে গেছে, যে সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশ বলতে আপনার কি ব্যক্তিগত মত, উনি এটা কি বোঝাতে চাচ্ছেন?
1: সবার আগে বাংলাদেশ, এই কথার আগে কিন্তু আমরা আরো যদি পেছনে যাই, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু বলেছিলেন যে সবার আগে কিন্তু জনগণের কথাই বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেখানেও প্রায়োরিটি পাচ্ছে জনগণ, সবার আগে বাংলাদেশ, এখানেও প্রায়োরিটি পাচ্ছে জনগণ। অর্থাৎ আমার আমিত্ব থেকে বেরিয়ে কিংবা আমাদের থেকে বেরিয়ে আমরা কিভাবে সবার হতে পারি, এখানে এই কথাটাই বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষায় জনগণের জন্য আমরা এই কথাটাই বলছি যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থটা এখানে সবার আগে।
0: তো আপনি তো দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি তো আছেন, আমাদের দেশে তো যেভাবে দুর্যোগে আসে, আমরা প্রত্যেকটা বছরই এদেশের উপর একটা মহামারী আকারে দেখা দেয়, বন্যা, খরা, তাই না, তারপরে প্রচন্ড জলোচ্ছ্বাস। আপনি দুর্যোগ ব্যবস্থা থেকে এই সরকারের পরিকল্পনা কি, এটা এটা কিভাবে এটা উনি মোকাবেলা করতে চাচ্ছেন আপনি?
1: আমাদের বাংলাদেশটা নদীমাতৃক, তো যতগুলো দুর্যোগ আসে বেশিরভাগই দেখবেন যে আমাদের বন্যা, জলোচ্ছ্বাস, যখন পানি থাকে না তখন হয় খরা। তো এই সবকিছু বিবেচনায় বর্তমান প্রধানমন্ত্রী অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, যেটি আমরা দেখব যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু এই পথেই হেঁটেছিলেন। যেমন ধরেন আপনি খাল কাটা কর্মসূচি, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই প্রচলিত হয়ে আসছে এবং তিনি সেটিকে উদ্বোধন করেন। এটির মূল উদ্দেশ্য ছিল যেন নদী তার নব্যতা ফিরে পায়, কৃষকরা যেন খরার সময় পানি পায়, এবং বন্যা প্রতিরোধে আমাদের যে নদী খননটা যদি থাকে, নদীর গভীরতা থাকে, তখন কিন্তু উত্তরাঞ্চল থেকে যে পানিটা আসে সেটাতে আমাদের নিম্নাঞ্চলের প্লাবিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং হয়, সেটাকে রোধ করার জন্য বেসিক্যালি এই সিদ্ধান্তগুলো তখন তিনি নিয়েছিলেন। ঠিক তারই ধারাবাহিকতায় দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও কিন্তু অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন। আমরা জানি যে পদ্মা ব্যারাজের কথা, সেখানেও কিন্তু একই, এটা খুব শীঘ্র সম্ভবত 2033 সালের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ সম্পন্ন হবে। অলরেডি এক থেকে পাশ হয়ে গিয়েছে পদ্মা ব্যারাজ তৈরি করার। এতে আপনি বাংলাদেশের যে আমরা যেই অন্তত পদ্মা আশেপাশের যে এলাকা, এটি তো শুধু পদ্মার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, প্লাবিত যখন হয়, খরা যখন হয় কিংবা প্রাকৃতিক দুর্যোগের সাথে কিন্তু আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্নগতির মধ্যে চলে যায়। তো টোটাল আমাদের যদি পদ্মা ব্যারাজটা হয়, আমার মনে হয় যে বাংলাদেশ স্বস্তি পাবে, এবং যে প্রকল্প হাতে এই পর্যন্ত গভর্নমেন্ট নিচ্ছে, প্রত্যেকটি বাস্তবায়ন করছে, এটিও বাস্তবায়ন হবে। এছাড়া আমাদের এই যে সারা বাংলাদেশে খাল খনন, নদী খনন কর্মসূচি হচ্ছে এবং অন্যান্য যে বাঁধগুলোর কথা বলা হয়েছে, তাছাড়া আমরা প্রতি বছর দেখি এই বন্যা খরা ছাড়া কিন্তু আমাদের দেশে প্রতি বছর লঞ্চ ডুবিতে অনেক মানুষ মারা যায়। এটা একটা হঠাৎ কিন্তু একটা দুর্যোগ হয়, লঞ্চ দেখা গেল, হঠাৎ করে একটা ঝড় আসলো, তখনও কিন্তু এটা হয়। আবার অগ্নি কিংবা ভূমিকম্প, এই বিষয়গুলোর জন্য কিন্তু বর্তমান সরকার অন্তত ভূমিকম্পের জন্য 100,000 স্বেচ্ছাসেবক হিসেবে তাদেরকে কিভাবে ট্রেন আপ করা যায়, ইতিমধ্যে 70,000 ডাটাবেস তৈরি করা হয়ে গেছে, 30,000 চলমান, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কিভাবে আমরা, বিশেষ করে ঢাকা শহর যেরকম একটা অবস্থার মধ্যে আছে, সেখানে আমাদের যদি আমরা পূর্ব প্রস্তুতি না রাখি তাহলে একটা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। আর এই ভূমিকম্প তো আসলে আমাদের কারোর হাতে না, আমরা ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, সিডর, আয়লা, এগুলোতে আমরা যেটা করতে পারি, আমাদের পূর্ব যেটা থাকে যে পরিকল্পিত আমরা পরিবেশের ভারসাম্য যেন নষ্ট না করি, কিন্তু যেগুলো আমাদের পরবর্তী করণীয় হতে পারে সেটার পদক্ষেপ আমাদেরকে আগে থেকে নিতে হবে।
0: যে এই যে পদক্ষেপ আপনারা নিতে চাচ্ছেন, বর্তমান সরকারও এটা ব্যাপারে খুব মানে উদগ্রীব,
1: জি,
0: এবং এই ক্ষেত্রে আপনারা যেহেতু সরকার দলীয় সংসদ সদস্য আছেন, আপনাদের দায়িত্ব অনেক পড়ে, জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে, এই ক্ষেত্রে আপনাদের এই সরকারের পক্ষ থেকে আপনাদের কি কি পরিকল্পনা আপনারা নিয়েছেন যে এটাকে সামনে যদি আল্লাহ না করে এই ধরনের ভূমিকম্প বা এই ধরনের একটা জলোচ্ছ্বাস বন্যা, সেই ক্ষেত্রে কি আপনারা সেভাবে সতর্ক আছেন?
1: বন্যা কিংবা জলোচ্ছ্বাস তো আসলে আমরা ঠেকাতে পারবো না। আমরা যেটা করতে পারি, বন্যা সময়কালীন প্লাবিত কম হয় এটার জন্য আমরা কি কি পদক্ষেপ নিয়েছি অলরেডি বলেছি, কিন্তু বন্যা হয়ে গেলে ওই সময়কার যে মানুষ পানিবন্দী তাদের জন্য আমাদের কি, সেটার জন্য আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরকারিত মধ্যে তাদের যে ইকুইপমেন্টগুলো দেওয়া দরকার সেগুলো অলরেডি রেড ক্রিসেন্ট আপনার হচ্ছে আরও অনেকগুলো সংগঠন যারা এরকম স্বেচ্ছাসেবী কার্যক্রম করছে, সরকারের অঙ্গ সরকারের সংগঠন হয়েও যারা কাজ করছে তাদের জন্য সরকারের অনেকগুলো প্রণোদনামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে করে যখনই এরকম কিছুর মুখোমুখি হয় সাথে সাথে যেন আমরা আমাদের বন্যা কবলিত মানুষগুলো যারা বন্যায় আটকে থাকে ওই সময় মানুষগুলোকে খাবার স্যালাইন পর্যাপ্ত খাবার এবং তাদের সঠিক চিকিৎসা, তাদেরকে বন্যা দুর্গত এলাকা থেকে সরিয়ে নিয়ে নিরাপদ অঞ্চলে পুনর্বাসনের ব্যবস্থা করা, এই বিষয়গুলো আগে থেকেই জনসচেতনতামূলক বার্তা দেওয়া সেটিও সরকার আগামভাবে জানিয়ে দেয় যাতে করে তারা নির্ধারিত সময়ের মধ্যে একটি নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে পারে।
0: ধন্যবাদ আপনাকে। আমি এখন চলে যাচ্ছি আমাদের এরফানুল হক নাহিদ ভাইয়ের কাছে। ফ্যাসিস্ট যে সরকারটা ছিল সেই সরকার আমলে অনেকে নির্যাতিত হয়েছেন, অনেকে জেলও গেছেন এবং অনেককে দেখেছি যে তাদের পরিবার থেকে দূরে রেখেছেন। তো সেই ফ্যাসিস্ট সরকারের সময়ে যে আপনারা সাংবাদিকতা করেছেন তাতে কি আপনারা স্বাধীনভাবে করতে পেরেছেন এবং সত্যনিষ্ঠ সংবাদগুলোকে আপনারা তুলে ধরতে পেরেছিলেন?
2: না, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলাদেশ বেতারের সমস্ত দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন। আসলে আপনি যে প্রসঙ্গটা অবতরণ করেছেন ফ্যাসিস্ট আমলের সাংবাদিকতা, আসলে ফ্যাসিস্ট আমলে কোনো সাংবাদিকতা ছিল না। আপনি যদি মোটা দাগে বলেন যে ফ্যাসিস্ট আমলে কিছু তুল্পিবাহক সাংবাদিক ছিল, এটাকে বলা হতো যে রঙিলা সাংবাদিকতা, যেটাকে বলি আমরা কালারফুল জার্নালিজম, বা এটাকে আপনি ইউলো জার্নালিজম বলতে পারেন সেন্স। তো এখন এই যে 15.5 বছর বা 16 বছর সে যে সময়টা একবারে ফ্যাসিস্ট ছিল, তারও আগে ওয়ান লিবারের 2 বছর, তো সেই সময়টাতে আসলে আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী বা বাংলাদেশের পক্ষে যে সাংবাদিকতাটা হুমকি মুখে পড়েছিল, থমকে দাঁড়িয়েছিল 5ই আগস্ট 2024 পরে আস্তে আস্তে এটা উন্মোচিত হয়েছে। এবং আপনি দেখবেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তারেক রহমানের সরকার, এই সরকার ক্ষমতায় আসার পরে এটা অবারিত হয়ে গেছে। আপনি এখন ফেসবুক বা আপনি যদি মিডিয়া খুলেন বা পত্রিকা দেখেন বা টিভি চ্যানেল দেখেন, দেখবেন যে সবাই কিন্তু বলছে এবং বিভিন্ন নেগেটিভ এই সরকারের যত আছে, চুন থেকে পান খসলে যে বিষয় ওগুলো কিন্তু চলে আসতেছে একেবারে ওয়ার্ড মহল্লা পাড়া, মানে কোনো কিছু হইলে কিন্তু মিডিয়া চলে আসতেছে, সেক্ষেত্রে কিন্তু সরকার খুবই সফট। এখন ঘটনা হচ্ছে যে ধরেন সাংবাদিকতার নামবে এখনো কিন্তু কিছু অপসাংবাদিকতা হচ্ছে। আপনি ধরেন এই যে জাতীয়তাবাদী দলের কিন্তু আসলে কপালটাই খারাপ, যখন যখন তারা ক্ষমতায়িত হয়েছে বিভিন্ন দুর্যোগ, ধরেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন ভঙ্গুর দেশই ছিল, বাকশালের যে সূচনা হয়েছিল ওটা ভেঙে একটা গণতান্ত্রিক ধারা তাকে প্রবর্তন করতে হয়েছিল, বিশাল একটা দায়িত্ব। সেখানে ওই দেশ গড়ার কাজে তুলি দল মত

0: এর পরেও আপনি কিন্তু তাই এই যে সমালোচনা হচ্ছে প্রতিদিন, মানে এই সমালোচনা কিন্তু উনি সহ্য করছেন এবং উনি এই ব্যাপারে কোনো রিয়েক্ট ওনার ওনার দিক থেকে কোনো এবং ওনার নেতৃত্বে যারা আছেন দায়িত্বশীল তারাও কিন্তু রিয়েক্ট করছেন না। তো আগে প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং এ স্তুতি হইতো এক ধরনের, হ্যাঁ আপনি যা করেছেন, প্রধানমন্ত্রীর কথাটা সে বলে দিত, বলে দিয়ে প্রধানমন্ত্রী আর ইয়েস বললে হইতো, ঠিক আছে টিক মার্ক দিলে হইতো। আচ্ছা আমি যখন ফার্স্ট প্রেস কনফারেন্স উনি যখন ব্যাক করলেন, আমি একটা কোয়েশ্চেন করেছিলাম ওখানে, আমি ওনাকে মাননীয় বলছিলাম, আপনি ওদের দেখছেন ভাইরাল হয়ে গেছিল, উনি কিন্তু এটা কারেকশন করে দিয়েছে যে দয়া করে আমাকে মাননীয় বলবেন না। এই যে ওনার ওনার এখানে একটা ধাক্কা, তারপরে যখন এইবার দেখেন ক্যাবিনেট থেকে সার্কুলার জারি করেছে যে দাপ্তরিক কোনো কাজে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মাননীয় মহামান্য ব্যবহার করা যাবে না। তার মানে এই যে তার ওনার যে এই যে চাটোগারিতে উনি পছন্দ করেন না, এবং উনি যে একটা যার যে যার যেটা প্রাপ্য ওটুক থাকতে চান এবং ওনার ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত লাভের কোনো কিছু চিন্তা করেন না, এটা কিন্তু প্রমাণিত এবং উনি কিন্তু এইভাবে কাজ করছেন। আবার ধরেন ম্যাডাম যখন ক্ষমতায় আসলেন 1991, তখন কিন্তু দেশে একটা বিশাল ঘূর্ণিঝড় হয়েছিল টর্নেডো, আপনার মনে আছে নিশ্চয়ই। এইবারও যখন তারেক রহমান সাহেব ক্ষমতায় আসলেন, আপনি দেখেন যে এই দেশটা লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে, আপনি ব্যাংকে টাকা নেই, আপনার শেয়ার বাজারে লুট করা হয়েছে, আপনার এমন কোনো সেক্টর নেই, একেবারে ওই মাথার চুল কামাইলে যেমন লাস্ট যে চাষা দেওয়া হয় ওই চাষা দিয়ে এরা নিয়ে গেছে। নট অনলি দ্যাট, কিছু কিছু জায়গায় আবার খামচি দিয়ে মাংস বের করে নেওয়া হয়েছে। তো আপনি মাংস ফিল আপ করবেন না চুল গজানোর সুযোগ দেবেন? এখন 7 মাস বয়সী একটা সরকার, এই সরকারটা মাত্র শুরু করেছে, এর মধ্যে যে যে ধরনের প্রোপাগান্ডা, আমি এই প্রসঙ্গটা এগুলো যে ধরনের প্রোপাগান্ডা বা যে ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে সেটা খুব দুর্ভাগ্যজনক। আমি এই কারণে বললাম যে জাতীয়তাবাদী দলটা আসলেই এই দিক থেকে সবসময় একটা দুর্ভাগ্যজনক জায়গায় থাকে। এখন দেখেন প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করছেন, উনি যখন অফিস শেষ করেন, শুরু করেন এবং শেষ করেন, আমার মনে হয় না কোনো দিন উনি একটি সেকেন্ডের জন্য বসে থাকেন। খাওয়া ঘুম গোসল মানুষের যে কাজগুলি, এর বাইরে উনি পুরো সময়টাই দেশের জন্য দিচ্ছেন। এবং আপনি যেটা বলেন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, আসলে জিয়াউর রহমান বলে গেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, ওইটা শর্ট ফর্মেট, শর্ট ফর্মেট আধুনিক ফর্মেট হচ্ছে সবার আগে বাংলাদেশ। এখন একটা দল যখন একটা ম্যানিফেস্টো দেয় ইলেকশনের সময়, বিএনপির যে ম্যানিফেস্টোটা ছিল যেটা ফেব্রুয়ারি 6 তারিখে ডিক্লেয়ার করা হয়েছে 2026 সালের নির্বাচনের আগে, এই ম্যানিফেস্টোতে কিন্তু সবই ছিল, জিয়াউর রহমানের 19 দফা, ম্যাডামের ভিশন 2030 এবং 31 দফা রাষ্ট্র সংস্কার কাঠামো, এই তিনটার সমন্বয়ে কিন্তু এই যে ম্যানিফেস্টো দেওয়া হয়েছে। এখন যারা সমালোচনা করে এরা কিন্তু আসলে ম্যানিফেস্টোটা দেখছেই না। এখন আমি যদি একটা ক্যান্ডিডেট হই কোথাও, আমার একটা ম্যানিফেস্টো থাকবে, আমি এই অঙ্গীকারের ভিত্তিতে রাষ্ট্রের ক্ষমতায় আসবো বা ভোটার আমাকে চয়েস করবেন, ভোটাররা যখন ওই ম্যানিফেস্টোটাকে চয়েস করেছে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এই ম্যানিফেস্টোকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। তারেক রহমান সাহেব উনি কিন্তু প্রতিটা ম্যানিফেস্টোর প্রতিটা পয়েন্ট ধরে ধরে বাস্তবায়ন করছেন, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিমদের যে ধর্মীয় গুরুদের যে বেতন ভাতা, তারপর আপনার নানান জায়গায় কিন্তু উনি স্পেসিফিক ধরে ধরে কাজ করছেন। এখন আমার মনে হয় যে ওনাকে যদি সময় দেওয়া হয়, ওনাকে যদি একেবারে কোনটাশা করানো হয়, আমার ধারণা যে উনি সবগুলি বাস্তবায়ন করবেন যতটুকু। কিছু কিছু বিষয় আছে, ধরেন আর্থিক সংকট, যেমন এই যে ভঙ্গুর অর্থনীতিতে সাধারণত যারা বিনিয়োগকারী আছে, যারা বিনিয়োগ করে বিদেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উনি চেষ্টা করেছেন বিদেশি বিনিয়োগটা যত বেশি বাড়বে তত বেশি আমাদের অর্থনীতিটা স্থিতিশীল হবে। এইবারকার যে তারেক রহমান লন্ডন ফেরত যে তারেক রহমান, ওনার সাথে কিন্তু আসলে অতীতের সব কিছু ম্লান হয়ে যায়, ওনাকে স্পেস দিতে হবে মাত্র 7 মাস। 7 মাসে আপনি তো জানেন, তাইলে আপনি একটা সরকারকে 7 মাস সময় দেবেন না, তার এতগুলা সেক্টর, এতগুলা সেক্টর যদি মানে আপনি 6 মাস করে সময় দেন তাও তো শেষ হওয়ার কথা না, কিন্তু উনি একবারে শুরু করেছেন এবং সবগুলোতে প্রতিদিন কাজ করতেছেন। প্রতিদিন মন্ত্রীরা, আমরা তো যারা সচিবালয়ে যাই, সাংবাদিকতা যারা করে আমাদের পেশাগত কারণে যেতে হয়, মন্ত্রীরা অস্থির থাকে এবং প্রতিদিনই উনি প্রত্যেকটা মন্ত্রীর সাথে কথা বলছেন, প্রত্যেকটা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলছেন। এই যে তার যে এই চেষ্টাটাকে, এটাকে মূল্যায়ন করতে হবে। আর সাংবাদিকতার ক্ষেত্রে আমি যেটা বলবো, আমাদের সাংবাদিকরা আসলে এখনও অনেক বেকার রয়ে গেছে। আপনি ধরেন আমি যে সাংবাদিক সংগঠনটা করি, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আমাদের 18টা অঙ্গ ইউনিয়ন রয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ, এটাই হচ্ছে মূল সংগঠন সাংবাদিকদের। তো সেক্ষেত্রে ধরেন হচ্ছে যে যারা ফেসিস্টা মূলে যারা বিভিন্ন চ্যানেলে দপ্তরে পদায়িত ছিল বা চাকরিত ছিল, তারা কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই এবং কিন্তু সরকার কিন্তু ওদেরকে প্রেশার কিপ করছে না সিস্টেমের মধ্যে। আমরা চেষ্টা করছি যেটা আমাদের ইউনিয়নের মাধ্যমে যতটুকু করা যায়। আর এই যে 17 বছরে প্রায় কিন্তু 66 জন সাংবাদিক আত্মাহুতি দিয়েছে, সবাই কিন্তু গণতন্ত্র সংগ্রামে সত্য লেখার কারণে, এর মধ্যে গত জুলাই আগস্টে যে আন্দোলন, ওখানে কিন্তু 6 জন শহীদ হয়েছে, সাংবাদিক শহীদ হয়েছে। সুতরাং আমরা কিন্তু প্রায় প্রতিদিনই জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার সবার মাধ্যমে আমরা প্রায় প্রতিদিনই অ্যাক্টিভ ছিলাম। আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো মানে দেশটা ভালো চলুক, গণতন্ত্র উদ্ধার এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামটা ছিল আমাদের, যেটা এখনও অব্যাহত আছে। সমালোচনা আমরাই করবো, আমরা সমালোচনা করবো যদি দেখি যে সরকার পাচ্ছে না, অবশ্যই আমরা সমালোচনা করবো, কিন্তু আমাদেরকে একটা স্পেস দিতে হবে। তো আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে তারেক রহমানের হাতে।
1: বিগত সরকারের সময় অনেক কিছু সাংবাদিককে দেখতাম, যে আমরা টিভিতে দেখতাম, বইয়েতে দেখতাম, সেই সময় যে প্রধানমন্ত্রী ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাকে তৈলমর্ধন করে ওরা তার নিজস্ব এমনভাবে সংবাদ পরিবেশন করতে যে একটা মিথ্যাকে তারা সত্য বলে প্রচার করার চেষ্টা করেছে, যেটা প্রমাণ।

0: হচ্ছে এখন, এবং ওই সকল সাংবাদিক এখন দেশেও নেই, অনেকে তো ভেগে চলে গেছেন। আপনি সাংবাদিকের পেশাটাকে আপনি কিভাবে দেখতে চান? আসলে সাংবাদিকের পেশা তো একটা মহান পেশা, এবং এই দেশের জনগণ কিন্তু তাদের তাকিয়ে থাকে যে তাদের যে সংবাদ, এখন কিন্তু মানুষ কিন্তু রাস্তাঘাট বা এসব আন্দোলন বা ব্লকেট করা এখন খুব একটা পছন্দ করছে না, এরা সবকিছু নিউজ পাচ্ছে প্রতিদিনের সংবাদপত্রের মাধ্যমে তারা দেখছেন। তো আপনি একজন সাংবাদিক হিসাবে এবং 27 বছর আপনার অভিজ্ঞতা, এই দেশের জনগণ আপনাদের কাছে কি আশা করে, সাংবাদিকদের কাছে কি আশা করে, এবং আপনারা সেটা কিভাবে দেখছেন?
1: আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ধরেন প্রাইমারি লেভেলে বা হাই স্কুল লেভেলে ছিলাম, সংবাদপত্র পাওয়া আমার আসলে খুবই দুষ্কর ছিল, মানে খুবই ইয়ে ছিল। ধরেন এমন দিন গেছে যে আগের দিনের পত্রিকা এমন এলাকা আছে, আগের দিনের পত্রিকা পরের দিন গিয়েছে, আমরাই দেখেছি সেটা। কিন্তু বর্তমানে যে যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু এখন আমরা বা ডিজিটাল পদ্ধতির কারণে কিন্তু আমরা কিন্তু মুহূর্তে খবর মুহূর্তে পাচ্ছি। এই ক্ষেত্রে আমি যেটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন সাংবাদিক বা সংবাদের গুরুত্ব এরকম ছিল, আমি নিজে ধরেন পত্রিকা এসছে আমি পড়ে শুনিয়েছি, অনেক লোকজন আমার উঠোনে বাড়ির উঠোনে এই সংবাদ শুনতে বসেছিল, কারণ তখন প্রিন্ট মিডিয়া ছিল, এবারে কোনো মিডিয়া ছিল না। এখন সাংবাদিকতাটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে ধরেন কোনটাকে আপনি সাংবাদিকতা বলবেন? এখন ফেসবুকে আপনার ফেসবুক আছে, আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনি এটা লিখে দিলেন, এটা কি সাংবাদিকতা? নো, সাংবাদিকতা হচ্ছে আপনার তথ্যের উৎস এবং যে নিউজটা আপনি করবেন এই নিউজটার সোর্স এবং হচ্ছে আপনার অথেন্টিকেশন যাচাই করে যেটা প্রকাশ করা হয় এটা হচ্ছে সাংবাদিকতা। আপনি একটা
0: কিন্তু এখন তো এইভাবে সংবাদ প্রকাশ করে না, জাস্ট
1: আমি সেটাই আসছিলাম
0: যে মুখে মুখে কথা হচ্ছে এটাই তারা দেখছে।
1: এখন আপনি যদি স্টাডি করেন দেখবেন, যদি মিডিয়া আমরা যারা ই করি ফ্যাক্ট চেক করে, ফ্যাক্ট চেকে দেখবেন যে 80% 90% ঘটনা হচ্ছে ফেক।
0: যাই হোক, ধন্যবাদ নাহিদ ভাই, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমাদের আর বেশি দূর আগে তো পারছি না যেহেতু আমাদের সময় একটা লিমিটেশন আছে। সুপ্রিয় শ্রোতা দর্শক, আজকে এই দুজন অতিথি আমাদের কাছে তাদের বক্তব্য রাখলেন, আপনারা শুনলেন, আমরা অনেক কিছু জানতে পারলাম, বর্তমান সরকারের পরিকল্পনা এবং নাহিদ সাহেবের থেকে সাংবাদিকদের বর্তমান অবস্থান জানতে পারলাম। আপনারা সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন। আমার এই অনুষ্ঠানে এখন এই মতো সমাপ্তি ঘোষণা করছি।

এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাত শারমিন।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান রাশিদুল ইসলাম তাপসের কণ্ঠে। গানের গীতিকার ও সুরকার শিমুল সরকার।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী মোসাম্মদ শারমিন জাফর।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনে পর্যায়ে রয়েছে আপনাদের জন্য লালন গীতি, শিল্পী আবু বকর সিদ্দিক।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন খাল খননের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন শিল্পী নিজেই।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সকাল 10টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সেতু হালদার। প্রধানমন্ত্রী তারিক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল তার কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এ আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েতের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান এই সময় মানব বজ্র, পয়ঃশোধনাগারের বজ্র, রান্নাঘরের বজ্র এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় 10 বছর ধরে পরিচালিত এ গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বজ্র থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েতের গবেষকরা। গবেষণাগারের পরীক্ষায় 50-55% পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। খাদ্যমন্ত্রী আফরোজা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না। তিনি গতকাল চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্য বৃদ্ধির চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতির জনগণের ক্রয় ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার। এছাড়া বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে তাদেরও সহায়তা দেওয়া হবে। তিনি গতকাল সিলেট প্রেস ক্লাব নূর ফাউন্ডেশন আয়োজিত শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু সিলেট নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের মেধাবী ছেলেমেয়েরাও এ সহায়তার আওতায় আসবে। মেধার বিকাশে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। সৌদি আরবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলার প্রেক্ষাপটে রিয়াদগামী 2টি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইট BG 339 এবং BG 340 যাত্রীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি বিমান কর্তৃপক্ষ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করায় নির্ধারিত ঢাকা রিয়াদ ঢাকা ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। হুতিদের এই হামলার ঘটনায় 2 বাংলাদেশি নাগরিক সহ কয়েকটি দেশের অন্তত 12 নিহত ও 300+ মানুষ আহত হয়েছেন। সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক আমির খসরু গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। খেলার খবর ক্রিকেট। আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে এখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার মোকাবেলা করছে। এর আগে স্বাগতিক অস্ট্রেলিয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার নারী দল 1-0 এগিয়ে রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ইনিংসে 4 উইকেটে 211 রান নিয়ে আজ আবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে। দুপুর 12টায় খেলা শুরু হবে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ এজাজ হোসেন খান।

নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন মোহাম্মদ এজাজ হোসেন খানের কণ্ঠে। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী আশরাফুন নাহার। প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন আব্দুর রউফ।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক।

অ্যাপ এবং এ অনুষ্ঠান আরও দেখতে ও শুনতে পাচ্ছেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী মোহাম্মদ ওমর ফারুক। শিল্পী পল্লীগীতি গিয়ে শোনাবেন, গানের গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম। তো বন্ধুরা, চলুন শোনা যাক পল্লীগীতি।

দুখানি পল্লীগীতি শুনলেন আমাদের স্টুডিও থেকে সরাসরি গেয়ে শোনালেন মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে লালনগীতির সুর শুনবেন, বাজিয়েছেন কামরুল হাসান মাহফুজ।

0: এতক্ষণ শুনলেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে লালন গীতির সুর, বাজিয়েছেন কামরুল হাসান মাহফুজ,
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আমাদের মিউজিক স্টুডিও থেকে আপনাদের সরাসরি লালন গীতি গিয়ে শোনাবেন তামান্না মিলন। এই অনুষ্ঠানটি আপনারা একই সঙ্গে দেখতে এবং শুনতে পাবেন আমাদের বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে। এছাড়াও বাংলাদেশ বেতারের অ্যাপসের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা শুনতে পাচ্ছেন এই আয়োজন। তো শ্রোতা বন্ধুরা, দেরি কেন, চলুন চলে যাই তামান্না মিলনের কাছে লালন গীতি শোনার জন্য।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি লালন গীতে গিয়ে শোনালেন তামান্না মিলন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন হাম রোগ সম্পর্কে স্পট ড্রামা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
3: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব আব্বা।
1: হ্যাঁ।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আবুল হাশেম টিপু। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল তার কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্বোধনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এ আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক ড মোহাম্মদ খালিকুজ্জামান এ সময় মানব বর্জ্য, সংশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় ১০ বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রো থার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়ো ক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারের পরীক্ষায় ৫০-৫৫% পর্যন্ত বায়ো ক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়ো ক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। খাদ্যমন্ত্রী আফরোজা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না। তিনি গতকাল চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে জনগণের ক্রয়ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক সরকার সচেষ্ট রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার। এছাড়া বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে তাদেরও সহায়তা দেওয়া হবে। তিনি গতকাল সিলেট প্রেসক্লাব নূর ফাউন্ডেশন আয়োজিত শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু সিলেট নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র পরিবারের মেধাবী ছেলেমেয়েরাও এ সহায়তার আওতায় আসবে। মেধার বিকাশে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি আরবে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলার প্রেক্ষাপটে আজ রাত ১০টা পর্যন্ত রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। সৌদি বিমান কর্তৃপক্ষ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হুতিদের ওই হামলায় ২ জন বাংলাদেশি সহ অন্তত ১২ জন নিহত ও ৩ শতাধিক মানুষ আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা গ্রহণযোগ্য নয় এবং এটি ভয়ঙ্কর। ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শীঘ্রই তিনি কথা বলবেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা সে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এদিকে সৌদি আরবে হুতিদের হামলায় হতাহতের ঘটনায় বিশ্ব নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন। সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক আমির খসরু গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। খেলার খবর ক্রিকেট। আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দ্বিতীয় ম্যাচে এখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১৫ ওভারে ৩ উইকেটে ৪০ রান করেছে। এর আগে স্বাগতিক অস্ট্রেলিয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার নারী দল ১-0 এগিয়ে রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ২১১ রান নিয়ে আজ আবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে। দুপুর ১২টায় খেলা শুরু হবে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৪৬ রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শক্তিময়ী হীরার কণ্ঠে।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানমালায় এখন রয়েছে উচ্চাঙ্গ সঙ্গীত। এতে আজ তবলা লহরা শুনবেন, বাজিয়েছেন সুকান্ত চন্দ্র দাশ।

Nugget,

ধেট ধেট ধেট ধাগে ধেটে প্রেদা ধেটে ধাগে ধেটে কথা ধা ধেটে ধাগে ধেটে কথা কথা কেন দান দান ধা তেরে কেটে ধান দান ধা তেরে কেটে ধান দান ধা ধেট ধেটে ধেটে ধাগে ধেটে প্রেদা ধেটে ধাগে ধেটে কথা ধা ধেটে ধাগে ধেটে কথা কথা কেন দান দান ধা তেরে কেটে ধান দান ধা তেরে কেটে ধান দান ধা ধেট ধেটে ধেটে ধাগে ধেটে প্রেদা

Dan,

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এই পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, ফাতেমা আফরোজ সোহলি, ইয়াসমিন আক্তার বিনা, ফারহানা জাহান ও ইয়র্মা জাহান শায়ের। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, তাহিদা আফরোজ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোসাম্মদ নূরজাহান ও হাফিজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আমন্ত্রণ সবাইকে স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানের আজকের আয়োজনে। বন্ধুরা, শরীর এবং মন এই দুই মিলেই মানুষ, আর যখন এ দুটোই সুস্থ থাকে তখন আমরা ভালো থাকি, সুখে থাকি। ভাবুন তো, শরীর বা মন যদি সুস্থ না থাকে তাহলে কি পৃথিবীর কোনো সম্পদ বা বিলাসিতা আমাদের প্রকৃত আনন্দ দিতে পারে? না, পারে না। আর পারে না বলেই আমরা অনেক বেশি সচেতন থাকি শরীর ও মন সুস্থ রাখতে, নিজেরা সুখী থাকতে। যখনই আমরা প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করব, নিয়ম মেনে হাঁটাচলা ও ব্যায়াম অর্থাৎ শারীরিক পরিশ্রম করব, পর্যাপ্ত ঘুমাব ও বিশ্রাম নেব এবং অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ এড়িয়ে চলব, তখনই পরিপূর্ণভাবে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া হবে, আর এই যত্নেই আমরা থাকব সুস্থ এবং পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকব। নিশ্চয়ই সবাই এই বিষয়ে অনেক বেশি সচেতন থাকব, এমনই আহ্বানে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথেই আছি আমি তনিমা করিম। শুরুতেই সংক্রামক রোগ প্রতিরোধে সেবা কেন্দ্র ও সেবা দানকারীর ভূমিকা নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনে নিব আমরা। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ডাক্তার ডরিন আঞ্জুম।
1: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব সংক্রামক রোগ প্রতিরোধে সেবা কেন্দ্র ও সেবাদানকারীদের ভূমিকা নিয়ে। আমাদের সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুইদুর রহমান, সহকারী অধ্যাপক এপিডেমিওলজি IDCR ঢাকা। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, সংক্রামক রোগ বলতে কি বোঝায়?
2: সংক্রামক রোগ বলতে আমরা বুঝি যে এক সংক্রমণ হয়, অর্থাৎ একজন অসুস্থ মানুষের বা অসুস্থ ব্যক্তির দেহ থেকে যে কোনো উপায়ে, যেমন সুস্থ ব্যক্তির শরীরে যদি কোনো রোগ জীবাণু অথবা এমন কোনো পদার্থ প্রবেশ করে যেটি ওই সুস্থ ব্যক্তিকে অসুস্থ করে দিতে পারে বা অসুস্থ করার ক্ষমতা রাখে, তাহলে সেটাকে আমরা বলছি সংক্রমণ। এবং এই সংক্রমণের ফলে শরীরে যে উপসর্গগুলি দেখা দেয় বা যে রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেটিকে আমরা বলছি সংক্রামক রোগ বা কমিউনিকেবল ডিজিজ বা ইনফেকশাস ডিজিজ।
1: আধুনিক বিশ্বে কোন কোন ধরনের সংক্রামক রোগ রয়েছে
2: অনেকেই জানি। প্রথমে যেটা ছিল যে HIV/AIDS প্রথম, এরপরে হলো কিছু কিছু রোগ যেটা আগে হয়তো নিয়ন্ত্রণে ছিল কিন্তু বর্তমানে আবার তার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বা তার সংক্রমণের হার বেড়ে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার যক্ষা বা টিউবারকুলোসিস, ম্যালেরিয়া এবং পরবর্তীতে হেপাটাইটিস বি এর অন্তর্ভুক্ত করা হয়। 2019 সালের পর্যন্ত কিন্তু আমরা একটা রোগের নিয়ন্ত্রণের লক্ষ্যেই আমরা কাজ করেছি, কিন্তু 2019 সালে যখন COVID-19 প্যান্ডেমিক দেখা দিল, যেটি একদমই নিউ ছিল, যে কারণে আমরা বলি যে এটাকে একদম নিউ ইনফেকশন বা আপনার আমরা যেটা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে আপনার একটা নতুন সংক্রমণ হিসেবে ইতিমধ্যে এটাকে প্রতিষ্ঠিত করেছে বা উল্লেখ করেছে, তো সেই কোভিড আসার পরে বা COVID-19 শুরু হওয়ার পরে এটাও কিন্তু এখন টার্গেট হলো 3.3 এর অন্তর্ভুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বর্তমানে HIV/AIDS, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, হেপাটাইটিস বি এবং COVID-19 সবগুলি রোগের নিয়ন্ত্রণ এবং লক্ষ্যমাত্রা আমাদের দেশসহ সারা বিশ্ব কমানোর জন্যই যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। তো সেই কারণে আমরা এই কটা রোগকেই আধুনিক বিশ্বের জন্য হুমকি হিসাবে এবং জনস্বাস্থ্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিকভাবে শারীরিক, মানসিক এবং আর্থিক যে ক্ষতি হচ্ছে তার ভিত্তিতে এই কটি রোগকে আমরা গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
1: বর্তমানে আমাদের দেশে কমিউনিকেবল ডিজিজ নিয়ন্ত্রণের জন্য রোগ নিয়ন্ত্রণ শাখার অধীনে কি কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে?
2: প্রথমে যখন স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু আমাদের এই রোগগুলো সম্পর্কে এতটা ধারণা ছিল না, বা হয়তো এই রোগগুলো ধারণা ছিল কিন্তু আমাদের নিয়ন্ত্রণের জন্য এমন কোন কর্মসূচি আমরা হয়তো গ্রহণ করতে পারিনি, কারণ তখন দেখা গেছে জনসংখ্যার আধিক্য। প্রথম দিকে শুধুমাত্র আমরা কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বা CDC বা রোগ নিয়ন্ত্রণ শাখা নামে স্বাস্থ্য অধিদপ্তরের একটি শাখা ছিল যেটি সামগ্রিকভাবে সবগুলি রোগ, সংক্রামক রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করত। পরবর্তীতে এটিকে সংসদ, এই CDC অধীনে কতগুলো কর্মসূচি গ্রহণ করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই ন্যাশনাল HIV/AIDS কন্ট্রোল প্রোগ্রাম, তারপরে হলো ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলো বা কর্মসূচির অধীনে কিছু কিছু আপনার জনসচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই সংক্রামক রোগগুলো কিভাবে ছড়ায় সেগুলোর বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট প্রদান এবং হাসপাতালগুলোতে বিলবোর্ড লাগানোর ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সদর হাসপাতাল এবং আপনার মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য ইনস্টিটিউটগুলোতেও যেখানে সংক্রামক রোগের রোগী ভর্তি করা হয় সেখানে আপনার ওই বিলবোর্ড লাগানোর ব্যবস্থা করা হয়েছে, যে যেখানে এই সংক্রামক রোগগুলো সঙ্গে বিভিন্ন তথ্য উপাত্ত দেওয়া থাকে, কীভাবে রোগটা ছড়াচ্ছে, প্রতিরোধ কীভাবে করা যাবে এগুলোর তথ্য দেওয়া থাকে এবং সচিত্র দেওয়া থাকে। এর পাশাপাশি আপনার আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতেও ওই রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে কিছু নাটিকা বা তথ্যচিত্র নির্মাণ করে সেগুলো প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতেও কিছু বিলবোর্ড লাগানো হয়েছে যেখানে আপনার এই বিভিন্ন সংক্রামক রোগ সম্পর্কে বিভিন্ন কথিকা বা প্রামাণ্যচিত্র প্রচার করা হয়ে থাকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। এছাড়াও এগুলো নিয়ন্ত্রণের জন্য আমাদের কিছু নির্ধারিত দিবস আছে, যে দিবসে যেমন জাতীয় যক্ষ্মা দিবস, তারপর জাতীয় এইচডি এইডস দিবস, যেটা আমরা জানি যে বিশ্ব এইডস দিবস প্রতি বছর পহেলা ডিসেম্বর উদযাপিত হয়, তারপরে ম্যালেরিয়া দিবস, এরকম বিভিন্ন দিবস, হেপাটাইটিস দিবস, এরকম দিবস আছে। সেই দিবসে আমরা ওই রোগটার ব্যাপারে সচেতনতামূলক আমরা তথ্য প্রচার করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি, তথ্য প্রচার করে থাকি, এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনে এবং আপনার যে হেলথ মেডিকেল এডুকেশন বা হেলথ এডুকেশন যে শাখাটা আছে তারাও আপনার এই রোগ নির্ণয় শাখার সাথে মিলে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে, যাতে করে জনগণ এ ব্যাপারে সচেতন হতে পারে এবং ওই সংক্রামক রোগগুলো প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর হয়।
1: সংক্রামক রোগগুলোর কারণে কি ধরনের আসলে শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি হয়ে থাকে?
2: যে আপনারা জানেন যে এইচআইভি বা এইডস কেউ যদি আক্রান্ত হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায় এবং দেখা যায় যে কোনো অপরচুনিস্টিক ইনফেকশন বা যে রোগটা সাধারণ অবস্থায় বা সংক্রমণটা হয়তো তার সাধারণ অবস্থায় হতো না, কিন্তু এইচআইভি এইডস এর কারণে তার সেই সংক্রমণটা দেখা দিতে পারে এবং সংক্রমণের কারণে রোগী মৃত্যুবরণ করতে পারে। যদি রোগী মৃত্যুবরণ নাও করে, এইচআইভি এইডস এর চিকিৎসা এখনও অত্যন্ত ব্যয়বহুল। আমরা সাধারণত যেটা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি যেটা আমরা দেই রোগীকে, সেটা কিন্তু আপনার বিদেশ থেকে আমদানি করতে হতো। বর্তমানে আমাদের দেশেও কিছু কোনো ওষুধ কোম্পানি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করার কারণে এটা কিছুটা সহজলভ্য হয়েছে, কিন্তু এটা তারপরও এখনও এটা অনেক অত্যধিক, এটা বলবো যে ব্যয়বহুল চিকিৎসা, এবং রোগীকে আপনার একটা সুপার স্পেশালাইজ বা বিশেষায়িত অবস্থায় রেখে চিকিৎসাটা দিতে হয়। সেই কারণে কিন্তু রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হয় এবং যেহেতু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এখানে হ্রাস পাচ্ছে, তাকে প্রচুর পুষ্টিকর খাবার দিতে হয়। সামগ্রিকভাবেই তার চিকিৎসার ব্যয় বেড়ে যাচ্ছে এবং সে সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এবং আমরা এখনও যেটা দেখি যে এইচআইভি বা এইডসের রোগী কিন্তু আমরা খুব ভালো চোখে আমাদের সমাজে দেখা হয় না, যেহেতু আমরা অনেকেই জানি যে এটা একটা যৌন রোগ এবং সাথে আপনার অনিরাপদ রক্ত সঞ্চল পরিসঞ্চালনের মাধ্যমে রোগটি হতে পারে। এমনকি গর্ভস্থ শিশুরও যদি আপনার মা এইচআইভি এইডস সংক্রমিত হয়ে থাকেন তাহলে কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তা আমরা কেউ যদি এইচআইভি এইডস রোগী থাকে তাহলে আমাদের দেখা গেছে যে আমরা তাকে অনেকটা এক ঘরেই করে ফেলি, যেমন কোভিড এর সময় আমরা যেরকম করেছিলাম। সেই কারণে আমরা এখনো এইচআইভি বা এইডস রোগী যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন এইচআইভিতে, তাহলে কিন্তু তার চিকিৎসার নিয়মিত চালানোটা কিন্তু তার পরিবারের পক্ষে এবং তার পক্ষে অনেক কষ্টসাধ্য এবং অনেক ব্যয়বহুল। সেই কারণে আমরা কেউ যদি কোনো সংক্রামক রোগে আক্রান্ত হয়ে যান তাহলে তার কিন্তু এইভাবেই তার জীবনটা, তার শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। একই কথা প্রযোজ্য হেপাটাইটিস বি এবং আপনার হেপাটাইটিস বি থেকে আমরা জানি যে লিভার সিরোসিস হতে পারে এবং সেখানেও কিন্তু রোগীর মৃত্যু ঝুঁকি অনেক বেশি। ম্যালেরিয়া যক্ষাতে আগে অনেক মৃত্যুবরণ করত, কিন্তু বর্তমানে মৃত্যুবরণ করছে না ঠিকই, কিন্তু ম্যালেরিয়া এবং যক্ষাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, দেখা যাচ্ছে যে রোগী শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে বা কোনো শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। এক্ষেত্রেও কিন্তু ম্যালেরিয়া যক্ষার চিকিৎসা অতটা ব্যয়বহুল না, কিন্তু হেপাটাইটিস বি এর চিকিৎসাও কিন্তু ব্যয়বহুল। এবং ম্যালেরিয়া যক্ষা যদি সরকার সরাসরি ওষুধ প্রদান করছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরও আপনার রোগীর জীবনশক্তি কিন্তু আগের হ্রাস পাচ্ছে এবং তার আগের মতো যে কর্মদক্ষতা বা কর্মক্ষমতা ছিল এটা কিন্তু তার কমে যাচ্ছে। যে কোনো সংক্রামক রোগে কেউ আক্রান্ত হলে এভাবে তার শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং পাশাপাশি তার সাথে সাথে তার পরিবার এবং এমনকি সমাজ এবং দেশও ক্ষতিগ্রস্ত হতে পারে।
1: সবশেষে আপনার কাছে ছোট করে জানতে চাইবো যে সংক্রামক রোগ প্রতিরোধে সেবা কেন্দ্র এবং সেবাদানকারীদের কি ভূমিকা রয়েছে?
2: স্বাস্থ্যকর্মী বা সেবাদানকারী যারা আছেন তাদের ভূমিকা কিন্তু এখানে প্রধান, কারণ তারাই কিন্তু সরাসরি জনগণের সংস্পর্শে থেকে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে থাকেন। যেমন আমি যে রোগগুলোর কথা বললাম, যে এইচআইভি বা এইডস, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, যক্ষা, কোভিড-19, এই রোগগুলো কিভাবে হয়, কিভাবে ছড়ায়, কিভাবে সংক্রমণ হয়, তারা কিন্তু সরাসরি তাদের কেন্দ্রে যারা সেবা নিতে আসবেন, সেবা গ্রহীতা, তাদেরকে তারা এই রোগগুলো সম্পর্কে বিভিন্নভাবে সচেতন করে তুলতে পারেন। যে একটা মা হয়তো টিকা নিতে আসলো, তখন তিনি একটা আলাপ করলেন যে মা আপনার কি এইচআইভি এইডস সম্পর্কে কোনো ধারণা আছে কিনা বা হেপাটাইটিস বি সম্পর্কে ধারণা আছে কিনা। ম্যালেরিয়া যক্ষা হয়তো অনেকে জানে, কিন্তু অনেকে এইচআইভি এইডস বা হেপাটাইটিস বি সম্পর্কে কিন্তু এখনো লোকজন অনেকে হয়তো গ্রামের বা বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ হয়তো সচেতন না বা তারা হয়তো বিষয়টা জানেন না। তো এই কারণে তাদেরকে এই ব্যাপারে সচেতন করে তুলতে হবে এবং আপনার কিভাবে এই রোগগুলো ছড়াচ্ছে, কিভাবে সংক্রমণ হচ্ছে, এই ব্যাপারে তাদেরকে তারা সরাসরি তথ্য দিয়ে তাদেরকে সচেতন করে তুলতে পারেন। এবং সেবা কেন্দ্রে কেউ যদি আসেন তাহলে তিনি যদি সব সেবা কেন্দ্রে অবশ্য আমাদের পরীক্ষার ব্যবস্থা নেই, কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মেডিকেল কলেজ হাসপাতাল বা ইনস্টিটিউটগুলিতে অনেক জায়গাতেই রক্ত পরীক্ষার মাধ্যমে সংক্রামক রোগগুলো নির্ণয় করার ব্যবস্থা আছে। তো তারা যদি কেউ মনে করেন যে তার তিনি ওই ধরনের রোগে আক্রান্ত, তাহলে দ্রুত তিনি তার যে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র যেখানে পরীক্ষাগুলো করা যায় পরীক্ষাগুলো করে রোগ নির্ণয় করে তিনি দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু তিনি তার শারীরিক সমস্যা অনেকটাই কাটিয়ে উঠে আবার সুস্থ জীবনে প্রত্যাবর্তন করতে পারবে। তো এই কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো এবং সেবাদানকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, যাতে করে সংক্রামক রোগ প্রতিরোধের এই কারণে তাদেরকে ব্যাপারে সবসময় জনগণকে সচেতন করতে হবে। এবং জনগণেরও দায়িত্ব হলো যে সচেতনতা যে ব্যাপারে তাদেরকে যে স্বাস্থ্য শিক্ষাটা প্রদান করলেন সেটা মেনে তারা যাতে এই সংক্রামক রোগ প্রতিরোধে তারাও ভূমিকা পালন করতে পারে।
1: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, কথা বললাম সংক্রামক রোগ প্রতিরোধে সেবা কেন্দ্র ও সেবাদানকারীদের ভূমিকা নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
0: সংক্রামক রোগ প্রতিরোধে সেবা কেন্দ্র যেমন হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক এবং সেবা দানকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রথম সারির যোদ্ধা হিসেবে সমাজে যে কোনো মহামারীর বিস্তার রোধে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় অবদান রাখেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে থাকেন। আর সে কথাগুলোই আমরা শুনছিলাম সাক্ষাৎকারমূলক এই আলোচনায়। এবার গানের পালা। এন্ড্রু কিশোরের কণ্ঠে কুটি মনসুরের কথায় ও সুরে আপনাদের জন্য নিবেদন করছি জনসংখ্যার সচেতনতামূলক এই গানটি।

হবে নষ্ট, এক পাল পোলাপান হবে ভাবে অনেক কষ্ট। অল্প বসে করলে বিয়া স্বাস্থ্য হবে নষ্ট, এক

0: আসলে জীবনের প্রতি ক্ষেত্রেই আমাদের থাকতে হয় সচেতন, তাহলেই জীবন থাকে সুন্দর। বিশেষ করে একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন থেকেই তার প্রতি সজাগ দৃষ্টি রাখা জরুরি। তার বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তে সে যেন পরিপূর্ণ পুষ্টি পায়, সুস্বাস্থ্যে থাকে, পরিবারের যত্নে, এই বিষয়ে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, আয়োজনের এই প্রান্তে আমরা এখন একটি কথিকা শুনব। শিশুকে বিলম্বিত বিকাশ থেকে রক্ষা করতে আয়োডিন কতটা ভূমিকা রাখে সেই বিষয়ে বলেছেন ফারজানা ইয়াসমিন কলি।
1: আয়োডিন বেশ পরিচিত একটি শব্দ হলেও এর গুরুত্ব এখনও অনেকের কাছেই অজানা। আয়োডিন একটি রাসায়নিক পদার্থ এবং এটি একটি খনিজ পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য অল্প পরিমাণে প্রয়োজন, কিন্তু গুরুত্ব ব্যাপক। শারীরিক বৃদ্ধি, মানসিক পরিপূর্ণতা এবং মস্তিষ্কের গঠন ও বিকাশের জন্য আয়োডিন অপরিহার্য। গবেষকরা বলছেন, মানুষের বুদ্ধি ও শেখার ক্ষমতার অভাবের নেপথ্যে রয়েছে আয়োডিনের অভাব। আমাদের শরীরে থাইরক্সিন হরমোন তৈরির প্রধান কাঁচামাল আয়োডিন। থাইরক্সিন হরমোন মানুষের বিকাশ, বৃদ্ধি ও বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের 3-5 মাসের সময় থাইরক্সিনের অভাব হলে শিশু সঠিক পরিমাণ থাইরক্সিন পায় না, ফলে শিশুর বুদ্ধিমত্তা বিকাশে বিপর্যয় দেখা দেয়, এমনকি শিশু জন্ম নেয়া বুদ্ধি প্রতিবন্ধীও হতে পারে। আয়োডিনের অভাবে বাড়ন্ত শিশুর চিন্তাশক্তি ও মেধার স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। কেননা শিশুর মস্তিষ্ক গঠন 2 বছরের মধ্যেই হয়ে যায়, তাই গর্ভে থাকাকালীন এবং জন্মের পর আয়োডিনের অভাব হলে শিশুর মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হতে পারে। আয়োডিন স্বল্পতার কারণে শিশুরা বয়সের তুলনায় কম বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে থাকে। যেসব শিশু আয়োডিনের ঘাটতিতে ভোগে তাদের মেধা ও বুদ্ধি স্বাভাবিক শিশুর চেয়ে গড়ে 10 পয়েন্ট কম হয়ে থাকে। আয়োডিন ঘাটতি সম্পন্ন শিশুদের দেখতে স্বাভাবিক দেখালেও কম বুদ্ধিমত্তার কারণে বিদ্যালয়ে ভালো ফলাফল করতে পারে না, যে কোনো ধরনের কাজে তাদের অগ্রগতি পরিলক্ষিত হয় না। এসব গুরুতর সমস্যা থেকে মুক্তি পাবার জন্য হলেও শিশু ও গর্ভবতী মায়েদের চাহিদা অনুযায়ী আয়োডিনযুক্ত খাদ্যলবণ গ্রহণ করা উচিত। গর্ভাবস্থায় শিশু মৃত্যু বা গর্ভপাতের ঝুঁকি বাড়ে। শিশুর দৈহিক বিকাশ ক্ষতিগ্রস্ত হলে শিশুর মধ্যে পরবর্তী সময়ে বামন ও বধির এবং খর্বকায় হওয়ার সমস্যা দেখা দেয়। যে নারীদের আয়োডিনের ঘাটতি আছে তাদের মধ্যে গর্ভপাত ও মৃত শিশু জন্মদানের হার বেশি। যদিও অপরিণত শিশুর জন্ম হয় তাহলে সেই শিশু বিকলাঙ্গ হয়ে জন্মায়। এছাড়াও গলগণ্ড রোগ হয়ে থাকে, যার প্রাদুর্ভাব উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি। আয়োডিনের চাহিদা বয়স অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে। শিশুর ক্ষেত্রে পরিসীমা 60-100 মাইক্রোগ্রাম, একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 100-140 মাইক্রোগ্রাম, গর্ভবতী নারীর ক্ষেত্রে 150 মাইক্রোগ্রাম, স্তন্যদাত্রী মায়ের ক্ষেত্রে 250 মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন। মানবদেহ নিজে আয়োডিন তৈরি করতে পারে না, তাই আমাদের খাবারের সাথে বাইরে থেকে এটা গ্রহণ করতে হয়। আমাদের দেশে বিভিন্ন উৎস থেকে আয়োডিনের চাহিদা পূরণ করা সম্ভব। পানি ও মাটি আয়োডিনের মূল উৎস। সমুদ্রের পানিতে সবচেয়ে বেশি পরিমাণ আয়োডিন থাকে, সুতরাং সামুদ্রিক মাছ, কড লিভার তেল, পানি, দুধ, ডিম, থায়ামিন, পালং শাক, পেঁয়াজ, গবাদি পশুর মাংস, বিভিন্ন ধরনের আলু, বিট, টমেটো, যকৃৎ, দই, পনির প্রভৃতি থেকে আয়োডিন পাওয়া যায়। তবে কিছু সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, শালগম আয়োডিন শোষণে বাধার সৃষ্টি করে, বিধায় এগুলোকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তবে উত্তরাঞ্চলের জেলাগুলোতে মাটিতে আয়োডিনের পরিমাণ কম থাকায় এসব এলাকায় শাকসবজি, খাবার পানি এবং আনুষঙ্গিক অন্যান্য খাদ্যে আয়োডিনের পরিমাণ কম থাকে। পক্ষান্তরে অন্যান্য পুষ্টি উপাদানের মতো খাদ্যের মাধ্যমে আয়োডিনের চাহিদা পূরণ করা সুযোগ কম। তবে আয়োডিনযুক্ত লবণ বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। বাজারে আয়োডিনযুক্ত লবণের প্যাকেটের গায়ে আয়োডিনের মাত্রা লেখা থাকে। এছাড়া ঘরোয়াভাবেও আয়োডিনযুক্ত খাবার লবণের পরীক্ষা করা যায়। যদি লবণে লেবুর কয়েক ফোঁটা রস দেওয়ার পর নীলাভ বর্ণ ধারণ করে তবে খাবার লবণে আয়োডিন বিদ্যমান। আয়োডিনযুক্ত লবণকে জলীয় বাষ্প ও তাপ থেকে দূরে রাখতে হবে, শুষ্ক স্থানে ও আবদ্ধ পাত্রে সংরক্ষণ করতে হবে। দেশের চালিকা শক্তি দেশের জনগণ, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুস্বাস্থ্য বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। সুতরাং আয়োডিনের অভাবজনিত রোগবালাই থেকে মুক্ত হয়ে সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে গর্ভবতী মা ও শিশুসহ পরিবারের সবাইকে সাধারণ লবণের পরিবর্তে নিয়মিত আয়োডিনযুক্ত লবণ গ্রহণে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করতে হবে। এই বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব স্বাস্থ্য সুরক্ষায় এবং শিশুর বিলম্বিত বিকাশ থেকে রক্ষা করতে আয়োডিনের গুরুত্ব অনস্বীকার্য।
0: মূলত একটি শিশুর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার প্রথম ধাপ কিন্তু সম্পূর্ণই নির্ভর করে অভিভাবকের উপর। সুস্বাস্থ্যে, সুশিক্ষায়, সুন্দর ভাবনায় বেড়ে উঠুক এদেশের সন্তানেরা, এমনই প্রত্যাশা আমাদের সবার। আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। আবারও মন ভেজাবো সুরের ধারায়। জনসংখ্যার গানের শিল্পী নীলিমা দাস, গীতিকার নুরুজ্জামান তুষার, আর গানটিতে সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: জীবনের ছবি আঁকা থাকে সুরে, গল্পে, কবিতায়, থাকে ছবিতে, উপন্যাসে আর নাটকে। জীবন থেকে নেয়া তেমনি গল্প শুনবে এবার। হ্যাঁ, আমাদের এবারের পরিবেশনা বেতার কার্টুন।
1: তোমার আডালি বাডালি টমেটো করমচা হেরা সব কই?
2: কি যে কোনা কিছুই তো আমি বুঝি না।
1: বুঝো না, তোমার ব্যাটালিয়ান ব্যাটালিয়ান কই?
2: কি এর ব্যাটালিয়ান?
1: আরে তোমার পোলাবান গো কথা জিগাই।
2: জিগাও ভালো কথা, ওগো কি নাম নাই?
1: নাম তো আছে, কিন্তু এতগুলার নাম তো মনে থাকে না।
2: তোবা তোবা তোবা, নিজের পোলাপানের নাম নিজের মনে থাকে না, উল্টা পাল্টা নাম ধরে ডাকো। আচ্ছা পোলাপানি ও যদি কয় ওগো বাপের নাম বুইলে গেছে তখন?
1: না না না, বলবো না বলবো না। এগো বাপ তো একজনই, এই যেটা আমি, কিন্তু পোলাপানি তো
2: তোমার মাথাটা না আসলে একেবারে বিগড়ে গেছে।
1: আমার মতন বিপদে পড়লে কারো মাথা ঠিক থাকে না গো, ঠিক থাকে না।
2: কাম নাই, কাজ নাই, ব্যবসা নাই, গৃহস্থী নাই, পোলাপান গুলো খাওয়ান দিতে পারো না, কাপড় দিতে পারো না, খাতা পেন্সিল কিছুই তো কিনা দিতে পারো না।
1: এটা সাময়িক, সব ঠিক হয়ে যাবে।
2: কবে ঠিক হবে? আরেকটা তো পেডে,
1: ওর জন্য তো আজকে কাপড় চোপড় কিনা লাগতেছে না।
2: চুপ করো, বেহায়াপনা করতে খুব আমোদ লাগে না?
1: না গো ফুলবানু, না, চারদিক থেকে ধার দেনা কইরা আমি এমন জব্দ হইছি, এখন আর হাত পাতনের জায়গাও নাই। এখন একটা সিদ্ধান্ত লইছি।
2: কি সিদ্ধান্ত?
1: কিছুদিনের লেগে চলো, আমরা দুইজন বেড়াই আসি গা।
2: কোনখানে?
1: এই তোমার বোনের বাড়িতে, দুলাভাই তো সবসময় খবর পাঠায়। হ্যাঁ গো, বাড়িতে বেড়াইতে গেলে খুশি হইব।
2: কতকাল থাকবা?
1: যতকাল খেদাই আনা দেয় ততকাল।
2: কিন্তু এক ঘন্টা পোলাপান লইয়া?
1: আরে এক ঘন্টা তো রাইখা যাবো বাড়িতে, ওগো দাদা দাদির কাছে।
2: এইটা কইলে মন নাই, বুড়া মানুষগুলোর উপর পোলাপানের দায়িত্ব দিয়ে আমরা বেড়ামু?
1: হ্যাঁ, এটা তো শখের বেড়ানি না, দরকারের। শুনো ফুলবানু, তুমি সহযোগিতা না করলে আমার মুক্তি নাই।
2: হুম, কবে যাইবা?
1: আইজি যাবো, চলো। পুকুরে মাছ মারতে বুঝি? আপনাকে পুকুরের মাছের স্বাদই আলাদা।
3: বুঝছি বুঝছি, মাছ ছাড়া তোমার খাওয়ান চলবো না।
1: না, মুরগি হইলেও কোনো অসুবিধা নাই।
2: সে কি শুরু করলা? না দুলা ভাই, মাছ গোস্ত কিছুই লাগবো না, যা ঘরে আছে তা দিয়েই চলবো।
1: ধরো এটা একটা কথা হইলো।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আগে বসো তো মিয়া, একটু জিরায় লও, মাছ গোস্ত সবই হইবো।
1: যাক, বাঁচাইলেন আপা, আপনি হইলেন মায়ের সমান।
3: তোমাকে বাচ্চা কাছে না কই অগরে আনলা না?
2: কেমনে আনুন দুলা ভাই, চারজন রে একত্রে নিয়ে বেড়ানোটাও তো বেশ ঝামেলার কাম। সেই জন্য
1: তোমার
2: এত
3: অভাব অনটন, পোলাপান গুলারে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, তারপরও আবার
2: তোমার কি একটু লজ্জা শরম নাই?
1: না গো আপা, না।
3: জন্ম নিয়ন্ত্রণে বন্দোবস্ত লও না কেন?
1: কি বন্দোবস্ত লমু, সবই তো আল্লাহর হাত।
2: বন্ধ করো।
1: কি
2: বন্ধ করো তোমার এসব আজে বাজে
1: আজে বাজে কথা? আমি কোনটা বললাম?
2: যে নিজে চেষ্টা করে আল্লাহ তারে সাহায্য করে।
1: কি চেষ্টা করো মাফা?
3: জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা করবা, পরিবার ছোট রাখার চেষ্টা করবা, তা নাহলে তুমিও মরবা, দেশটারও ক্ষতি।
1: কিন্তু কি চেষ্টা করব, কেমনে করব, সেইটাই তো বুঝি না।
3: আমার মতো স্থায়ী বন্ধাকরণ ব্যবস্থা নাও, এই ব্যবস্থায় আমি তো বড় সুখী আছি, তুমিও থাকবা।
1: কিন্তু আমার এখন কি উপায় হবে?
3: তুমি যদি রাজি থাকো তাইলে আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ দিমু। আর তোমার সংসারটা যাতে সুন্দর ভাবে চলে সেই জন্য আমি তোমার সাহায্য সহযোগিতা করুম। আগে বলো তুমি রাজি
2: কিনা। দুলাভাই কথাটা মানো।
3: শোনো শোনো ফেকু, জন্ম হার কমাইতে না পারলে এই দেশটার দারিদ্র কমবো না, গরিব মানুষের কষ্টের দিনও শেষ হইব না। তুমি কি চিরকাল দরিদ্র থাকতে চাও?
1: না।
3: এক দঙ্গল পোলা মাইয়ার ঝামেলা পাইতে চাও?
1: না।
2: তাইলে দুলাভাইয়ের মতো তুমি আইজি বেসেকটমি করাই আসো গা, যাও।
1: যাই বলে মানু।
2: ফি আমানিল্লাহ। যে চেষ্টা করে আল্লাহ তারে সাহায্য করে। ফেকু মিয়া তুমি যাও, ডরায়ও না, যাও ভাই যাও।
1: একটু সালাম করে লই।
2: আচ্ছা থাক থাক, যাও যাও যাও।
0: বেতার কার্টুন শুনতে শুনতে পৌঁছে গেছি অনুষ্ঠানের একদম শেষের দিকে। যাবার আগে আপনাদের সুস্বাস্থ্য কামনায় বলতে চাই, এডিস মশা বাহিত সব চাইতে ভীতিকর রোগ হল ডেঙ্গু জ্বর, একথা আমরা ইতোমধ্যেই জেনে গেছি। তাই যে কোনো জ্বর হলে একদমই অবহেলা করবেন না। হঠাৎ খুব বেশি জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা বা গায়ে তীব্র ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, আর পুষ্টিকর খাবার খেয়ে নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। সচেতন থাকুন, থাকুন নিরাপদ। আজ স্বাস্থ্যই সুখের মূল গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি তনিমা করিম, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এই আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক ড মোহাম্মদ খালেকুজ্জামান এ সময় মানব বর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় ১০ বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়ো ক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারে পরীক্ষায় ৫০-৫৫% পর্যন্ত বায়ো ক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়ো ক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। দেশে নারী স্বাস্থ্য সেবার উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে ৫ বছর মেয়াদী প্রকল্পে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের উদ্যোগে আগামী বছর থেকে ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এই অর্থ ব্যয় করা হবে। তিনি গতকাল জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ওয়ার্ল্ড হেলথ সামিট উপলক্ষে এ সংক্রান্ত এক সভায় এই উদ্যোগের বিষয়টি উপস্থাপন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড এস এম জিয়াউদ্দিন হায়দার এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদারে মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে আগামী মাসে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে পারমাণবিক বিক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট পূর্ণ ক্ষমতায় ফিরলে জাতীয় গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংক্রান্ত কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে উপকারভোগী পরিবার নির্ধারণ করবেন। এ লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এ সংক্রান্ত জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহে যে কোনো প্রকার আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অবৈধ লেনদেনের ক্ষেত্রে ১০৯৮ নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সৌদি আরবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলার প্রেক্ষাপটে আজ রাত ১০টা পর্যন্ত রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। সৌদি বিমান কর্তৃপক্ষ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হুতিদের ওই হামলায় ২ জন বাংলাদেশি সহ অন্তত ১২ জন নিহত ও ৩ শতাধিক মানুষ আহত হয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই হামলার কঠোর নিন্দে জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের আশু রোগ মুক্তি কামনা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা গ্রহণযোগ্য নয় এবং এটি ভয়ঙ্কর। ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শীঘ্রই তিনি কথা বলবেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নিবে কিনা সে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে এখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 32 ওভারে 3 উইকেটে 109 রান করেছে। এর আগে স্বাগতিক অস্ট্রেলিয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া নারী দল 1-0 এগিয়ে রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ইনিংসে 4 উইকেটে 211 রান নিয়ে আজ আবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটা, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স এবং FM 102 মেগাহার্স অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

بسم الله الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজ FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে জানিয়ে দিচ্ছি আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে এখন পরবর্তী সময় ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি শিল্পী গীতিকার ও সুরকারের জীবন ভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুড়ে ছোট পরিবার বিকেল 4:05 শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10 ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে বিকেল 5:40 কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05 সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00 এখন জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি

নৈতিক গুণ হলো মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং কাউকে আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শিল্পী গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন।

0: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের শরীর ভুবন অনুষ্ঠান। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার জনাব আশরাফ বাবু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পীদের জীবন ভিত্তিক অনুষ্ঠান আপনাদের শুনিয়ে থাকি এবং জানিয়ে থাকি। আমরা আজ আপনার কাছ থেকে জানবো আপনার কিছু অজানা গল্প, তার পাশাপাশি আমরা শুনবো আপনার লেখা ও গাওয়া কিছু গান। প্রথমে আপনার কাছে আমি একটু জানতে চাই আপনার ছেলেবেলা সম্পর্কে।
1: আমার ছেলেবেলা কেটেছে খুলনাতে, তো ওখানে ছোটবেলা থেকেই গান বাজনার সাথে জড়িত। আমি ফ্যামিলির সবাই গান করতো, বাবা, বড় বোন, বড় ভাই, তাদের থেকেই শুনে শুনেই শেখা। পরবর্তীতে আমি ম্যাট্রিকের পরে উদিচি করতাম, সেখান থেকে আরও একটু উৎফুল্লতা পেলাম আর কি উদিচি করে। তো সেভাবেই আমি তখন থেকে লিখতাম টুকটাক এবং সুর করতাম। স্কুল লাইফে আমার সিনিয়র বড় ভাই যেগুলো ছিলেন স্কুলে, টেনের বা নাইন টেনের, আমি তখন সিক্স সেভেন পড়ি, তখন আমাকে মাঠের মধ্যে বসিয়ে বলতো যে নতুন কি গান করেছিস শোনা। তখন আমি আগের রাত্রে যে গানগুলো করতাম সেই গানগুলো নিয়ে তাদেরকে শোনাতাম। তারা আবার জাজমেন্ট করতো, হ্যাঁ এটা ভালো হয়েছে, হ্যাঁ তুই তো ভালো গান লিখিস, ভালো সুর করিস। এই ছোটবেলা থেকে স্কুলের বড় ভাইদের অনুপ্রেরণায় আমার কিন্তু এই পথ চলা।
0: এই মুহূর্তে কোন গানটি শুনতে পারি আমরা?
1: সব সিজন নিয়ে অনেক গান আছে আমার, তো বসন্ত নিয়ে একটা গান করি
0: একদম।
1: আর আমার সাথে গিটারে সহযোগিতা করছে অরণ্য আকাঙ্ক্ষা।

বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে এখন যে প্রয়োজন।

0: অসম্ভব সুন্দর একটি গান শুনলাম, মন্ত্রমুগ্ধের মধ্যে আমরা শুনছিলাম। আমার বিশ্বাস যারা আমাদের শ্রোতা তাদের অনেক ভালো লেগেছে। শ্রোতা বন্ধুদের আমি একটু জানাতে চাই, আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 104 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। এছাড়াও অনুষ্ঠানটি আপনারা একসাথে দেখতেও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আবার ভাই আপনার কাছে ফেরত আসি, এই পর্যায়ে আপনার কাছে আমি একটু জানতে চাই আপনার অরবিট ব্যান্ড সম্পর্কে। আমি যতটুকু জানি আপনি ওই ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, যদি এই সম্পর্কে কিছু বলেন আমাদের।
1: আমাদের অরবিট ব্যান্ডটা গঠন করা হয়েছিল 90 শেষের দিকে, আর অ্যালবামটা 91 অরবিট নামেই বেরিয়েছিল। আমাদের অরবিটের দুইটা ভলিউম, একটা হচ্ছে অরবিট আর একটা হচ্ছে প্রতীক্ষা নামে। তো এই অরবিটের প্রথম যে অ্যালবামটা সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। আমাদের একটা গান ছিল লাল শাড়ি, আমার একটা গান ছিল আনমোনা, পাপের স্রোতে, এই গানগুলো ছিল ওই টাইমে। তো সবগুলো আমার লেখা, আমার সুর করা ছিল, আমি চারটা ওখানে গিয়েছিলাম, আমাদের তিনজন ভোকাল ছিল ওখানে।
0: এই পর্যন্ত কতগুলো গান রচনা করেছেন এবং সুর আরোপ করেছেন?
1: আমার 90s থেকেই শুরু মেনলি আর কি, আমার অরবিট থেকেই আমার যাত্রা শুরু ঢাকা থেকে, যাত্রা প্রফেশনাল লাইনে। তো পাশাপাশি ব্যান্ডের গান ছাড়াও আমি বাইরের গান করেছি। তখন তো ক্যাসেট কোম্পানি ছিল, সঙ্গীতা সাউন্ডটেক বিভিন্ন কোম্পানি ছিল, ওদের ফরমাইশ যায় টেমগুলো করতাম বিভিন্ন শিল্পীর। তো অলমোস্ট অনেক শিল্পীরই কাজ করা হয়েছে আমার, ছোট বড় লেজেন্ড আর্টিস্টদের। তো প্রায় 700-800 মতো অ্যালবাম এই পর্যন্ত আর করেছি, আর এখন তো আর অ্যালবাম নাই, এখন তো ডিজিটাল যুগ। সেই টাইমে অ্যালবামও ছিল প্লাস পাশাপাশি মিক্স অ্যালবাম ছিল, সেগুলো করেছি প্লাস নাটক, তারপরে বিভিন্ন টপিক্সের উপরে বিভিন্ন গান করা হয়েছে। অলমোস্ট মানে 15-20 হাজার হবে আর কি।
0: আচ্ছা, বেতারের সাথে যুক্ত হলেন কিভাবে?
1: আসলে বেতারে যুক্ত হয়েছি, আমাদেরই ছড়াকার বন্ধু ছিল, সে বললো যে কেন আমি এতদিন এত বছরে বেতারে আসিনি, যাই ই করিনি। তা আমার ওরকম পরিচিত ছিল না আর কি, বেতারে তো কাজ করেছি কিন্তু বাইরে বাইরে কাজ করেছি, যেমন অ্যালবামের কাজ, স্টুডিওতে, এইগুলোতে, এই দিকে আর সময় পেতাম না। হ্যাঁ, অনেকেই বলেছিল ওই সময় থেকে বেতারে বা বিটিভিতে ই করার জন্যে। তো পরে ওই লিটনের সহযোগিতায় এবং তার উৎসাহে আর কি আমি বেতারে আসি, এবং ওনারা আমাকে সানন্দভাবে গ্রহণ করেছেন। আমি এখন লিস্টেড এখানে গীতিকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে।
0: এ পর্যায়ে আমরা শুনতে চাই আপনার কাছে আপনার নিজের গাওয়া গান। কোন গানটা শুনবো? আনমোনা?
1: আমার ব্যান্ডের গান। হ্যাঁ, আনমোনা ব্যান্ডের গান, এটা ব্যান্ডে করি সময়। এটা স্লো গান।

0: মিলে অ্যালবামটা করি, আর সাথে সহযোগিতা করেছিল আব্দুল ওয়াজেদ চারু এবং সাথে আরও অনেকেই করেছিল এটা। এটা যে কোনো একটা ওই 94 সালে এক চাঁদ রাত্রে রিলিজ হয়েছিল এবং সারা দেশব্যাপী এটা মানে আলোড়ন তুলে ওই টাইমে। বর্তমানে অনেক গানই হচ্ছে র‍্যাপে, অনেক নতুন নতুন ছেলেরা আসছে গান করতে। তো হ্যাঁ, ওরা কিছু কিছু র‍্যাপার যারা বর্তমানে তারা ভালোই করছে, তবে র‍্যাপ গান করতে গেলে আগে গানটা ভালো করে গাইতে হবে, গানের সুর থাকতে হবে সব কিছু, কারণ ওই র‍্যাপের মধ্যেও কিন্তু সুর আছে।
1: আপনাকে আমরা আজকে স্টুডিওতে পেয়েছি, অনেক শ্রোতা বন্ধু এবং মনে মনে ভাবছে কেন আমরা সেই বিখ্যাত গানটি নিয়ে কথা বলছি না, সেই শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে। আমি একটু জানতে চাই এই গানটির সৃষ্টির পেছনে কি গল্প ছিল।
0: গল্প আসলে গানটা তো হঠাৎ করে আবার এই চার যুগ যুগ ধরে গানটা চলে আসছে সবার মুখে মুখে, তো আমার ভালো লাগে। আর এই গানটা বলবো যে এই গানটা আমাদের দেশের বাইরে বিভিন্ন ভাষাভাষীর মানুষ তারা বাংলা ভাষায় গান করেছে, যেমন আফ্রিকান এক কঙ্গোর এক গায়ক সে বাংলায় গান করেছে, অলরেডি ইউটিউবে আছে।
1: চমৎকার,
0: তো ভালো লাগে যে আমাদের বাংলা গান, আমার বলে না যে কোনো গান যদি বাইরের কেউ গায় তাহলে অবশ্যই ভালো লাগে।
1: গানটি সৃষ্টি হয়েছিল 1987 সালে, যদি ভুল না করি
0: 87 শেষে মানে 88 দিকে আর কি গানটা লেখা ছিল। এই গানটি করেছিলাম হচ্ছে আলী আহমেদ বাবু, উনি ডিফারেন্ট টাচ ব্যান্ডের ভোকাল, ওনার জন্যে করা। আমার চারটা গান করা ছিল, তার মধ্যে শ্রাবণের মেঘ, দৃষ্টিপ্রদীপ জেলে, স্বর্ণলতা আর রাজনীতি গান, এই চারটা গান আমি ওনাকে দিয়েছিলাম। তো উনি আমার এক ইয়ার সিনিয়র ছিল, তো ওনার ব্যান্ড ছিল ডিফারেন্ট টাচ ব্যান্ড। তো আমি চেয়েছিলাম ওই ব্যান্ডে গান করার জন্য, কিন্তু ওনাদের তিনজন শিল্পী ছিলেন যার কারণে আমাকে ওনারা নেন নাই, বলছে তোমার কাছে গান থাকলে তুমি দাও আমরা রেকর্ডিংয়ে যাব। তো তখন থেকে আমি ওনাকে, আলী আহমেদ বাবুকে আমি গান দিয়ে রেখেছিলাম, কারণ উনি গিটারিস্ট ছিলেন এবং ভোকাল ছিলেন ওই ব্যান্ডের। তো ওনাকে এর আগে আমি তিন চারটা গানের দিয়েছিলাম, একটা খাতা ছিল আমার, খাতার দিয়েছিলাম। পরে যখন ওনারা রেকর্ডিংয়ে যাবেন, শেষ মুহূর্তে তাড়াহুড়া করলো আমাকে, বললো যে আরেকটা গান লাগবে। তখন আমি একটু চিন্তায় পড়লাম যে আরেকটা গান চেয়েছে। তো সেই সময়টাও ছিল একটু শ্রাবণের মাস, তো আমি কোনো এক সন্ধ্যায় আর কি ওনার বাসায় যেয়ে গানগুলো তুলে দিয়ে আসি। তো এই গানটা আমার আমার বাসার থেকে তার বাসা পর্যন্ত যেতে 40-45 মিনিট লাগে হেঁটে যেতে। তো এই পথের মধ্যেই কিন্তু আমার গানটা করা। আমি আমার একটা ছোটোবেলার থেকে একটা অভ্যাস ছিল যে আমি কখনো খাতায় গান সেরকম লিখতাম না, দুই একটা পয়েন্ট লিখতাম কিন্তু টোটাল গান লেখা হতো না। যখন যে চাইতো তাকে, এখনো যখন যে চায় তার সামনে বসে আমি কমপ্লিট করে দিই। তাতে একটা সুবিধাও আছে যে তার মানে ভাষাগুলো তারও তো পছন্দের ব্যাপার আছে, তার সুরগুলাও তার তোলার ব্যাপার আছে, যার কারণে সামনাসামি করতে আমি পছন্দ করি।
1: এটা কিন্তু একটা বিশেষ গুণ, অসাধারণ গুণ বলা যায়।
0: এটা করেছি, পরে ওনাকে গিয়েও আমি কিন্তু আমি টোটাল চারটা গান ওনার ক্যাসেটে আমি তুলে দিয়ে আসছি, টেবিল বাজায় বাজায়। এটা উনি একটা গিটার ছিল, অ্যাকোস্টিক গিটার উনি বাজায়, আমি গানগুলো তুলে দিয়ে আসছি। লাস্ট গানটা ছিল শ্রাবণের মেঘ চড়ো হলো আকাশে, এটা এবং আগে পিছিয়ে ওই যে আজ কেন মনের যে টানগুলো সেগুলোও আমি সংযোজন করে দিয়ে আসছিলাম যে এইভাবে করেন। তো গানটা ওইভাবেই আর কি তারা করেছে পরবর্তীতে। তো ওদেরকে থ্যাংকস যে গানটা এই পর্যন্ত আর কি ওদের মানে ডিফারেন্ট টাচ ব্যান্ড থেকে এই পর্যন্ত মানে চলে আসছে, এই জন্য ডিফারেন্ট টাচকে
1: অবশ্যই। এটা এখন আমাদের তরুণ প্রজন্ম সবার কাছে একটা অমর সৃষ্টি। আজ যেহেতু আপনাকে পেয়েছি, আমরা এই সুযোগটি মিস করতে চাই না। দর্শক শ্রোতা, আপনাদেরকে এই মুহূর্তে নিবেদন করছি এই গানটি।
0: আমি একটু বলে নিই যে এই গানটি আলী আহমেদ বাবু গিয়েছে এবং পরবর্তীতে আলী আহমেদ বাবু কিন্তু আমার সাথে অরবিট ব্যান্ড করে।
1: আচ্ছা,
0: তখনও আমরা কিন্তু আমাদের ব্যান্ডেও এই গানটা করতাম, ও তখন গাইতো। আমি একটু চেষ্টা করি।

0: আমার বিশ্বাস এই গানটির সাথে সাথে আমাদের অনেক শ্রোতা এবং শ্রোতা বন্ধুরা হারিয়ে গেছে সেই সোনালী দিনগুলোতে। কিন্তু এই পর্যায়ে আপনাকে একটু জানতে চাই, কিন্তু যুগের পর যুগ এখনো কালজয়ী হয়ে আছে আমরা শুনছি, কিন্তু বর্তমানে অনেকে এআই দিয়ে গান করছে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন?
1: আসলে এআই একটা প্রযুক্তি, মানে অত্যাধুনিক এবং মানে কি বলবো সাইবারের একটা মানে অনেক অত্যাধুনিক একটা প্রযুক্তি। এটা দিয়ে শুধু যে গান করছে তা না, অনেক কিছুই করছে। কিন্তু গানের ক্ষেত্রে আমি বলি যে গানের ক্ষেত্রে আসলে এটা ঠিক না, আমরা করতে পারি না। আর এআই এমনভাবে তৈরি হয়েছে যে সেটা কিন্তু আমাদের ভিতরকার যে আবেগগুলো সেগুলো কিন্তু সেখানে নেই, এটা রোবটটিও ভাব চলে আসছে সেখানে। তো যেসব ভয়েসগুলোকে তারা স্যাম্পল করে নিয়ে দিচ্ছে বা যে উচ্চারণগুলো করতেছে, আমাদের আমাদের বাংলা গানের জন্য ঠিক না। আমি জানি না বাইরের অন্য কোনো গানের জন্য ঠিক কি না, কিন্তু আমার বাংলা গানের জন্য ঠিক না। অনেকভাবেই অনেকেই চেষ্টা করে দেখতেছে, কিন্তু মানে সম্ভব না যে আমাদেরকে প্লিজড করা। এআই অন্য কাজ করতে পারে, কিন্তু অন্যান্য কাজ যেরকম ডকুমেন্টসের কাজ টাজ এগুলো এআই করতে পারে, কিন্তু আমাদের গানের ক্ষেত্রে কখনোই এটা আমাদের পক্ষে যাবে না। আর যারা করছে আমাদের এই এআই দিয়ে গান, তারা ফাঁকি দিচ্ছে এবং তারা গানের মানুষ না। কখনো একটা গানের মানুষ যারা বাজাতে পারে, যারা গাইতে পারে, তারা কখনোই এআই দিয়ে কাজ করবে না। তার কারণ হচ্ছে এআই দিয়ে কাজ করতে গেলে তাদের প্রোনাউন্সিয়েশন, তারপরে তাদের সুর, এগুলো সব চেঞ্জ হয়ে যায়, কম্পোজিশন চেঞ্জ হয়ে যায়, তো রোবটিক একটা ভাব চলে আসে, যার কারণে আমার বাংলা গান সম্ভব না।
0: আমরা জেনে আসছি যে আপনার সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা, চর্চা বিদ্যা, সেক্ষেত্রে এআই তো আসলে এক্ষেত্রে সেটা শতভাগ সফল বা বা ওই ধরনের যে সঙ্গীতের যে মাধুর্যটা সে দিতে পারে না,
1: না দিতে পারে না।
0: আমার বিশ্বাস আমাদের শ্রোতা বন্ধু যারা আছেন আপনারা শুদ্ধ সঙ্গীতের সাথেই থাকবেন।
1: অবশ্যই
0: আপনার কাছে একটু জানতে চাই, প্রায় দুই দশক হয়ে গেল আপনি চলচ্চিত্র গানের সাথে যুক্ত হয়েছেন, সে 1997 সালে, তখনকার অনুভূতিটা শুনতে চাই এবং কোন কোন চলচ্চিত্রে গান গেয়েছেন?
1: আমি চলচ্চিত্রে গান করিনি, আমি গান লিখেছি আর কম্পোজিশন করেছি। তো আমার হাতে খড়ি ছিল শ্রদ্ধেয় ওস্তাদ আলাউদ্দিন আলী সাহেবের সাথে, আমার হাতে খড়ি ছিল শুধু তুমি ছবিতে, ওখানে আমি দুটো গান করেছিলাম, সালমান শাহের ছবি ছিল, ওইখান থেকে শুরু। তারপর শওকত আলী ইমন আমার বন্ধু মানুষ, তার সাথেও আমি অনেকগুলো ছবির কাজ করছি, ছবির মায়ের সাথে যুদ্ধ, মনের সাথে যুদ্ধ, অনেক ধরনের নাম ফিল্মের থাকে, এগুলো অনেক আমি করেছি। লাস্ট আমি করেছি ছবি বিল ডাকিনি, এটা একটা অনুদানের ছবি, এখনো মুক্তি পায়নি, এটা মোশাররফ করিম আর পান্ন মিত্র কলকাতার ওনাদের অভিনীত ছবি, এটা সম্ভবত মুক্তি পাবে সামনে।
0: এ পর্যায়ে আমরা আপনার একটি গান শুনতে চাই, বেবি নাজনীনের কণ্ঠে একটি গান অনেক জনপ্রিয় হয়েছিল, সেই বন্ধু তুমি কই। আমাদের যে শ্রোতা বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এখন সেই বন্ধু তুমি কই গানটি আমরা শুনতে পারি।
1: গানটির একটু ইতিহাস আছে, আমার এই গানটা ছিল অ্যালবামের, এই তখন তো অ্যালবামের যুগ, ক্যাসেটের যুগ, তখন আমরা তো ফরমায়েশে অ্যালবাম করতাম। তো আমার ভাগ্যে পড়লো যে বেবি এপার গান করতে হবে, তো আমি 9টা গান সুন্দরভাবে কমপ্লিট করার পর লাস্ট এই গানটা ছিল। তো আপার আমি দুজনেই মিলে চেষ্টা করছি যে কিছু একটা জমজমাট কিছু একটা গান করার জন্য, তো আপাও গুনগুন করে একটা গান চেষ্টা করছিল, দেখে এই ধরনের কিছু করা যায় কি না। তো আপার মুখ থেকে নিয়ে আমি টোটাল গানটা কমপ্লিট করি, এটা হচ্ছে খুব একটা জমজমাট গান। তো যদিও আমাদের কাছে পছন্দ নেই এত জমজমাট গান, এই অ্যালবামে সবগুলো সুন্দর সুন্দর গান, আর তুই কি একটা জমজমাট গান করছিস, কিন্তু অনেকে বললো যে লাগে, হ্যাঁ চলার জন্য, তখন বলতো যে কমার্শিয়াল গান, কমার্শিয়াল গান বলতো, এই কথাটা বলতো, কোম্পানিও চাইতো এরকম কিছু। তো আমরা শুরু করি আর কি ওই গানটা, পরে দেখলাম যে না গানটা সব জায়গায় যাচ্ছে এবং রিয়েলিটি শোতে গানটা একটা মেয়ে গাওয়াতে আরো ব্যাপকতা পেয়ে যায়, কারণ তখন তো রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান ছিল, সেখানে একটা মেয়ে গাইলো, গাওয়ার পরে দিনা নাম এটার, তো গাওয়ার পরে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়লো, হ্যাঁ, কেন এতবার প্রচার হলো যে তখন অবস্থা খারাপ আর কি, এখন কোম্পানি ক্যাসেট দিয়ে পারে না।
0: আচ্ছা আমরা এখন এই গানটি একটু শুনি।

0: আমরা আপনার কাছ থেকে পর্যায়ে একটু জানতে চাই, আপনার শিক্ষা জীবন সম্পর্কে একটু জানতে চাই।
1: শিক্ষা জীবন প্রথম দিকে খুব একটা ভালো ছিলাম না, কারণ যারা গান বাজনা করে মানে এতই নিহিত ছিলাম, যার কারণে আমার গ্রাজুয়েশনটা অনেক দেরিতে হয়। গ্রাজুয়েশনটা আমি করি হচ্ছে 2014 মিউজিকের উপরে। আমি শান্তামারী ইউনিভার্সিটি থেকে নজরুলের উপরে অনার্স করি আর মাস্টার্স করি 17, মানে 17 বেরিয়েছি আর কি। এই হচ্ছে আমার পড়াশোনারই।
0: আর সঙ্গীত নিয়ে আপনার ভাবনাটাকে শুনতে চাই।
1: সঙ্গীত নিয়ে ভাবনা ভাবি এক হয় আর এক জিনিসটা। সঙ্গীতকে তো মানে বাংলাদেশে কি বলবো, যে দেশে যদি কোনো ঝুট ঝামেলা কোনো কিছু যদি শুরু হয় তাহলে এই সঙ্গীতের উপর প্রথম আর কি পড়ে আমাদের উপরে, আমরা হয়ে যাই কোণঠাসা, আমাদের থাকে না কোনো শো, আমাদের থাকে না কোনো কিছু, তো যার কারণে আমরা খুব সমস্যায় পড়ি। আর আমাদেরকে পৃষ্ঠপোষকতা করার মতন দেওয়ার মতন কেউ নাই। আমি চাই যে আমাদের সরকার আমাদের জন্য ভালো কিছু করুক, আমাদের জন্য সঙ্গীতকে ছড়িয়ে দেক সারা বাংলাদেশে, প্রত্যেকটা স্কুল থেকে যেন সঙ্গীতের ক্লাস শুরু হয়। যেভাবে এবারকার সরকার বলেছেন ভাষা, তিনটা ভাষা শেখার জন্য, এরকম যেন গানও শেখা যায়। তাতে হবে কি, এই যে বাচ্চারা কোমলমতির ভিতরে যখন গান ঢুকবে, ক্রিয়েটিভিটি ঢুকবে, গান শেখা, গান করা, গান গাওয়া, তখন এই এইটা থাকলে এই যুব সমাজটা তখন অনেক ভালো পথে আগাবে। গান যার ভিতরে থাকবে, যার ভিতর সৃষ্টি থাকবে, সে কখনো দুর্নীতি করতে পারবে না, সে তখন ভালো কাজ ছাড়া খারাপ কাজে যাবে না, কারণ তার তো ধ্যান ধারণার গান নিয়ে। ওই গানের মধ্যে, গান এমন একটা জিনিস, এটা কিন্তু সবার মধ্যে হয় না। 20 কোটি মানুষের মধ্যে আমাদের বাংলাদেশে হাতে গোনা কজন মিউজিশিয়ান আছে, হাতে গোনা কজন গায়ক আছে, হ্যাঁ, তার মধ্যে 1-2 জন হচ্ছে ইন্টারন্যাশনাল, আর নাই কিন্তু এই 20 কোটির মধ্যে।
0: আশরাফবাবু, আমরা গান কথা আড্ডায় অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। সব শেষে অল্প কথায় যদি আজকের অনুষ্ঠানের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন এবং বাংলাদেশ বেতার সম্পর্কে যদি কিছু বলেন।
1: বাংলাদেশ বেতারকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আর এই প্রোগ্রামটা তো এখন দেখাও যাবে, এটা একটা খুব ভালো বিষয়, দেখতেও পারবো, আগে যেরকম শুনতে পারতাম এখন দেখতেও পারবো। এই যে বেতারের যে আমাদেরকে দেখাচ্ছে, এটার জন্য বেতারের সমস্ত কর্মকর্তা এবং সবাইকে আমি আমার মনের থেকে, আমার প্রাণের থেকে ভালোবাসা জানাই, এবং এইরকম যেন আরও সুন্দর সুন্দর পদক্ষেপ যেন বেতার নেয়। হ্যাঁ, বিভিন্ন শিল্পী, বিভিন্ন কার্যক্রম যেন এভাবে চালিয়ে যায় বেতার, এর জন্য আমি খুব আশা ব্যক্ত করছি।
0: সবশেষে আপনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি এবং বাংলা চলচ্চিত্র সঙ্গীত ভবনে আপনি আপন মহিমায় গিয়ে যাবেন সে প্রত্যাশাটুকু রাখছি। এ বলে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। যাওয়ার আগে শ্রোতা বন্ধুদের মনে করে দিতে চাই যে আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আগামী পর্বে আবারও কথা হবে, গান হবে, সুরের ভুবনে নতুন কোন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের তরে ভালো কাজ করুন। আল্লাহ হাফেজ।

এতক্ষণ শুনলেন শিল্পী, গীতিকার এবং সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন। আজকের অংশগ্রহণকারী শিল্পী ছিলেন আশরাফ বাবু, উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, অনুষ্ঠান সম্পাদনায় আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং সুরের ভুবন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানমালা এবার রয়েছে পল্লীগীতি। প্রথম গানের শিল্পী মোহাম্মদ সাজিদুর কবির, গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োকি ওমোতোর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনকে আহ্বান জানিয়ে নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিতীয় একটি কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো স্থাপনের আগ্রহ প্রকাশ করে। এছাড়া আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনার পাশাপাশি দেশের কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, জাতীয় বন্দর কৌশল প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বন্দর কর্তৃপক্ষ, সরকারি সংস্থা, ব্যবসায়ী, আমদানি রপ্তানিকারক এবং বিশেষজ্ঞদের মতামত ভিত্তিতে দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে উপকারভোগী পরিবার নির্ধারণ করবেন। এ লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এ সংক্রান্ত জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহে যে কোনো প্রকার আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অবৈধ লেনদেনের ক্ষেত্রে 1098 নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সৌদি আরবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলার প্রেক্ষাপটে আজ রাত 10টা পর্যন্ত রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। সৌদি বিমান কর্তৃপক্ষ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হুতিদের ওই হামলায় দুজন বাংলাদেশি সহ অন্তত 12 জন নিহত এবং 3 শতাধিক মানুষ আহত হয়। এদিকে বাংলাদেশ রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। আজ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত বাংলাদেশিদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশ। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রিয়াদের বিমানবন্দরের হামলা গ্রহণযোগ্য নয় এবং এটি ভয়ঙ্কর। তিনি আরও বলেন, হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা সে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 2 উইকেটে 44 রান করেছে। এর আগে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 240 রান করলে বাংলাদেশ 106 রানের লিড নেয়। হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক করেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 346 রান করে। এদিকে ব্রিসবেনের নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বেঁধে দেওয়া 221 রানের জয়ের লক্ষ্যে স্বাগতিক অস্ট্রেলিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১৬ ওভারে বিনা উইকেটে ১৪০ রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া নারী দল ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। You are tuning to World Music.

বাংলাদেশ বেতার ঢাকা। আজন্মালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন সঞ্জীব সূত্রধর।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন সঞ্জীব সূত্রধরের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।

0: আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায়। তেমনি একটি রোগ হলো কলেরা। এটা ডায়রিয়া সংক্রামক রোগ। পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ। এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে। দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ। তাই আমাদেরও উচিত নিরাপদ পানি ব্যবহার করা, পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা। কলেরা নিয়ে কেন এত কথা বলছি? কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026। এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেয়া হচ্ছে। এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে। 1 বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরার টিকা খাওয়ানো হচ্ছে। তাই আসুন কলেরা রোগের টিকা খাই, কলেরা থেকে রক্ষা পাই।
1: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: এবার শুনবো আধুনিক গান। শিল্পী সঞ্জিদা রহমান, গীতিকার সেলিম মাহমুদ, সুরকার টিপু সুলতান বাবর।

0: শ্রোতা বন্ধুরা, দুখানা আধুনিক গান শুনলেন। দুটো গানেরই শিল্পী ছিলেন সানজিদা রহমান।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্রতত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি, এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেলবেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোতোর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনকে আহ্বান জানিয়ে নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিতীয় একটি কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ক্যাফকো স্থাপনের আগ্রহ প্রকাশ করে। এছাড়া আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনার পাশাপাশি দেশের কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। মন্ত্রী বলেন, জাতীয় বন্দর কৌশল প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বন্দর কর্তৃপক্ষ, সরকারি সংস্থা, ব্যবসায়ী, আমদানি রপ্তানিকারক এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশ্বের অন্যান্য স্থানের মধ্যে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, বাল্য বিয়ে বন্ধ করি এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করি। কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিয়ে প্রতিরোধ, নিরাপদ শৈশব নিশ্চিত করা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। এদিকে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে উপকারভোগী পরিবার নির্ধারণ করবেন। এ লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এ সংক্রান্ত জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহে যেকোনো প্রকার আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অবৈধ লেনদেনের ক্ষেত্রে 1098 নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সৌদি আরবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলার প্রেক্ষাপটে আজ রাত 10টা পর্যন্ত রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে, সৌদি বিমান কর্তৃপক্ষ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হুতিদের ওই হামলায় দুজন বাংলাদেশি সহ অন্তত 12 জন নিহত ও 3 শতাধিক মানুষ আহত হয়। এদিকে বাংলাদেশ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। খেলার খবর, ক্রিকেট। আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে 79 রান করেছে। এর আগে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে সব কয়েকটি উইকেট হারিয়ে 240 রান করলে বাংলাদেশ 106 রানের লিড নেয়। হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি পেসার হিসেবে আজ হ্যাট্রিক করেছেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 346 রান করে। এদিকে ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া বাংলাদেশকে 9 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 220 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 28 ওভার 1 বলে 1 উইকেটে 222 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া নারী দল 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
0: সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবারের আজকের আয়োজন।
2: আজকের এসো গড়ি ছোট পরিবারে আপনাদের জন্য থাকছে আমাদের কথা, আমাদের গান অনুষ্ঠান। আশা করি সবাই থাকবেন আমাদেরই সাথে।
0: পরিকল্পিতভাবে প্রতিটি পরিবার গড়ে তোলার মাধ্যমে সমাজ তথা একটি দেশে সুস্থ, বুদ্ধিদীপ্ত ও অর্থনৈতিক উৎপাদনক্ষম প্রগতিশীল জাতি গড়ে তোলা সম্ভব। কেননা অর্থনৈতিক সচ্ছলতা ও সুখী পরিবার গঠনে সঠিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2: পরিকল্পিত পরিবার গঠন কেবলই আর্থিক সামর্থ্যের বিষয় নয়, এর সাথে সামাজিক বিষয়, নারীর ক্ষমতায়ন, মায়ের সুস্বাস্থ্য, শিশু পুষ্টি ও উৎপাদনশীলতা সহ অনেক কিছুই জড়িত। সরকার বাল্যবিবাহ নিরুৎসাহিত করার জন্য বাল্যবিবাহ নিরোধ আইন 2017 প্রণয়ন করেছে, দেশব্যাপী পুষ্টি সেবা কার্যক্রম জোরদার করেছে। পরিকল্পিত পরিবার গঠনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
0: শ্রোতা বন্ধুরা, আয়োজনের শুরুতেই জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সচেতনতামূলক গান শুনব শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। গানের কথা লিখেছেন হাসান মতিউর রহমান।

0: সুস্থ বুদ্ধিদীপ্ত ও অর্থনৈতিক উৎপাদনক্ষম জাতি গড়ে তুলতে ও মায়ের সুস্বাস্থ্যের জন্য একটি পরিবারের ভূমিকা অপরিসীম। আজকের কন্যা শিশুই আগামী দিনের মা। কন্যা শিশুর স্বাস্থ্যের বিষয়টি তার জন্মকালীন পরিচর্যা থেকেই আরম্ভ হয়। এরপর শৈশব কৈশোরে তার খাদ্যসহ বেড়ে ওঠার আনুষাঙ্গিক বিষয়গুলো অত্যন্ত।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এসো গৌরী ছোট পরিবার, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান। এর বাকি একটু শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান প্রচারের পর। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। সূরা বাকারা আয়াত 148। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে সূরা আল মাঈদা আয়াত 32
3: তার খাদ্য সহ বেড়ে ওঠার আনুষাঙ্গিক বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিকল্পিত পরিবার গঠনের জন্য 18 বছরের আগে বিয়ে নয় এবং 20 বছরের আগে প্রথম গর্ভধারণ নয় বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এ বিষয়গুলো উল্লেখিত আছে
4: এছাড়াও দুটি সন্তানের মধ্যে কমপক্ষে আড়াই থেকে তিন বছরের ব্যবধান রাখা শিশুকে প্রথম 6 মাস শুধু মায়ের বুকের দুধ পান করানো এবং 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করানোর সাথে সাথে ঘরে তৈরি স্বাভাবিক অন্যান্য খাবার খাওয়াতে হবে শিশুকে সময় মতো সবগুলো টিকা দিতে হবে এবং মায়ের বয়স 35 বছরের অধিক হলে আর সন্তান ধারণ না করার জন্য নিরুৎসাহিত করতে হবে
3: শিশু স্বাস্থ্য বিষয়ক গান শুনবো এবারে কথাগুলো লিখেছেন রফিকুল ইসলাম ইরফান শিল্পী রাশিদুল হাসান কায়েস

0: জনসংখ্যা উন্নয়ন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনো দেশের জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি হলে প্রতিটি সেক্টরের প্রভাব পড়বে। তাই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি টেকসই করতে হলে সে দেশের জনসংখ্যা হতে হবে পরিকল্পিত।
1: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের মতো অন্যান্য মৌলিক অধিকার পূরণের পাশাপাশি সুখী সমৃদ্ধ দেশ গঠনে পরিকল্পিত জনসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0: শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবারে রয়েছে আধুনিক গান, মোহাম্মদ মোজাক্কেরের সাজানো কথায় শিল্পী অরুণালয়।

0: ঘন ঘন গর্ভধারণ ও সন্তান প্রসবের কারণে মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ে। গর্ভকালীন সময়ে সন্তান মায়ের খাদ্য ও পুষ্টির একটি অংশ গ্রহণ করে গর্ভে বেড়ে ওঠে। এরপর ওই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যখন মায়ের বুকের দুধ পান করে, তখনও সে মায়ের খাদ্য ও পুষ্টির একটি অংশ গ্রহণ করে। সন্তানের সুস্বাস্থ্যের প্রাথমিক ভিত্তি হচ্ছে তার জন্মকালীন পুষ্টি।
1: তাই ঘন ঘন গর্ভধারণ ও সন্তান প্রসবের ঘটনা ঘটলে মায়ের শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়। আবার অধিক বয়সে সন্তান ধারণ করতে গিয়েও অনেক মায়ের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যায়। তবে বর্তমান সরকারের কঠোর পদক্ষেপের কারণে এখন বাল্যবিবাহের হার অনেক হ্রাস পেয়েছে।
0: কিশোরীরাও সচেতন হয়েছে। অনেক কিশোরী নিজেরাই উদ্যোগী হয়ে বাল্যবিবাহ বন্ধ করছে। বর্তমানে জেলা ও উপজেলা প্রশাসন, স্কুলের শিক্ষক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধি সকলেই বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখছেন।
1: শ্রোতা বন্ধুরা, আবারও সচেতনতার সুর শুনব শিল্পী সোহানা লিপি।

0: মাদক ক্রমাগত এক ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই সুশীল সমাজে। বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্য শক্তি এবং অমিত সম্ভাবনা। ব্যক্তি ও পারিবারিক জীবনের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, হতাশা এবং মূল্যবোধের অভাবের সুযোগ নিয়ে মাদক তার হাত বাড়িয়ে দিয়েছে তরুণ সমাজের প্রতি।
1: বেকারত্ব মাদকের বিস্তারের সহায়ক, এমন কথাও বলেছেন বিশ্লেষকরা। এই মরণ নেশার বিস্তারে সমাজে একদিকে যেমন অপরাধ বাড়ছে, তেমনি ভাবে নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খলা। এ ব্যাপারে সামাজিক সচেতনতারও কোনো বিকল্প নেই।
0: ধর্মীয় মূল্যবোধ ও নীতি নৈতিকতার উন্মেষ ঘটাতে হবে। যারা ইতোমধ্যে মাদকাসক্ত হয়েছে তাদেরও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে। বাড়াতে হবে মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যাও। সর্বোপরি সামাজিক সচেতনতা সৃষ্টি করে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে লড়াই করে এই যুদ্ধে জয়ী হতেই হবে।
1: শ্রোতামধুরা, মাদক নিয়ে সচেতনতার কথা শুনব এবারে সুরে সুরে ফজলে খোদার সাজানো কথায় শিল্পী মেরিনা পারভিন।

0: আপনারা শুনছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার। আজকের এসো গড়ি ছোট পরিবারে আপনারা শুনছেন আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে।
1: আবারও সচেতনতার গান শুনব শিল্পী মাসুদ জাহাঙ্গীর। গানের কথা লিখেছেন টিপু সুলতান।

0: প্রতিটি সন্তানের শিক্ষা, বিনোদন, শারীরিক এবং মানসিক বৃদ্ধির সুযোগগুলো নিশ্চিত করার জন্য প্রতিটি পরিবারে সন্তান সংখ্যা সীমিত রাখা প্রয়োজন। অন্যথায় আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে সঠিকভাবে নজর দেওয়া সম্ভব হয় না, আর অসচ্ছল পরিবারের ক্ষেত্রে বিষয়টি আরও ভয়াবহ রূপ নেয়।
1: শিশুর স্বাস্থ্য সুরক্ষা, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস এবং শিশুর যথাযথ শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করতে পরিকল্পিত পরিবার গঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর সামগ্রিক যত্ন ও সেবা নিশ্চিত করার জন্য প্রতিটি পরিবারই হওয়া চাই পরিকল্পিত পরিবার, আর সুখী পরিবার মানে পরিকল্পিত পরিবার।
0: প্রিয় শ্রোতা, বাল্যবিবাহ নিয়ে আবারও সচেতনতার কথা শুনব সুরে সুরে। শিল্পী মরিয়ম বেগম মারিয়া।

0: দেশ এগিয়ে চলছে, এই এগিয়ে চলার পেছনে নারী সমাজের ভূমিকা অনস্বীকার্য। এই অবদানের কথা মাথায় রেখে নারী সমাজের প্রতি আমাদের দায় দায়িত্ব সুনির্দিষ্ট করতে হবে, আর সেই দায় দায়িত্ব পালন করতে হবে নিষ্ঠার সঙ্গে। শুধু মুখে নারীর অধিকারের কথা বললেই হবে না, সমাজের প্রতিটি ক্ষেত্রে তার প্রমাণ রাখতে হবে।
1: বন্ধুরা, নারী অধিকার বিষয়ক গান শুনবো এবারে মলয় কুমার গাঙ্গুলির পরিবেশনায়। গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক।

0: শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে, সেই সাথে কায়িক পরিশ্রম এবং ব্যায়াম করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বিশুদ্ধ পানি পান করুন, পরিমিত পরিমাণে প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি সি সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খান, যা প্রতিটা ঋতুতেই হাতের কাছে পাওয়া যায়, আর সময় বৃদ্ধ এবং শিশুদের প্রতি থাকতে হবে বাড়তি সচেতন।
1: সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গু থেকে সুরক্ষার জন্য তাই স্বাস্থ্য বিভাগ কিছু সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে, সেগুলো হচ্ছে
0: জ্বরের শুরুতে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে হবে।
1: বাসার ভেতরে এবং চারপাশে শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্মাণাধীন বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার করতে হবে।
0: দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: ডেঙ্গু জ্বর কমে গেলেও অবহেলা করা উচিত নয়, পরবর্তী জটিলতা এড়াতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
0: ডেঙ্গু নিয়ে অবহেলা জীবন সংশয়ের কারণ হতে পারে, তাই স্বাস্থ্য বিভাগের এসব নির্দেশনা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে।
1: প্রিয় শ্রোতা, আয়োজনের শেষ প্রান্তে
0: আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে এই ঠিকানায়: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরবাংলা নগর, ঢাকা 1207।
1: এবার যে বিদায় নিতে হবে, আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার প্রচারিত হবে আজ রাত 8:10 আমাদের জাতীয় অনুষ্ঠানে, শোনার আগাম আমন্ত্রণ রইল। এবারে বিদায়ী কথাগুলো বলি। আজকের এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন তানিয়া পারভিন, উপস্থাপনায় ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
0: ও আমি তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন
2: এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
3: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন নজরুল সংগীত তুমি আরেকটি দিন থাকো, গেয়েছেন সুলতানা শর্মিন জাহান।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুনবেন বৃক্ষরোপণের গান। কণ্ঠ দিয়েছেন শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গানের কথা লিখেছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শান শাহ।

প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন খবর, প্রথমে ইংরেজিতে খবর এবং তারপর বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Sheikh Tashdeed Ahmed. Prime Minister Tariq Rahman has invited Japanese business conglomerate Marubeni Corporation to invest in Bangladesh's information technology, IT, fertilizer and energy sectors. He made the invitation when a high-level delegation led by Marubeni Corporation President and CEO Masayuki Omoto paid a courtesy call on him at his office at the Secretariat today. The Prime Minister said the government has taken initiatives to harness the country's economic potential and attract domestic and foreign investment. During the meeting, the two sides discussed expanding Marubeni Corporation's existing investment in Cornerfully Fertilizer Company Limited, CAFCO, and the possibility of setting up a second CAFCO plant in the country. Marubeni expressed interest in the proposal. Road Transport and Bridges and Shipping Minister Shaikh Rabiul Alam has said the National Port Strategy is being formulated focusing on the nation's greater interest, economic advancement and the expansion of international trade. He said this while speaking at a seminar in the capital today. The minister said for the formulation of the National Port Strategy, priority will be given to the country's broader economic interest based on the opinion of all relevant ministries, port authorities, government agencies, business people, importers, exporters and experts. Women and Children Affairs and Social Welfare Minister Dr. AZM Zahid Hussain has said lasting solutions to social crises and crimes require psychological transformation and coordinated community-level psychosocial initiatives. He said this while speaking as the chief guest at the seminar at the Dhaka University. The minister said, without thoroughly analysing and underlying social and familial causes behind crimes and ensuring lasting remedies, no problem can truly be solved. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary has instructed concerned authorities to strengthen security, keep CCTV cameras operational, preserve footage and ensure firefighting in every Puja Mandap so that Durga Puja can be celebrated in a peaceful and festive manner. He gave the instructions while speaking at a monthly meeting of the District Law and Order Committee in Kishorganj today. The State Minister urged the leaders and activists of political parties to collectively play a role in the security of temples and puja mandaps to avoid untoward incidents during the Durga Puja. The International Day of the Girl Child is being observed in the country today like elsewhere in the globe. The theme of the day this year is End Child Marriage and Invest in Girls' Rights. The day is being observed with the aim of establishing the rights of the girl child, preventing child marriage, ensuring a safe childhood and creating equal opportunities in education and healthcare. The process of collecting family-based data under the nationwide Family Card program begins tomorrow. Trained personnel carrying official documentation will visit households to gather information on family status and identify eligible beneficiary families. To this end, public awareness messages regarding the program are being disseminated to the general public through religious institutions. Biman Bangladesh Airlines has suspended all flights bound for Riyadh until 10 p.m. tonight following an attack by Iran-backed Houthi rebels on King Khalid International Airport in Saudi Arabia. The airline announced this in a press release today. The decision was taken after Saudi Aviation Authority suspended all flight operations at King Khalid International Airport. At least 12 people, including two Bangladeshis, were killed and over 300 others injured in the Houthi attack. Meanwhile, Bangladesh has strongly condemned the deadly Houthi attack on King Khalid International Airport in Riyadh that killed two Bangladeshi nationals and called for an immediate cessation of hostilities and protection of civilians. Pakistan's President Asif Ali Zardari has imposed emergency rule in Khyber Pakhtunkhwa and suspended its provincial government, led by jailed former Prime Minister Imran Khan's party. It came ahead of a planned march to Islamabad demanding Imran Khan's release. The President's office said Zardari took the decision on the recommendation of Prime Minister Shehbaz Sharif's cabinet today. Cricket and Bangladesh were 124-3 in their second innings on the third day of the lone test against Afghanistan in Abu Dhabi when reports last came in. Afghanistan were all out, scoring 240 in their first innings. Hasan Mahmood made history today, becoming the first Bangladeshi pacer to claim a hat-trick in Test cricket. Earlier, Bangladesh were all out, scoring 346 in their first innings. Meanwhile, hosts Australian women beat Bangladesh by 9 wickets in the second ODI of the 3-match series in Brisbane today. Batting first, Bangladesh scored 220 for 6 in their stipulated 20 overs. In reply, Australia reached the winning target, scoring 222 runs for 1 in 28 overs and 1 ball. The Australian women's have won the series by 2-0. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সিরাজু মনিরা। বাণিজ্য শিল্প বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে শিল্পায়ন প্রযুক্তি স্থানান্তর ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন। বৈঠকে মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নতুন শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। এতে সার উৎপাদন, তথ্য প্রযুক্তি, জ্বালানি, জাহাজ পুনর্ব্যবহার শিল্প এবং জাপানের টয়োটা ব্র্যান্ডের গাড়ি নির্মাণ সংক্রান্ত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, জাতীয় বন্দর কৌশল প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে বন্দর কর্তৃপক্ষ, সরকারি সংস্থা, ব্যবসায়ী, আমদানি রপ্তানিকারক এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে আগামী মাসে 300 মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে পারমাণবিক বিক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট পূর্ণ সক্ষমতায় ফিরলে জাতীয় গ্রিডে 2400 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষিত ও পরিচয়ধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে উপকারভোগী পরিবার নির্ধারণ করবেন। এ লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এ সংক্রান্ত জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহে যেকোনো প্রকার আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অবৈধ লেনদেনের ক্ষেত্রে 1098 নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। নরসিংদীর রায়পুরে গতকাল থেকে মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলা চলছে। এই মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পীরা তাদের পণ্য বিক্রির সুযোগ পাবেন। কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখাই এ মেলার মূল লক্ষ্য। মেলায় তাঁতের কাপড়, মাটির তৈজসপত্র, হাতপাখা, আসবাবপত্র সহ বিভিন্ন পণ্যের 40টি স্টল রয়েছে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও ট্রেন সহ বিভিন্ন আয়োজন। মেলায় দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 385টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 79টির, কমেছে 264টির এবং অপরিবর্তিত ছিল 42টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 24 পয়েন্ট কমে অবস্থান করছে 5451 পয়েন্টে। ডিএসইতে আজ 568.59 কোটি টাকার শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 533 কোটি 20 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রি হয়েছে 23.50 টাকা ক্রয় 122.50 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রি হয় 96.94 টাকা ক্রয় 95.14 টাকা, মালয়েশিয়ার রিঙ্গিত বিক্রি হয় 30.40 টাকা ক্রয় 29.82 টাকা এবং তাইবাত বিক্রি হয় 3.71 টাকা ক্রয় 3.63 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6:30।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলে পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
2: দূরেরও কাছের বন্ধুরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। আমি অশ্রুজিৎ রায়, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে দুজন শিক্ষার্থী বন্ধু আছে, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
3: আমি মোহাম্মদ তাসিন আলম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
4: আমি মোহাম্মদ মাহাদি হাসান, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
2: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তোমাদেরও ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। তাহলে এসো, আর দেরি না করে আমরা মূল পাঠে চলে আসি। দূরের বন্ধুরা, আজ আমরা তোমাদের দুই বন্ধুর সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র অংশের সন্ধি নিয়ে আলোচনা করব। যে সন্ধি বিষয়টি তোমাদের কাছে হয়তো একটু জটিল মনে হয়, আমি প্রথমেই তাসিনকে বলবো যে ব্যাকরণ ছাড়া, ব্যাকরণ অংশটা ভুলে যাও, সন্ধি মানে কি? সন্ধি
3: মানে কোন একটা বিষয়ে চুক্তি করা বা মিলিত,
2: কিন্তু ব্যাকরণে কি সন্ধি মানে চুক্তি? তাসিন, ব্যাকরণে সন্ধি মানে কি?
3: দুটো ধ্বনির মিলন,
2: মিলন, ধ্বনির মিলন সন্ধি। দূরের বন্ধুরা, তোমরা নিশ্চয় শুনেছ ধ্বনির মিলন হলো সন্ধি। দূরের বন্ধুরা, তোমাদের পৃষ্ঠা নাম্বার, বইয়ের পৃষ্ঠা নাম্বার হয়েছে 41 পৃষ্ঠা। তোমরা নিশ্চয় প্রস্তুত হয়েছ 41 পৃষ্ঠায় আমরা, এবং খাতা কলম লাগবে, খাতা কলম ছাড়া কিন্তু সন্ধি পড়ানো যাবে না। তোমাদের বইয়ের সাথে মিলিয়েই আমরা আজকে সন্ধির অংশটুকু পড়ব। তো তাসিন, তুমি তো বলেছ সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন। এবার মাহাদি, তুমি কি একটা উদাহরণ দিতে পারো, যে কোনো একটা উদাহরণ সন্ধির উপর?
4: স্যার, হিম যুগ অচল হিমাচল।
2: হিম, আমি কি হিম বলবো না হিমও বলবো? মাহাদি বলো। দূরের বন্ধুরা, তোমরা কিন্তু লক্ষ্য করবে মাহাদি কিন্তু বলেছে হিম যুগ অচল। যদি আমি হিম বলি তাহলে ময়ের নিচে হর্ষচিহ্ন আছে, আর যদি আমি বলি হিম তাহলে ময়ের নিচে হর্ষচিহ্ন নাই, স্বরধ্বনি আছে অ। তাহলে আমি মাহাদি কি বলবো?
4: স্যার, হিম,
2: হিম। তো হিম যুগ অচল সমান কি হলো?
4: হিমাচল,
2: হিমাচল। এখন আমরা জানি, দূরের বন্ধুরা তোমরাও তো জানো, যে সন্ধি হয়েছে কয় প্রকার?
4: তিন প্রকার।
2: তিন প্রকারের সন্ধি সাধারণত আছে, কি কি?
4: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
2: স্বরসন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি আছে, বিসর্গ সন্ধি আছে। স্বরসন্ধির মধ্যে আবার বাংলা স্বরসন্ধি আছে, তৎসময় স্বরসন্ধি আছে, আবার ব্যঞ্জন সন্ধির মধ্যে বাংলা ব্যঞ্জন সন্ধি আছে, তৎসময় ব্যঞ্জন সন্ধি আছে, বিসর্গ সন্ধি তো আছেই। এখন দেখো যে হিম যুগ অচল, আমি যদি এটাকে ভাগ করি দূরের বন্ধুরা, তাহলে হিম, মর সাথে কি আছে? অ আছে, আর অচলের কি আছে? অ আছে। দুই অ মিলে কি হলো? আকার, আকার। এখানে কার চিহ্ন দিয়েছি, তাহলে কি হলো? হিমাচল। তাহলে আমরা যদি সন্ধির নিয়ম অনুযায়ী যদি আমরা বলি যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, তাহলে হিমাচল কোন সন্ধি তাসিন পড়বে?
3: হিমাচল
2: স্বরসন্ধির অন্তর্ভুক্ত। দূরের বন্ধুরা, তোমরা নিশ্চয় শুনেছ, তাহলে তোমরা মনে রাখবে যে যখনই স্বরসন্ধি হবে, দূরের বন্ধুরা আবারও বলছি, যখনই স্বরসন্ধি হবে, এই স্বরসন্ধিটাকে তুমি যখন বিশ্লেষণ করবা তখন দুই পাশে স্বরধ্বনি পাবা। এই কারণে আমরা লিখছি যে স্বরসন্ধির নিচে তোমরা লিখে রাখো যে স্বর প্লাস স্বর, অর্থাৎ স্বরধ্বনি এবং স্বরধ্বনি দুই পাশেই যদি স্বরধ্বনি থাকে তাহলে সেটা স্বরসন্ধি। কিন্তু ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আমরা নিয়ম দিব মূলত তিনটি নিয়ম। একটি হলো প্রথমে স্বর ধ্বনি, পরে ব্যঞ্জন ধ্বনি, অথবা প্রথমে ব্যঞ্জন ধ্বনি পরে স্বরধ্বনি, অথবা দুই পাশেই ব্যঞ্জন ধ্বনি। মাহাদি, আমি কি বুঝাইতে পারছি?
4: জি স্যার।
2: তাহলে ব্যঞ্জন সন্ধির কয়টা বিষয় আমি বলেছি?
4: তিনটা।
2: কি কি?
4: স্যার, স্বরধ্বনি যোগ স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি।
2: অর্থাৎ দূরের বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, যখনই স্বরসন্ধি হবে তখন দুই পাশেই স্বরচিহ্ন থাকবে, আর যখন ব্যঞ্জন সন্ধি হবে হয় এক পাশে স্বর এক পাশে ব্যঞ্জন, অথবা উভয় পাশে
4: ব্যঞ্জন
2: ব্যঞ্জন থাকবে। আর বিসর্গ সন্ধি যখন হবে তখন বিসর্গর সাথে স্বরধ্বনি হবে, অথবা বিসর্গর সাথে ব্যঞ্জনধ্বনি হবে। এখন তাসিন, আমি তোমাকে বলবো, তুমি দূরের বন্ধুদের পক্ষ থেকে এই যে ব্যঞ্জন সন্ধির যে তিনটি উদাহরণ, এই তিনটি উদাহরণ তুমি আমাকে বলো, তিনটি উদাহরণ তুমি আমাকে বলো যে স্বর প্লাস ব্যঞ্জনের উদাহরণ একটি বলো।
3: পরিযোগ ছেদ
2: সমান কি হলো?
3: পরিচ্ছেদ।
2: এটা কিভাবে ব্যঞ্জন সন্ধি একটু বোঝাও দূরের বন্ধুদের।
3: প্রথমত এখানে হচ্ছে পরি,
2: পরি
3: এর ই আছে,
2: ই আসে, এটা কি ধ্বনি?
3: এটা হচ্ছে স্বরধ্বনি।
2: আর
3: ছেদ, এখানে ছটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি,
2: ছটা ব্যঞ্জন ধ্বনি। এবার মহাদি বলো তো, ব্যঞ্জন প্লাস স্বর দিয়ে একটা উদাহরণ দাও তো।
4: দিক যোগ অন্ত,
2: দিক যোগ অন্ত সমান কি হলো?
4: দিগন্ত।
2: দিগন্ত, এখানে দূরের বন্ধুরা, এবার কিন্তু মহাদি দিকও বলেনি, মহাদি কিন্তু দিক বলেছে, ভেরি গুড। তাহলে দিক এখানে কি আছে? ক হস্তচিহ্ন, মানে ক মানেই হলো ব্যঞ্জন, আর অন্তর অ আছে,
4: স্বরধ্বনি।
2: তাহলে ব্যঞ্জন প্লাস স্বর, এটা ব্যঞ্জন সন্ধি। এবার তাছেন আরেকটি বলো, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনের একটি উদাহরণ বলো।
3: এটি হতে পারে উত যোগ চারণ, উচ্চারণ,
2: যোগ চারণ,
3: উচ্চারণ।
2: এখানে ত খণ্ডত্ব আছে,
3: যেটি একটা ব্যঞ্জন ধ্বনি, মানে
2: খণ্ডত্ব
3: মানে ত হস্তচিহ্ন,
2: এটা ব্যঞ্জন ধ্বনি। আর চারণের
3: চ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি।
2: তাহলে দূরের বন্ধুরা, তোমরা প্রাথমিক যে আলোচনা সন্ধির উপর, যে আমরা সন্ধি মানেই হলো ধ্বনির মিলন, সন্ধিকে আমরা তিনটি ভাগ করব, একটি হয়েছে স্বরসন্ধি, একটি হয়েছে ব্যঞ্জন সন্ধি, একটি হয়েছে বিসর্গ সন্ধি। প্রাথমিকভাবে স্বরসন্ধি আবার বাংলা স্বরসন্ধি হতে পারে, তৎসম স্বরসন্ধি হতে পারে, ব্যঞ্জন সন্ধি আবার বাংলা ব্যঞ্জন সন্ধি হতে পারে, তৎসময় ব্যঞ্জন সন্ধি হতে পারে, আর বিসর্গ সন্ধি যেটা সেটা হয়ে সবসময় তৎসম সন্ধি। এখন আমরা জানলাম যে স্বরসন্ধির নিয়ম কি, ব্যঞ্জন সন্ধির নিয়ম কি, বিসর্গ সন্ধির সাথে যে বিসর্গের সাথে স্বর হয়, মাহাদি সেটাও বলো যে বিসর্গের সাথে স্বর হয় এরকম একটি উদাহরণ দাও।
4: স্যার, প্রাত যোগ আস,
2: প্রাত প্রাত
4: প্রাত যোগ আস,
2: যোগ আস সমান কি হবে?
4: প্রাতরাস,
2: প্রাতরাস। তাহলে প্রাত বিসর্গ যোগ আস, আটা কি?
4: স্বর,
2: স্বরধ্বনি। তাহলে কি হবে? প্রাতরাস। আবার বিসর্গের সাথে ব্যঞ্জন সন্ধি দিয়ে মাহাদি আবার বলো।
4: স্যার, আশি যোগ বাদ,
2: আশির রয়ের পরিবর্তে বিসর্গ, আশির যোগ বাদ সমান কি হলো?
4: আশীর্বাদ,
2: আশীর্বাদ। তাহলে বিসর্গ সন্ধি আমরা দুইটি বিষয় শিখব, একটি হচ্ছে বিসর্গের সাথে স্বর, আবার বিসর্গের সাথে ব্যঞ্জন। আবার বিসর্গ দুই ধরনের হতে পারে, একটাকে বলবো রজত বিসর্গ, যেমন আমি তুমি বলেছ আশির, আশির রর পরিবর্তে বিসর্গ আশীর্বাদ। কিন্তু স্বজাত বিসর্গ দিয়ে যদি আমরা বলি, তাহলে তাসির তুমি বলো তো কি হবে?
3: নমস্কার শব্দটিকে বিশ্লেষণ করলে নম যোগকার,
2: নমস, নমস দন্তস্য পরিবর্তে বিসর্গ, নমঃ যোগকার, তাহলে কি হলো? নমস্কার। তাহলে বিসর্গ হলো দুই ধরনের, রজাত বিসর্গ আর স্বজাত বিসর্গ। আর যখন আমরা নিয়ম পড়ব, বিসর্গের সাথে স্বর হতে পারে, আবার বিসর্গের সাথে ব্যঞ্জন। এখন আজকে আমরা যেটা শেষ করব, এটা তো প্রাথমিক আলোচনা শেষ হলো, এখন স্বরধ্বনির উপর, তোমাদের স্বরসন্ধির উপর তোমাদের ষোলোটা সূত্র আছে। এই ষোলোটা সূত্র আমরা একটি একটি করে আমরা ষোলোটা সূত্র বিশ্লেষণ করব। প্রথম এক নম্বর সূত্রের মধ্যে আছে অ স্ল্যাশ অ আ যোগ অ স্ল্যাশ আ সমান আকার। তাসিন, তুমি এটা একটু ব্যাখ্যা করবে যে এটা আসলে এখানে কয়টা নিয়ম, এক নম্বরের ভিতরে কয়টা নিয়ম আছে?
3: এখানে মূলত চারটি নিয়মকে একত্রে লেখা হয়েছে,
2: লেখা হয়েছে। দূরের বন্ধুরা, তোমাদের সূত্রে যেটা দেওয়া আছে এটা কিন্তু সূত্র এক, কিন্তু এখানে কিন্তু নিয়ম চারটি আছে। এই চারটি নিয়ম তাসিন একটু বলতে পারবা?
3: প্রথমত যদি অ এবং এর পরে অ থাকে তাহলে
2: আ হবে, এটা একটা গেল। অয়ের সাথে
3: আ হয় তখন আবার আ হবে,
2: ওকে।
3: আবার একইভাবে প্রথমে আ পরে যদি অ হয় তখন একইভাবে আ হবে,
2: আবার
3: যদি প্রথমে আ থাকে এবং পরে আবার আ ধ্বনিটাই থাকে তখনও আবার আ হবে।
2: এরকম অনেক শব্দ আছে, যেমন ধরো এক নম্বর সূত্র অনুযায়ী হিমাচল, প্রাণাধিক, হস্তান্তর, হিতাহিত, হিমালয়, দেবালয়, তোমাদের বইয়ে অনেকগুলো আছে, উত্তরাধিকার, আশাতীত, তোমাদের বইয়ে দুটি শব্দ দেওয়া আছে। আসলে এখানে যেহেতু চারটি নিয়ম, কমপক্ষে চারটি থাকলে ভালো হতো, তাই না?
3: জি স্যার।
2: যেহেতু চারটি নিয়ম, চারটি শব্দ, অন্তত পক্ষে চার নিয়মের চারটি শব্দ থাকলে ভালো হতো, তাই তো? কোনো অসুবিধা নেই। এরপর আমরা দুই নম্বর নিয়মে যাব। মাহাদি, তুমি দুই নম্বর নিয়মটা কি একটু বিশ্লেষণ করো তো।
4: স্যার, এখানেও স্যার চারটি নিয়ম,
2: এখানেও চারটি নিয়ম। হ্যাঁ বলো তো।
4: ই এর সাথে ই, দীর্ঘ ই, এটা ইকার হবে, দীর্ঘ ইকার, আবার দীর্ঘই এর সাথে দীর্ঘই, সেটা হবে দীর্ঘইকার।
2: আচ্ছা আমরা একটু উদাহরণ দিই, যেমন ধরো এখানে আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি যে বইয়ের বাইরে যদি আমরা একটা উদাহরণ দিই যে রবীন্দ্র, তাহলে বলতো কি হবে রবীন্দ্র?
3: এখানে মূলত রবি এটার শেষে আছে হচ্ছে রস্যই, আবার ইন্দ্র এটার শুরুতেও আছে রস্যই, দুটো রস্যই মিলে এখানে দীর্ঘই হয়েছে, ফলে রবীন্দ্রনাথে এখানে দীর্ঘই কাছে বয়ের উপর।
2: কিন্তু এরকম দুই পাশে দীর্ঘই আছে, দুই পাশেই দীর্ঘই, এরকম একটি উদাহরণ দিতে পারো তাসিন? দিল্লি যোগ ঈশ্বর কি হলো?
3: দিল্লেশ্বর।
2: তাহলে দিল্লি বানান দীর্ঘই, আবার ঈশ্বর মানান দীর্ঘই, সেটা কি হলো? দিল্লীশ্বর। এরকম আছে না? পরীক্ষা প্রথমটা কি হবে?
3: পরি, এর পরেরটা হচ্ছে ইক্ষা,
2: ই এর পরেরটা ইক্ষা, তাহলে দীর্ঘইকার। দুই নম্বর নিয়ম নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের? দুইয়ের বন্ধুরা আশা করছি তোমাদেরও কোনো প্রশ্ন নেই। আমরা এখন সূত্র তিনে যাব। সূত্র তিনে দুইয়ের মতোই হলো যে রৎসৌ দীর্ঘউ, তার সাথে আবার রৎসৌ দীর্ঘউর সাথে কি হবে? দীর্ঘউকার। এখানে কয়টি নিয়ম হলো?
3: চারটি।
2: চারটি, তিন নিয়ে কোনো প্রশ্ন নেই। চার নম্বর সূত্র নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা?
3: খানিকটা আলোচনা করলে ভালো হতো।
2: বলো
3: মূলত এখানে মানে কি বোঝানো হচ্ছে স্যার?
2: আচ্ছা, চার নম্বর যে সূত্রটা আছে, প্রথমে বলা আছে অধ্বনি অথবা আধ্বনি থাকবে, তার সাথে রৎসই অথবা দীর্ঘই থাকবে, সমান হবে একার। যেমন আমরা এখানে একটি উদাহরণ দিচ্ছি, যেমন শুভেচ্ছা, শুভ যোগ কি হবে? ইচ্ছা। শুভ অধ্বনি আর ইচ্ছা ই ধ্বনি, তাহলে অ এবং ই মিলে হবে একার, শুভেচ্ছা। এরকম আমরা আরো কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন অপেক্ষা, তাহলে অপেক্ষা কি হবে বলো?
3: অপযোগ ইচ্ছা।
2: ইচ্ছা প্রথমে অধ্বনি আর পরে আছে দীর্ঘই, তাহলে ই, তাহলে ইচ্ছা সমান কি হলো?
3: অপেক্ষা,
2: অপেক্ষা একার হলো। চার নম্বর নিয়ে কোনো প্রশ্ন আছে মাহাদি?
4: নো স্যার।
2: এবার পাঁচ নম্বরে যাও,
3: একই কাছাকাছি।
2: পাঁচ নম্বর কি আছে? অধ্বনি অথবা আধ্বনি, এরপর কি থাকবে?
3: রস্যৌ বা দীর্ঘৌ,
2: দীর্ঘ সমান কি হবে?
3: ও হবে,
2: ওকার। যেমন দেখো পরোপকার, তাহলে মাহাদি তুমি বলো তো এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? পরোপকার
4: স্যার, পরযোগ,
2: পরযোগ
4: উপকার,
2: তাহলে পর অ, এরপর কি আছে? রস্য ও, তাহলে পরোপকার পর রকার, ঠিক আছে। পাঁচ নম্বর নিয়ে কোনো প্রশ্ন নেই? এবার ছয় নম্বর নিয়ে বলো, ছয় নম্বর সূত্র নিয়ে বলো কোনো প্রশ্ন আছে কিনা?
4: একটু বুঝিয়ে দিলে ভালো।
2: ছয় নম্বরের নিয়ম কয়টা মূলত বলো তো?
4: দুইটা স্যার।
2: ছয় নম্বর নিয়ম দুইটা, প্রথমে বলেছে অধ্বনি অথবা আধ্বনি থাকবে, তার সাথে রি থাকবে, যদি রি থাকে তাহলে কি হবে? অর। যেমন দেবর্ষি, দেব যোগ ঋষি, দেবর্ষি, মহর্ষি, অধমর্ণ, উত্তমর্ণ, সপ্তর্ষি, হ্যাঁ রাজর্ষি, ঠিক আছে, পারবা? এবার তাসিন সাত নম্বর নিয়মটা বলো তো।
3: প্রথম অংশে যদি সন্ধির প্রথম ধ্বনিটা যদি হয় অ বা আ, এবং পরেরটা যদি হয় ঋত, তখন
2: তখন কি হবে?
3: তখন সেটা আর আর পরিণত হবে।
2: যেমন শীতার্ত,
3: প্রথমে শীত,
2: শীত যোগ ঋত,
3: এবং এরপরে ঋত।
2: ভয়ার্ত,
3: ভয় যোগ ঋত,
2: ঋত। তৃষ্ণার্ত,
3: তৃষ্ণা এখানে
2: আছে,
3: এবং এরপরে ঋত।
2: এবার আট নম্বরটা তুমি বলো মাহাতি, আট নম্বর নিয়মটা তুমি একটু বিশ্লেষণ করো।
4: এখানে এখানে মূলত চারটা নিয়ম, প্রথমে যদি হয় অ অথবা আ, এবং পরের ধ্বনিটা যদি হয় এ অথবা ও, তাহলে
2: ওই, ওই না উই, উচ্চারণটা কি হবে?
4: উই,
2: ও আর রস্যই, উই। আমরা অনেক সময় ওই বলি, ওই হবে না, এটা হবে উই, হ্যাঁ
4: উইকার,
2: উইকার। যেমন জনযুগ এক,
4: জয়
2: হবে জনৈক, জনৈক। সদা যুগ এব, কি হবে? সদৈব,
3: সদৈব।
2: মত যুগ ঐক্য, কি হবে? মতৈক্য, এরকম, ঠিক আছে। এবার নয় নম্বরটা তাসিন বলো তো।
3: নয় নম্বরে বলা হচ্ছে প্রথমে যদি অ এবং অথবা আ থাকে, এবং এরপর যদি ও অথবা ঔ থাকে,
2: ও না উ, ও হবে না, এটা হবে উ, উ আর রস্য, কি হবে? উ, হ্যাঁ,
3: ফলে সেটা ঔতে পরিণত হবে,
2: ওকার,
3: যেমন হচ্ছে বন যোগ ঔষধি, এখানে অ এবং ঔ, ফলে এটা পরিণত হচ্ছে বন ঔষধিতে।
2: আচ্ছা, দশ নম্বরটা আমি তোমাদের বলছি দূরের বন্ধুরা, তোমরা সবাই জানবা যে দুই নম্বর নিয়মে আছে যে রস্যই কিংবা দীর্ঘই, এরপর যদি রস্যই কিংবা দীর্ঘই পর দীর্ঘই হয়, কিন্তু দশ নম্বর নিয়মটা হলো প্রথমে রস্যই কিংবা দীর্ঘই থাকলো, কিন্তু তারপর রস্যই দীর্ঘই থাকবে না, অন্য স্বরধ্বনি থাকবে। আমাদের স্বরধ্বনি কয়টা আছে টোটাল
3: স্যার? ষাটটি।
2: স্বরধ্বনি কয়টা আছে?
3: স্বরধ্বনি ষাটটি স্যার।
2: স্বরধ্বনি ষাটটি, স্বরবর্ণ এগারোটি
3: স্যার।
2: এখন মৌলিক স্বরধ্বনি হলো ষাটটি, মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি। আর আমরা যদি বলি স্বরবর্ণ কয়টি? এগারোটি। এই যে ই এবং দীর্ঘই ছাড়া যদি অন্য স্বরধ্বনি থাকে তখন এই রশ্মি দীর্ঘই স্থানে কি হবে? জফলা হবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেক আছে, আমরা প্রত্যেক দিব না, আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, ইত্যাদি। মাহাদি তুমি বলো তো ইত্যাদি সন্ধি বিচ্ছেদ করো তো কি হবে? ইত্যাদি, ইতি যোগ আদি। আদি, তাহলে দেখো ইতি প্রথমে রশ্মি আছে কিন্তু এরপরে আছে আদির আ আছে, অর্থাৎ রশ্মি দীর্ঘই নাই। তাহলে না থাকলে এই রশ্মি দীর্ঘ পরিবর্তে কি হবে? জফলা হবে। তাহলে ই এ হল তো, এরপরে জফলা, এরপরে আদির আ, এরপরে দরস্বীকার, এ হলো ইত্যাদি। বুঝতে পেরেছ? এরকম আরেকটা উদাহরণ যদি বলি, মশাদার, মশি যোগ আধার। তাসিন তুমি জানো মশাদার অর্থ কি?
3: না স্যার।
2: মশি মানে আমরা বলি না ওষির চেয়ে মশি বড়, মশি মানে কি? কলম।
3: কলম।
2: আর আধার মানে কি? পাত্র, স্থান। তাহলে মশাদার হচ্ছে কলম রাখার পাত্র। তাহলে মশাদার কি হবে? মশি যোগ আধার। মশি ই দীর্ঘি, আর আধারের অর্থাৎ দীর্ঘির পরে কি আছে? স্বরধ্বনি নাই, রশ্মি দীর্ঘি নাই, অন্য স্বরধ্বনি অর্থাৎ আ আছে, তখন জফলা হলো মশাদার। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর এগারো নম্বরের যে সূত্রটা আছে সেটা তিন নম্বরের ঠিক বিপরীত। তিন নম্বরের বিপরীত, তিন নম্বরে আছে যে রস্য দীর্ঘুর পরে রস্য দীর্ঘ থাকলে দীর্ঘকার হয়, কিন্তু এগারো নম্বরটা হবে যে রস্য দীর্ঘ প্রথমে থাকবে, এরপরে রস্য দীর্ঘ থাকবে না, অন্য স্বরধ্বনি থাকবে, তখন সেখানে বফলা হবে। যেমন সুযোগ অল্প, সুযোগ অল্প, সু রস্য ও, অল্পর অ আছে, রস্যুর পরে রস্য দীর্ঘ না, অন্য স্বরধ্বনি, তখন এই রস্য কাটটা কি হবে?
3: বফলা।
2: স্বল্প বানানে দন্তস্ব ল প সংযুক্ত। বুঝতে পেরেছ? স্বল্প। এরকম যেমন স্বাগত, সন্ধি বিচ্ছেদ কি হবে মাহাদি? স্বাগত। সুযোগ,
4: সুযোগ আগত,
2: আগত। যদি বলি অন্বেষণ,
4: অন্য যোগ
2: অন্বেষণ, অনু, অনু প্রথমে রস্য দীর্ঘ থাকবে, তাহলে অনুযোগ এসন, অন্বেষণ অনুযোগ এসন। অন্যয় তাসিন বলো, অন্যয়
3: অনুযোগ,
2: অনুযোগ
3: অয়,
2: অন্যয়
3: অনুযোগ অয়।
2: এরপর আছে বারো নম্বরে আছে রি, প্রথমে থাকবে কি? রি, এরপর রি ভিন্ন অন্য স্বর, তাহলে কি হবে?
4: রফলা।
2: যেমন পিত্রালয় কি হবে?
3: পিতৃ, পিতৃ যোগ আলয়, এটা হবে পিত্রালয়।
2: পিত্রাদেশ,
4: পিতৃ যোগ আদেশ,
2: পিতৃ যোগ আদেশ, পিত্রাদেশ। বুঝতে পেরেছ? এরপর ১৩ নম্বর কি আছে? এ ধ্বনি থাকবে, এরপর অন্য স্বর থাকবে, যেমন শয়ন, সে যোগ অন,
3: অন।
2: এরপর কি আছে? ১৩র পরে ১৪ আছে, ওই ধ্বনি থাকবে, ওই ভিন্ন অন্য স্বর, তখন কি হবে? আয়,
3: আয় যোগ।
2: আচ্ছা, এভাবে আমরা ১৪ ১৫ ১৬ পর্যন্ত আমরা গেলাম। তোমাদের জন্য, দূরের বন্ধুরা, তোমাদের জন্য একটি বিশেষ নিয়ম এখানে আছে, সেটি হলো ১৬র পরে যে স্বরসন্ধির যে ১৬টি সূত্র আছে, ১৬টি সূত্র ছাড়া এই ১৬টি সূত্র প্রয়োগ হবে না এমন একটি সন্ধি, অর্থাৎ দুই পাশে স্বর আছে কিন্তু সন্ধির নিয়ম মানেনি, এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। অর্থাৎ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হলো যেমন কুল যুগ অটা সমান কি হবে?
3: কুলটা,
2: কুলটা, অর্থাৎ হওয়া উচিত ছিল কুলাটা কিন্তু নিয়ম মানেনি, সেই কারণে সেটা নিপাতনে সিদ্ধ। আশা করি দূরেরও কাছের বন্ধুরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।
1: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিৎ রায়, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকির মাহমুদ।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। তৃতীয় পালার অধিবেশনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা। উপস্থাপনায় কনুজ শিকদার, হাসিনা মুস্তাফিজ, রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং লুৎফুন নাহার মেরি। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
2: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি। গানের কথাগুলো সাজিয়েছেন, সুর দিয়েছেন এবং কণ্ঠ দিয়েছেন সৈয়দ নুরুল আউয়াল তারামিয়া।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতা, আমাদের দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে এবং শিশুদের জন্য এটি গুরুতর হতে পারে। মশার কামড় প্রতিরোধ, ডেঙ্গুর লক্ষণ চেনা এবং কখন চিকিৎসা নিতে হয় তা জেনে আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শিশুর ডেঙ্গু ও অভিভাবকের করণীয়। আপনার শিশুর হঠাৎ জ্বর এসেছে, জ্বরের সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব কিংবা দুর্বলতা, পরীক্ষা করলেন, দেখলেন আপনার শিশু ডেঙ্গুতে আক্রান্ত। এমন খবর শুনে স্বাভাবিকভাবে বাবা মায়ের দুশ্চিন্তা হয়, মনে প্রশ্ন আসে, এখন কি করা উচিত, আমাকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে, বাচ্চাকে কি খাওয়াবো, জ্বরের ওষুধ খাওয়াবো কিনা, বা প্লেটলেট কমে গেলে কি করব, আবার কখনই বা বুঝবো শিশুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা জানব শিশুর ডেঙ্গু হলে একজন অভিভাবক কি করবেন, কি করবেন না, এবং কোন কোন লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ডেঙ্গু সাধারণ একটি ফ্লু এর মতোই রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়েও কিন্তু অনেক সময় কোনো উপসর্গ দেখায় না, আবার অনেকের ক্ষেত্রে জ্বর আসে, অসুস্থ বোধ করে, কিছু ক্ষেত্রে ডেঙ্গু অত্যন্ত গুরুতর হতে পারে এবং দ্রুত চিকিৎসা ছাড়া মৃত্যুও হতে পারে। আমরা জানি এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, বিশেষত সূর্যোদয়ের 2 ঘন্টা পরে এবং সন্ধ্যায় সূর্যাস্তের আগে। এই সময়ে ডেঙ্গুতে সংক্রমণের ঝুঁকিও সবসময় বেশি থাকে। আপনার বাড়ি, স্কুল কিংবা কর্মক্ষেত্রে পানি জমা হওয়ার জায়গা থাকলে কামড়ের ঝুঁকিও বেড়ে যাবে। এডিস মশা স্থির পানিতে প্রজনন করে এবং খুব কম পরিমাণ পানিতেও ডিম পারতে পারে, যেমন ধরুন বালতিতে বা পুরনো টায়ারে অল্প পানি জমে আছে, ছোট ছোট বোতল বা বোতলের ঢাকনা, সেখানোর পানিতেও এডিস মশা ডিম পারতে পারে। ডেঙ্গু রোগে সাধারণত যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হন। সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চেয়ে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু রোগ গুরুতর হয়। এই কারণেই শিশু এবং ছোট বাচ্চাদের বিশেষ আমরা মশার কামড় থেকে সুরক্ষা দেওয়ার জন্য যতটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব। তবে একটি বিষয়, দ্রুত যদি আমরা চিকিৎসা নিতে পারি বা বাচ্চাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারি এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিই, তবে ডেঙ্গু গুরুতর হওয়ার আগেই আমরা বাচ্চাকে রক্ষা করতে পারব। প্রিয় শ্রোতা, ডেঙ্গু হলে অনেক শিশুই কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, কিন্তু কিছু শিশুর ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে যায়। তাই ডেঙ্গুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা এবং বিপদ লক্ষণগুলো সময় মতো চিনতে পারা। ডেঙ্গুর ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, জ্বর কমে গেলেই যে শিশু সুস্থ হয়ে গেছে তা কিন্তু নয়। অনেক সময় জ্বর কমে যাওয়ার পরের সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত অসুস্থতার 3 থেকে 7 দিনের দিকে সতর্ক থাকতে হয় সবচেয়ে বেশি। এই সময় যদি দেখেন শিশুর আচরণে কোনো পরিবর্তন, শিশু পানি কম খাচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে গেছে, বমি ও পেটে ব্যথা শুরু হয়েছে এবং রক্তপাতের কোনো লক্ষণ দেখছেন, তবে বুঝতে হবে শিশুর ডেঙ্গু খারাপের দিকে আগাচ্ছে। শিশুর ডেঙ্গু হলে তাহলে একজন অভিভাবক হিসেবে আপনার প্রথম করণীয় কি? প্রথমেই মনে রাখতে হবে কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না, শিশুকে বিশ্রামে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর শরীরে পানি শূন্যতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দিন। শিশুকে অল্প অল্প করে বারবার তরল খাবার দিতে পারেন, যেমন ওরসেলাইন, পানি, দুধ, স্যুপ, ডাবের পানি।

0: রস এমন অন্যান্য তরল জাতীয় খাবার দিতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, শিশু যদি বারবার বমি করে, কিছুই খেতে না পারে অথবা প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলে তরল খাওয়ানোর চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। অভিভাবক হিসেবে আপনার আরেকটি সহজ দায়িত্ব হল মনে রাখা বা নোট করে রাখা শিশু আজকে কতটা তরল খেলো বা কতবার প্রস্রাব করলো, বমি করলো কিনা, জ্বর বাড়ছে না কমছে সেটা মেপে মেপে যদি লিখে রাখা যায় তাহলে সবচেয়ে উপকার হয়। তাহলে আপনি চিকিৎসকের সাথে খুব সহজেই পরামর্শ করতে পারবেন এবং ফলো আপ করতে পারবেন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর হলে কি করবেন? ডেঙ্গুতে বাচ্চার জ্বর অনেক সময় বেশি হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই নিজ সিদ্ধান্তে বাচ্চাকে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না, কারণ এই ওষুধগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়। তাই জ্বরের ওষুধ দেওয়ার আগে শিশুর বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। শিশুর জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক বা কুসুম গরম পানিতে শরীর মুছে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বরফ ঠান্ডা পানি বা অতিরিক্ত ঠান্ডা পানির কোনো প্রয়োজন নেই। এবার আসি বিপদ লক্ষণগুলো, কখন কি কি দেখলে আপনি বুঝবেন শিশুকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথম লক্ষণই হলো তীব্র পেট ব্যথা। শিশু যদি বলে পেটে খুব ব্যথা করছে অথবা ছোট শিশু অস্বাভাবিকভাবে কাঁদছে এবং পেট স্পর্শ করলে ব্যথা পাচ্ছে, এটি কোনোভাবেই অবহেলা করবেন না। দুই, বারবার বমি। একবার বমি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু বারবার বমি হলে শিশু যদি কোনো রকম খাবার খেতেই না পারে, বমি করে দিচ্ছে, তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তিন, রক্তপাত। নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়ছে, বমির সঙ্গে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত বা কালো পায়খানা হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া শিশু অস্বাভাবিক ঘুমঘুম বা খেলছিল শিশু, হঠাৎ দেখলেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, বা এমনও হতে পারে অস্বাভাবিক অস্থিরতায় ভুগছে ছেলে, তবে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটিও একটি গুরুত্বপূর্ণ বিপদ সংকেত। এবার আসি বাচ্চাকে দেখবেন হঠাৎ বাচ্চা শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া শুরু করেছে, শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, এটিও একটি বিপদ সংকেত। এছাড়া অনেক সময় দেখা যায় হাত পা হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে বা মুখ ফ্যাকাশে হয়ে আসছে, এটিও একটি গুরুতর লক্ষণ। এছাড়া আগেই বলেছিলাম যে প্রস্রাব কমে যাওয়া, শিশু স্বাভাবিকের তুলনায় যদি কম প্রস্রাব করে বা দীর্ঘ সময় প্রস্রাব হচ্ছে না, এটিও একটি বিপদ সংকেত। তাই শিশুর এই ধরনের বিপদ সংকেত যদি দেখেন, অভিভাবকরা এই বিপদ সংকেতগুলোর দিকে সবসময় নজর রাখবেন, যদি দেখেন তাহলে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে, নিকটস্থ যে কোনো হাসপাতালে নিয়ে যাবেন। প্রতিটি হাসপাতালে সরকার ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। এবারে আপনাদের সামনে আমরা কিছু ডেঙ্গু বিষয়ক ভুল ধারণা একটু তুলে ধরি। আমাদের অনেক সময় দেখবেন বাবা মা মনে করে জ্বর কমে গেছে, আমরা মনে মনে ভাবে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা ভালো হয়ে গেছে, কিন্তু এই জ্বর কমার সময়টাতেই আমাদের এই বিপদ সংকেতগুলোর দিকে আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমে গেছে কিন্তু এই যে আমি সাতটি বিপদ সংকেতের কথা বললাম, এগুলোর দিকে তখন আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমার পরেও যদি এই লক্ষণগুলো দেখতে পাই তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া আরেকটি বিষয় খুব সচরাচর আমরা শুনতে পাই যে বাচ্চার প্ল্যাটিলেট কত। হ্যাঁ, প্ল্যাটিলেট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্ল্যাটিলেটের একটি সংখ্যা দেখেই শিশুর অবস্থা ভালো না খারাপ এটি বোঝা যায় না। শিশুর সামগ্রিক শারীরিক অবস্থা, রক্তপাতের লক্ষণ বা বিপদ সংকেতগুলোর সাথে মিলিয়ে চিকিৎসক আরও কিছু ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেন বাচ্চা কি গুরুতর ডেঙ্গুর দিকে যাচ্ছে কিনা। তাই প্ল্যাটিলেট বাড়ানোর জন্য নিজের ইচ্ছায় কোনো ওষুধ, কোনো ইনজেকশন বা প্ল্যাটিলেট বাড়ানোর যেসব চিকিৎসা তা নেওয়া যাবে না। এবারে আসি শিশুকে ডেঙ্গু জ্বর হলে কি খাওয়াবেন সে নিয়ে একটু বলি আপনাদের সামনে। ডেঙ্গু হলে শিশুর সাধারণত খাওয়ার রুচি কমে যায়, যে কোনো জ্বরেই আমরা এটি দেখতে পাই। তাই একসঙ্গে অনেক খাবার খাওয়ানোর চেষ্টা না করে তাকে বারে বারে অল্প অল্প খাবার দিতে হবে। শিশু যে খাবার সহজে খেতে পারে সেসব পুষ্টিকর ও সহজ পাচ্য খাবার দিন। তরল খাবারের দিকে বিশেষ নজর দিন, পানি, দুধ, স্যুপ এসব খাবারের প্রতি নজর দেওয়া যেতে পারে। এছাড়া তরল করে খিচুড়িও খাওয়ানো যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুকে পর্যাপ্ত তরল ও পুষ্টি দেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। প্রিয় শ্রোতা এবং প্রিয় অভিভাবক বৃন্দ, মনে রাখবেন প্রতিরোধই সেরা কৌশল। তাই মশার কামড় থেকে শিশুকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন। নিজের চারপাশে মশার প্রজনন স্থলগুলো দেখে দেখে ধ্বংস করুন সেগুলোকে, কারণ মশার প্রজনন স্থল ধ্বংস করাই মশা নিয়ন্ত্রণের অন্যতম উপায়। মশারি টাঙিয়ে ঘুমান এবং বাচ্চাকে এবং নিজেও মসকিটো রেপেলেন্ট পাওয়া যায় এখন, এসব ব্যবহার করতে পারেন। এবং ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে, ডেঙ্গুর বিপদ সংকেত সম্পর্কে সচেতন হন। দ্রুত চিকিৎসায় ডেঙ্গু রোগ ভালো হয়। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, ডেঙ্গু মুক্ত দেশ করুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী লিলি ইসলাম।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5 ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
1: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।
5: আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম।
5: তো তোমরা ভালো আছো?
6: আলহামদুলিল্লাহ।
5: মিনা, তোমার খবর কি?
7: আমি আছি, সবকিছু লিয়া, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার ক্ষেত খামার, কৃষিকাজে গরু ছাগল সবকিছু নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ।
5: আচ্ছা, তুমি তো ভবঘুরে টাইপের মানুষ, তোমার জন্য একটা সাবধানতা, কঠিন সাবধানতা।
7: কি
5: সেটা হলো? তোমরা তো জানোই রূপালি
8: কিশোর কথা কবা, বুঝতে পারছি।
5: ডেঙ্গু তো আছেই, এটা এটা
8: আমি বুঝতে পারছি সেই
5: কথা কইতাছি। তুমি তো মৎস্য না,
8: তুমি তো
7: পরিবহন করা যেত না,
5: তারপরে যদি করো তাহলে কি হবে?
7: জরিমানা আছে, কয়েক উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে।
5: আচ্ছা, তো এটা নিজ গুণে এবং যারা দেখবো যে এই পরিকল্পনা করছে সাবধান করবা, যে ধরা খেলে
7: রাখতে হবে,
5: ধরা খেলে জামিন নেই, এটা মনে রাখবা।
7: হ্যাঁ,
5: বড় কথা হচ্ছে কি শোনো, বড় কথা হচ্ছে যে ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় একটা সম্পদ। একটা মা ইলিশ যদি আমরা মেরে ফেলি, খেয়ে ফেলি, কত লক্ষ ডিম আমরা খেয়ে ফেললাম, এই একটা ইলিশ থেকে কত লক্ষ মাছ হবে, সেই মাছগুলি বড় হবে, এটা একটা ভাবনার বিষয় না?
7: অবশ্যই।
5: এই ভাবনাটা ভেবে আমরা অবশ্যই এই কাজ থেকে বিরত থাকবো,
7: বিরত থাকবো।
5: আচ্ছা, যে ডেঙ্গুর কথা বললা, সেটা তো আছেই।
7: হ্যাঁ, এটা তো আছেই,
5: ডেঙ্গু থাকবেই, ডেঙ্গু থাকবেই, তার জন্য কি করবে?
8: সাবধানে চলতে হবে,
5: সতর্ক থাকতে হবে, যেটা ইলিশ মশা,
8: ইলিশ
5: মশা যেন তার বংশ
8: বিস্তার না করতে পারে,
5: আশেপাশে কিংবা অন্য বাড়িতে গিয়ে সে পরিবেশ দূষণ করছি, এটা কিন্তু মানতে হবে। পরিবেশ দূষণ দূষণ করার কারণে এডিস মশা এখন ভয়ঙ্কর হয়ে গেছে। আগে তো শুনতাম যে মনে করো ডেঙ্গু হইলে মোটামুটি 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখন অনেক কষ্ট হয় এবং মারাও যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে। তো আমাদের এই মৃত্যু রোধ করার জন্য এবং কষ্ট থেকে
7: তুমি বোকার মতো প্রশ্ন করো নাই,
5: তাহলে কি
7: তুমি যদি বর্তমান প্রজন্ম নতুন যারা স্কুল কলেজে পড়ে ওদের থেকে জিজ্ঞেস করো সরিষা তিলছেন তিলছেন তিল, এর বলবে এটা আবার কি জিনিস? আমরা তো সরিষা খাইয়া আইসি, তিল তেল খাইয়া আইসি, বড় হয়েছি, এই জন্য আমরা চিনি। তুমি অমূল্য প্রশ্ন করো না, এইবার কও কি কবা
5: না। এইটা তাহলে এই এই ব্যর্থতা আমাদের,
7: অবশ্যই নতুন প্রজন্ম আমাদের
5: ছেলেমেয়েদের পারি নেই, শিখিতে পারি, এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা নেওয়া যাবে না, তাদেরকে অবশ্যই শিখাতে হবে,
8: শিখাইতে হবে।
5: কৃষি পণ্য ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই,
7: পথ নেই।
5: তো যেটা বলছিলাম যে সরিষা তো আমরা কেউ কেউ আবাদ করি, তাই না? তা আবাদ শুধু করলে তো হবে না, আবাদ বাড়বা কিভাবে? খালি একটা করলে হবে? বাড়তে হবে না, ফলন যদি না বাড়ে আমাদের আয় রোজগার বাড়বে না, হ্যাঁ সরিষার বৃদ্ধি হবে না, সরিষার কি বলে নষ্ট হয়ে যাবে, তো আমরা তেল পাবো কোথায়? তা সবচেয়ে বড় কথা, মৌমাছি মধু
8: পাওয়া যায়। তুমি কি এই বিষয়ে
7: ভালো কথা কইছো?
5: আজকে তোমাদেরকে প্রথমেই শেখানোর চেষ্টা করব, আমি না, আপনি কৃষি বিশেষজ্ঞ আছেন,
8: আচ্ছা
5: জানাবেন যে সরিষার আবাদ বৃদ্ধিতে আমরা কি করব। আসো আমরা একটু শুনে নিই।
8: ঠিক আছে,
9: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকে সরিষার আবাদ বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোকপাত করব আমি সালমা বিনতে জামান স্বর্ণা, অতিরিক্ত কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভোজ্যতেলের আমদানি নির্ভরতা হ্রাস এবং দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সরিষার চাষ কৃষকের জন্য একটি স্বল্পমেয়াদী ও তুলনামূলকভাবে লাভজনক ফসল হিসেবে কৃষি উৎপাদনের বহুমুখীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উন্নত জাতের ব্যবহার, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রয়োগ এবং সময়োপযোগী পরিচর্যার মাধ্যমে সরিষার উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। সরিষার আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে প্রধানত শস্য বিন্যাস এবং আধুনিক চাষ পদ্ধতির সম্প্রসারণ, এই উন্নত কৃষি ব্যবস্থাপনা, এই তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের প্রথমেই জানাতে চাই শস্য বিন্যাসে সরিষার অন্তর্ভুক্তি বিষয়ে। সরিষার আবাদ সম্প্রসারণের অন্যতম কার্যকর উপায় হল বিদ্যমান শস্য বিন্যাসে স্বল্পমেয়াদী সরিষাকে অন্তর্ভুক্ত করা, বিশেষ করে আমন, পতিত বোরো শস্য বিন্যাসে স্বল্পমেয়াদী আমন ধানের জাত চাষের পর স্বল্পমেয়াদী সরিষা আবাদ করে পরবর্তী সময়ে বোরো ধান চাষ করা যেতে পারে। এক্ষেত্রে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত যেমন বৃধান ৭১, ৭৫, ৮৭, বিনাধান ৭, ১৭ এবং হাইব্রিড ধানের জাত এবং উপযোগী স্বল্পমেয়াদী সরিষার জাত যেমন বাড়ি সরিষা ১৪, বাড়ি সরিষা ১৭, বাড়ি সরিষা ১৮ বা বিনা সরিষা ৪ ও ৯ নির্বাচন করতে হবে, যাতে নির্ধারিত সময়ে পরবর্তী ফসল চাষ করা সম্ভব হয়। প্রিয় ভাইয়েরা, যদি কোনো কারণে আপনারা সরিষার বপন করতে দেরি করে ফেলেন, সেক্ষেত্রে হচ্ছে স্বল্পমেয়াদী বোরো ধানের চাষ করতে হবে। স্বল্পমেয়াদী বোরো ধানের চাষ, বোরো ধান হল বৃধান ৮৮, বৃধান ৯৬, বিনাধান ১০, বিনাধান ১৪। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এরপরে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে রিলে পদ্ধতিতে সরিষা চাষ। সরিষার আবাদ সম্প্রসারণে রিলে একটা কার্যকর ভূমিকা রাখতে পারে। আমন ধান কাটার প্রায় ১০-১৫ দিন আগে ধানের জমিতে বিঘা প্রতি ১ কেজি সরিষার বীজ ছিটিয়ে বপন করা অথবা লাইন করে বপন করা হলে ধান কাটার পরে অবশিষ্ট মাটির রস ব্যবহার করে সরিষার চারা পর্যাপ্ত পুষ্টি পেতে পারে। এতে জমি প্রস্তুতির সময় ও ব্যয় উভয়ই কমে আসে এবং একই জমিতে বছরে অধিকাংশ ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, বন্যাপ্রবণ ও নিম্নাঞ্চলে চলে বন্যার পানি নেমে যাওয়ার পর দ্রুত জমিতে সরিষার বীজ ছিটিয়ে বপন করা যেতে পারে। এটাকে সাধারণত বিনা চাষে সরিষার আবাদ সম্প্রসারণ বলা হচ্ছে। এ পদ্ধতিতে প্রচলিত জমি প্রস্তুতির প্রয়োজন কম থাকায় স্বল্প সময়ে সরিষা আবাদ করা সম্ভব হয়, ফলে পতিত জমিকে উৎপাদন ব্যবস্থার আওতায় এনে মোট সরিষা উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখা যায়। সুপ্রিয় শ্রোতা, এবার সরিষার ফলন বৃদ্ধিতে সঠিক সময়ে বীজ বপনের গুরুত্ব সম্পর্কে বলবো। উপযুক্ত সময়ে বপন করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও সুটি ধারণের অনুকূল পরিবেশ নিশ্চিত হয় এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকে। বিশেষ করে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সরিষা বপন করা হলে অনেক ক্ষেত্রে জাপ পোকার আক্রমণ এড়ানো বা কমানো সম্ভব হয়। তাই অঞ্চল ও জাতভেদে অক্টোবর, মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর পর্যন্ত সরিষার বীজ বপন করতে হবে। এরপরে আমাদের হচ্ছে যে সুষম সার এবং সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সরিষার ফলন বৃদ্ধিতে সুষম সার ব্যবস্থাপনা এবং সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টি চাহিদা অনুযায়ী নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। বিশেষ করে সরিষার পুষ্টি ও তেল সমৃদ্ধ বীজ উৎপাদনের জন্য সালফারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। বাড়ি সরিষা ১৪ চাষ করতে বিঘা প্রতি জমিতে ইউরিয়া লাগে ৩০-৩৩ কেজি, টিএসপি ২২-২৫ কেজি, মিউরেট অফ পটাশ ১২-১৫ কেজি, জিপসাম ২০-২২ কেজি, বোরন ১ কেজি, জৈব সার ১ টন প্রয়োজন। একই সঙ্গে ফুল আসা ও সুটি গঠনের গুরুত্বপূর্ণ পর্যায়ে মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতে সময় মতো সেচ প্রদান করতে হয়। সাধারণত চারা গজানোর ২০-২৫ দিন পর এবং ফুল আসার সময় অর্থাৎ ৪৪-৪৫ দিন পর হালকা সেচ দিলে ফলন অনেক বেশি হয়ে যায়। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, এরপরে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো রোগ ও পোকামাকড়ের সমন্বিত ব্যবস্থাপনা। সরিষার উৎপাদন বৃদ্ধির অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হল জাপ পোকা ও অল্টারনারিয়া ব্লাইট সহ বিভিন্ন রোগবালাইয়ের আক্রমণ। জাপ পোকার জন্য ইমিডাক্লোরোপির জাতীয় কীটনাশক অনুমোদিত হারে স্প্রে করতে হবে। এছাড়া অক্টোবরে আগাম রোপণ করলে জাপ পোকার আক্রমণ কম হয়। পাতা ঝলসানো রোগের জন্য রুভরাল ছত্রাকনাশক ২ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক অনুমোদিত হারে, যা হল ২-৩ গ্রাম পার কেজি, প্রয়োগ করে বীজ শোধন করে নিতে হবে। কৃষক পর্যায়ে প্রযুক্তি ও জ্ঞান সম্প্রসারণ করতে হবে। সবিশেষ কৃষকের জ্ঞান, দক্ষতা এবং আধুনিক চাষ পদ্ধতিতে আগ্রহী করা ছাড়া সরিষার চাষ সম্প্রসারণ করা সম্ভব নয়। মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক উৎপাদন প্রযুক্তির সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ, কৃষক সমাবেশ, উঠান বৈঠক, প্রদর্শনী, প্লট স্থাপন, উন্নত জাতের বীজ সরবরাহ, সহজ বাজার ব্যবস্থাপনার মাধ্যমে সরিষা চাষে কৃষকদের আগ্রহী ও সক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে। সুপ্রিয় শ্রোতা ও কৃষিজীবী ভাই ও বোনেরা, সুস্বাস্থ্য রক্ষায় ভোজ্য তেল হিসেবে সরিষার গুরুত্ব অপরিসীম। তাই শস্য বিন্যাসে সরিষার অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে উন্নত জাতের চাষাবাদ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরিষার আবাদ সম্প্রসারণ নিশ্চিতে কৃষক ও সরকারকে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে আমরা স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে পারব। সকলের সুস্বাস্থ্য কামনায় আজ শেষ করছি।
5: কি রূপালি?
8: হ্যাঁ কও।
5: শুনলা তো, খালি মাছ চাষ করলে হবে না,
8: না সবকিছুই আসলে চাষ করা দরকার, প্রয়োজন আছে।
5: ফল মূল সরিষা বলো, তারপরে ধান, আমাদের আসলে কাজের কোনো
8: শেষ নাই,
5: অনেক অনেক কাজ।
8: মাছ চাষ করি বলে যে সরিষা ভালো চাষ করা যাইব না তা তো না, সরিষার উৎপাদনও বাড়াইতে হইব, দিন দিন নিজের অবস্থার পরিবর্তন করার জন্য সবই দরকার।
5: তো আমরা ভালো ভালো কথা শুনছি, এবার একটা ভালো গান শুনি।
8: আচ্ছা শুনি, গান শুনি।

0: বাবা বাবা কত সুন্দর গান।
1: হ্যাঁ, বোনের বোনের বিষয়ে আমরা,
2: মনটা ভরে গেল এমন একটা গান শুনাইলে আমার।
1: বনে গেছিলে কখনো?
2: হ্যাঁ,
1: বনে গেছো তুমি?
0: মনের দুঃখে তো বনে
2: মাঝে মাঝে যাই, এখনো যাই।
1: ও এখনো যাও?
2: হ্যাঁ।
1: তবে তোমার দুঃখ শেষ হয়নি?
2: এই যে সুপারি বাগান আছে আমার, নারকেল বাগান আছে,
1: সবই কিন্তু আমরা আসলে গাছ গাছালি দিয়ে যদি আমরা ভরে রাখি আমাদের প্রকৃতি, সেটাই সুন্দর। এবং গাছের উপকারের কথা তো
0: বলে শেষ করা যাবে না।
1: এই যে
0: কৃত্রিম বন্ধু না,
1: হ্যাঁ, মনে করো যে ঝড় বৃষ্টি তুফান এই গাছকে ঠেকায়, তারপরে রোদের মধ্যে
2: জীবন বাঁচানোর জন্য অক্সিজেন দেয়। আবার আমরা যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা আবার গাছ গ্রহণ করে, কত ভুয়ার করে। চিন্তা করি কত ভুয়ার করে আমাদের,
1: এটা শেখা দরকার। এবার আসো আমাদের প্রত্যেক পরিবারে, আমরা যারা কৃষক, প্রত্যেক পরিবারে কিন্তু একটা না একটা গবাদি পশু আছে, এই গবাদি পশু একটা ভয়ঙ্কর রোগ আছে, সেটা হলো অ্যানথ্রাক্স।
2: কি রোগ?
0: অ্যানথ্রাক্স।
2: বুড়ে বাবা,
0: মানে কি গরুর অ্যানথ্রাক্স রোগ?
1: মানে গরু না, শুধু গবাদি পশু।
0: গরু ছাগল,
2: আগে গরু ছাগলের খুরা রোগ শুনছি, এই রোগ সেই রোগ শুনছি, ডায়রিয়া শুনছি।
1: অ্যানথ্রাক্স কি রোগ একটু শোনো, এবং এটা হলে কিভাবে প্রতিকারের ব্যবস্থা নিবা সেটাও শোনো।
0: আচ্ছা, তাহলে শুনানো
1: ব্যবস্থা তো আপনাদের মাধ্যমে এটা শুনে নেই।
0: আচ্ছা,
3: প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে গবাদি পশুর তরকা বা অ্যানথ্রাক রোগ বিষয়ে কথা বলবো। আমি ডাক্তার দীপ্তি রানী পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রথমেই আমরা যে বিষয়ে জানব সেটি হচ্ছে তরকা রোগ কি। তরকা বা অ্যানথ্রাক্স হল একটি অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক ব্যাকটেরিয়া জনিত রোগ। এটি ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তরকা রোগের মূল কারণ হল মাটিতে মিশে থাকা ব্যাকটেরিয়া স্পোর বা জীবাণু। এই জীবাণুগুলো খুবই শক্তিশালী হয়, এরা প্রতিকূল পরিবেশেও মাটিতে প্রায় 50 থেকে 60 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই রোগটি গরু, শুধু গরু নয়, মহিষ, ভেড়া, ছাগলেরও হতে পারে, আর এটি পশু থেকে মানুষের শরীরেও ছড়িয়ে পড়তে পারে। এর জন্য একে জুনোটিক ডিজিজ বলা হয়। সাধারণত বেশ কিছু মাধ্যমে এই রোগগুলো ছড়ায়, যেমন দূষিত মাটি ও ঘাস, দূষিত পানি, বাতাসের মাধ্যমে ও পশু পাখির মাধ্যমে। দূষিত ঘাস ও মাটির মাধ্যমে কিভাবে হয় সেটা যদি আমি জানি, যদি কোনো এলাকায় কোনো আক্রান্ত পশু এই রোগে মারা গিয়ে থাকে, তবে সেই মাটিতে জীবাণু থেকে যায়। গরু যখন এই এলাকায় ঘাস খায় বা মাটি কামড়ায়, তখন জীবাণু খাবার সাথে পেটে চলে যায়, আর দূষিত পানির সাথে বৃষ্টির পানি এই জীবাণু থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় বাতাসের মাধ্যমে হয়, শুষ্ক মৌসুমে ধুলিকণার সাথে মিশে এই জীবাণু গরুর শ্বাসতন্ত্রে প্রবেশ করতে পারে। আর হচ্ছে পশু পাখির মাধ্যমে, শিয়াল, কুকুর বা শকুন যদি আক্রান্ত পশুর মাংস খায়, তবে তাদের মাধ্যমে রোগটি ছড়াতে পারে। এবার আমি জানাবো গরুর তরকা রোগের লক্ষণ সমূহ কি কি। সাধারণত সংক্রমণের 1-3 দিনের মধ্যে লক্ষণ দেখা যেতে পারে। এই রোগটি মূলত দুভাবে দেখা যেতে পারে, একটি হচ্ছে অতি তীব্র বা আকস্মিক অবস্থা। এই অবস্থায় কোনো লক্ষণ দেখানোর আগেই গরু মারা যায়, গরু হঠাৎ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এবং মারা যায়। মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত গরুর নাক, মুখ ও মলদ্বার দিয়ে গাঢ় কালচে রক্ত বের হতে পারে। এরপরে হচ্ছে তীব্র অবস্থা। তীব্র অবস্থার মধ্যে কিছু কিছু লক্ষণ দেখা যায়, যেগুলো হচ্ছে অত্যন্ত জ্বর হতে পারে, তীব্র জ্বর। গরুর শরীরের তাপমাত্রা 105-7 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। অনেক সময় খাবারে অরুচি দেখা যায়, যেমন গরু হঠাৎ করে খাওয়া দাওয়া এবং জাবর কাটা বন্ধ করে দেয়। এরপরে হতে পারে শ্বাসকষ্ট, গরু খুব দ্রুত এবং জোরে জোরে শ্বাস নিতে থাকে। অনেক সময় রক্তক্ষরণ হয়, এটি হচ্ছে সবচেয়ে মারাত্মক লক্ষণ। মৃত্যুর আগে বা পরে গরুর নাক, মুখ, কান ও মলদ্বার দিয়ে আলকাতরার মতো কালচে বা জমাট রক্ত বের হয়। অনেক সময় গরুর পেট ফেঁপে যায়, পেট ফেঁপে যাওয়ার পরে গরু খুব দ্রুত মারা যায়। এবার আমরা জানতে পারি তর্কা রোগ কি মানুষের হতে পারে কিনা? হ্যাঁ, তর্কা রোগ একটি জেনেটিক রোগ, এটি পশু থেকে মানুষের দেহে ছড়ায়। আক্রান্ত পশুর মাংস কাটলে, দুধ খেলে বা পশুর চামড়া নাড়াচাড়া করলে মানুষ সংক্রমিত হতে পারে। মানুষের ক্ষেত্রে সাধারণত ত্বকে ক্ষত বা ফোসকা দেখা যায়। সময়মতো চিকিৎসা না করলে এটি প্রাণঘাতী হতে পারে। এবার আমরা জানব গরুর তর্কা রোগের চিকিৎসা কি কি হতে পারে। চিকিৎসার কথা যদি বলতে যাই, তবে আমি বলবো এক্ষেত্রে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে। উনি যেভাবে বলবেন আমরা সেভাবে চিকিৎসার জন্য কাজ করব। তবে চিকিৎসার থেকে প্রতিরোধ ব্যবস্থাটাই সবচেয়ে জরুরি। সবশেষে আপনাদের সাথে কথা বলবো তর্কা রোগের প্রতিরোধে কি কি করব। এর মধ্যে প্রথমটি হচ্ছে নিয়মিত টিকাদান। তর্কা রোগের প্রতিরোধের প্রধান এবং একমাত্র উপায় হলো নিয়মিত টিকা দেওয়া। বছরে একবার বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুকে তর্কা রোগের ভ্যাকসিন দিতে হবে। এরপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। খামারের চারপাশে সবসময় পরিষ্কার রাখতে হবে। কোনো এলাকায় আগে থেকে এই রোগের প্রাদুর্ভাব থাকলে সেখানে গরুকে চড়াতে দেওয়া যাবে না। এরপর হলো গরুকে আক্রান্ত পশু থেকে আলাদা করে রাখা। যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে বা আপনার সন্দেহ হয়, তবে সাথে সাথে তাকে সুস্থ গরু থেকে আলাদা করে ফেলুন। পশুর ব্যবহৃত পাত্র, খাবার ও খড় পুড়িয়ে ফেলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, সেটা হচ্ছে মৃতদেহ সৎকার। অর্থাৎ তর্কা রোগে মারা যাওয়া গরুর মৃতদেহ কখনো খোলা জায়গায় ফেলে রাখবেন না। এটি আরো ভয়ঙ্কর মহামারী ডেকে আনতে পারে। তাই গরুকে বিশেষ নিয়মে সৎকার করতে হবে। এগুলো কি কি? পশুর শরীর অন্তত 6 থেকে 8 ফুট গভীর গর্তে মাটি চাপা দিতে হবে। গর্তের তলায় এবং লাশের উপরে প্রচুর পরিমাণে কলিচুন বা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। আর একটি বিশেষ সতর্কতা হচ্ছে, মৃত গরুর পেট কাটা বা পোস্টমর্টেম করা থেকে বিরত থাকতে হবে। কারণ এটি শরীর কাটলেই জীবাণু বাতাসের সংস্পর্শে এসে স্পোর তৈরি করবে এবং বছরের পর বছর ওই এলাকাকে বিষাক্ত করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।
1: শুনলে তো?
0: শুনলাম।
1: এইটা কিন্তু
0: খুব গুরুত্বপূর্ণ,
1: মানে অনেকটা ভয়ঙ্কর রোগ, ছোঁয়াচে রোগ, এক পশু থেকে আরেক পশুতে
2: সংক্রামক, মানে একটা হলে আরেকটা হইতে পারে।
1: হ্যাঁ,
0: তো সেজন্য তো জানা খুব গুরুত্বপূর্ণ কইলাম তো।
1: অস্থির হয়ে না যাওয়ার আগে একটু বলে দেই, আমরা এই যে এত কিছু জানলাম, এই বিষয়গুলো জানানোর জন্য যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন রনিয়া সুলতানা। তো শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ। চলো,
0: তোমাদের
1: সবাই বাড়ি যাই,
0: চলো চলো যাই।

আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সঞ্জিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারিক রহমান জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাওকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় কর্ণফুলী সার কারখানা বা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠায়ও মারুবেনি কর্পোরেশনের সহযোগিতা চান। প্রতিষ্ঠানটিও বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং এদেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বৈঠকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা

0: সরকার দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তিনি বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনিকার প্রশ্নকে স্বাগত জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ হেপাটোলজি সোসাইটি ঢাকা, বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা সেবার মান সমুন্নত রাখতে পারলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। এদিকে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জেন্সের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সমাজ সেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও আহ্বানে আরও এগিয়ে আসার আহ্বান জানান। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌপরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের আমদানি রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত, তাই বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়, দক্ষতা ও কার্যকর কৌশল নিশ্চিত করা এখন সময়ের দাবি। দেশব্যাপী আগামীকাল থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে প্রচার অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী একই সাথে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল, বাল্য বিয়ে বন্ধ করি এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করি। কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিয়ে প্রতিরোধ, নিরাপদ শৈশব নিশ্চিত করা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয়ে থাকে। খেলার খবর, ক্রিকেট। আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে 175 রান করছে। এর আগে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 240 রান করে। হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি পেসার হিসেবে আজ হ্যাট্রিক করেছেন। এখন পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 3 উইকেটে 175 এবং আফগানিস্তান 240। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে ললিত রাগে খেয়াল শুনবেন পরিবেশনায় ডক্টর ফকির শহীদুল ইসলাম। তবলা সঙ্গত করেছেন আমজাদ হোসেন।

0: উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে ডক্টর ফকির শহীদুল ইসলামের পরিবেশনায় ললিত রাগে খেয়াল শুনলেন। তবলা সঙ্গত করেছেন আমজাদ হোসেন।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে 36.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 20.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 64%, সন্ধ্যে 6টায় 66%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর 5:54 এবং অস্ত যাবে সন্ধ্যে 5:35। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাইলা রিয়ানি হোসেন। মেড অফ ইস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার ইজ নো সিগন্যাল অ্যান্ড নো ওয়ার্নিং টু বি ওয়েস্টেড। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল 6 PM টুমরো। লাইট টু মডারেট শাওয়ার অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি গাস্টি উইন্ড মে এক্সপেক্টেড অ্যাট 1 or 2 প্লেসেস ওভার চট্টগ্রাম ডিভিশন। মিন ওয়াইল ওয়েদার মে রিমেইন মেইনলি ড্রাই উইথ পার্টলি টেম্পোরারি ক্লাউডি স্কাই over elsewhere of the country. Day temperature may increase slightly and night temperature may remain nearly unchanged over the country. High temperature today as recorded in Shondip 36.1 degree Celsius, lowest at Tetulia 20.4 degree Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 34 degree Celsius, minimum 24.9 degree Celsius. Humidity recorded in air at 9 AM 64%, at 6 PM 66%. The sun rises over Dhaka tomorrow at 5:54 AM, sets at 5:35 PM. That's the end of the weather report for this time.
0: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট 80 ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 অক্টোবর 2026 পর্যন্ত। এই গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট দ্রাঘিমাংশ 91.45-20 পূর্ব এবং অক্ষাংশ 22.23-30 উত্তর থেকে 330 বরাবর এবং দক্ষিণ সীমানা হালি শহর। দ্রাঘিমাংশ 91.45-43 পূর্ব, অক্ষাংশ 22.20-45 উত্তর থেকে 280 বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে 12,000 গজ অথবা 6.8 মাইল ও সমুদ্রের উপর আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং 22,000 ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলে, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এবারে FM এর অনুষ্ঠান সূচি। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, শ্রোতা বন্ধুরা, আগামীকাল 12 অক্টোবর 2026 সোমবার বিকেল 3:15 থেকে 3:45 পর্যন্ত ঢাকা ক কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 693 kHz, FM 90 MHz, 102 MHz ও 106 MHz বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, ইউটিউব চ্যানেল ঢাকা বেতার এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আলোচনায় থাকবেন ডক্টর লুৎফর রহমান, পরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP, এবং শামসুল ইসলাম, ক্রীড়া বিশ্লেষক ও ধারাভাষ্যকার। সঞ্চালনায় থাকবেন জোনাকি জ্যোতি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে এবং অনুষ্ঠানটিতে অংশ নিতে ফোন করুন 01553841100। আবার বলছি 01553841500 নম্বরে। সঙ্গে থাকুন বাংলাদেশ বেতারের ক্রীড়াঙ্গনের।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। আগামীকাল 12 অক্টোবর সোমবার সকাল 10:00 আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 MHz ও FM 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের ব্যবহৃত অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সহনশীলতা একটি মহৎ গুণ, সকলেরই উচিত সহনশীল হওয়া এবং ভালো কাজ করা।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন স্থানীয় সংবাদ।
3: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি শারমিন সালাম। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। সভায় প্রতিমন্ত্রী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আজ নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল এবং নরসিংদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন। দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষিত পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে উপকারভোগী পরিবার নির্ধারণ করবেন। এলক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এ সংক্রান্ত জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহে যে কোনো প্রকার আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অবৈধ লেনদেনের ক্ষেত্রে ১৯৮৯ নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড সুমারির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। এতে জানানো হয়, জেলার ১৩টি উপজেলার মধ্যে প্রথম ধাপে করিমগঞ্জ সদর, কটিয়াদি, মিঠামইন সদর ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কাজ শুরু হবে। এদিকে রাজবাড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আজ শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ মুন্সীগঞ্জ, গাজীপুর ও রাজবাড়ী জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে এসব এলাকার রাস্তার পাশে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজনন স্থল ধ্বংসের লক্ষ্যে মশক নিধনের কীটনাশক ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। মানিকগঞ্জে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য কার্যকর ও ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়ে এক মতবিনিময় সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ভোক্তাদের নির্ধারিত মূল্যে গ্যাস প্রাপ্তি নিশ্চিত করা, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। কোম্পানি ও পরিবেশক পর্যায়ের মূল্য এবং অতিরিক্ত ব্যয়ের বিষয়টি যাচাই করে ভোক্তাদের যেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস কিনতে না হয় সেজন্য কার্যকর পদক্ষেপের উপর গুরুত্ব দেওয়া হয়। নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলা চলছে। এ মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পীরা তাদের পণ্য বিক্রির সুযোগ পাবেন। কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির বিকাশ ইতিবাচক ভূমিকা রাখাই এই মেলার মূল লক্ষ্য। মেলায় তাঁতের কাপড়, মাটির তৈজসপত্র, হাতপাখা, আসবাবপত্রসহ বিভিন্ন পণ্যের ৪০টি স্টল রয়েছে। মেলায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪%, সন্ধ্যে ৬টায় ৬৬%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ৫৪ মিনিট এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৩৫ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮টা ৫ মিনিটে।
4: বাংলাদেশ বেতার। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
5: আমরা
6: দেখো সময় মতো কিন্তু সবাই এসে পড়ছি, যত কামকাজ থাকে কামকাজ
5: আসলে না আইলে ভালোই লাগে।
7: শোনো রাজা ভাই, আজকে তো আমার অন্য জায়গাতে একটা কাজ আছিল, তাও মনে করো সেটি কথাবার্তা কয়া, তাও এটি আসছি, তাও ওটি যাইনি, ভালো লাগে না।
6: তো আমরা একটু পরে কথা কই কি না, এখন হলে পবিত্র ঈশা নামাজের আজানের সময় হয়েছে, আমরা একটু আজানের জন্য অপেক্ষা করি, তারপর আমরা কথা বলবো না। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র ঈশা নামাজের আজান।

0: রাজাভাই, ওই দেখো না, আমি কিন্তু ওই কয়দিন কইরা যে শাক সবজিও লাগাইছিলাম, তোমাকে লাগিও নিয়ে আইছি, এবার ফলনটাও ভালো হইছিল।
1: হ্যাঁ, ওই যে গাছগুলো যা সুন্দর হইছে, ওই জানো ভাবি না, এবার মনে করো কোন রাসায়নিক সার ব্যবহার করে নাই,
0: জৈব সার ব্যবহার করছি,
1: সার ব্যবহার করছি, আর গাছগুলো যা সুন্দর হইছে মনে করো, তারপরে ভিড় মনে করো যে অল্প অল্প করে কিন্তু ধরছে,
0: কারণটা কি বলি, ওই আগাম সবজি ফাইবার লাগবে।
2: তাহলে আমরা এখন বসে নীরবে পবিত্র এশার নামাজের আজানের জন্য, এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র এশার নামাজের আজানের পর আমরা ফিরে এলাম জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আজকে আসরে। তো শোনো যে আমরা যে সুস্থ সুন্দর একটা বাসযোগ্য শহর গঠনে কিন্তু আমাদের গাছের কিন্তু ভূমিকা অনেক, তাই না? তো আসো এই বিষয়ে,
4: হ্যাঁ
3: আসো
4: অক্সিজেনের ফ্যাক্টরি, হ্যাঁ
3: এই বিষয়ে আজকে একটা আলোচনা আছে, একটি সুস্থ সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা, এই বিষয়ে একটা আলোচনা আছে। আসো আমরা আলোচনাটা শুনি।
5: আচ্ছা শুনি।
6: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, স্বাগত আমাদের আজকের আসর থেকে। আমাদের আজকের বিষয় একটি সুস্থ সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে আছেন এএসএম জহিরউদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে, আমরা জানি উন্নত বিশ্বের তিনটি শহর আছে এবং সেটি বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃত, এর মূল কারণ আসলে কি?
7: ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্বের বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃত যদি আমরা দেখি তাহলে অস্ট্রিয়ার ভিয়েনা, ডেনমার্কের কোপেনহেগেন এবং অস্ট্রেলিয়ার সিডনির মতো শহরগুলো তারা এই বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে তিনটি প্রধান কারণে। একটা হচ্ছে তাদের উন্নত গণপরিবহন ব্যবস্থা, দুই নম্বর হচ্ছে পরিকল্পিত অবকাঠামো, এবং তার পাশাপাশি শহরের সবুজ পরিবেশ থাকার কারণে মূলত তারা বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
6: এবারে জানবো আপনার কাছে সুস্থ ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা আসলে কি বা কতখানি।
7: গাছ মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আর আমরা যদি দেখি একটা গাছ বায়ুমণ্ডল থেকে প্রায় 260 পাউন্ড ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডল থেকে শোষণ করে এবং পাশাপাশি 260 পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। আমরা যদি ছোট্ট একটা হিসাব আমরা করি এভাবে যে এক একর জায়গায় আদর্শ বনে এক শস্য পরিমাণ গাছ থাকতে পারে। এই শস্য গাছ প্রায় 181,000,000 পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। সেই হিসাবে আমরা যদি বলি যে গাছের লাইফ টাইম 80 বছর, তা 80 বছরে সে যে অক্সিজেন উৎপন্ন করে তার পরিমাণ প্রায় 14,56,00,000 পাউন্ড। আর আমরা আরো যদি একটু হিসাব করি যে 1 পাউন্ড অক্সিজেনের মূল্য যদি 50 টাকা ধরে নেই, সেই হিসাবে 700টি গাছ তার জীবদ্দশায় প্রায় 72,80,00,000 টাকার অক্সিজেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। কাজেই সুস্থ সুন্দর বাসযোগ্য শহর গঠনে গাছ শুধু অক্সিজেন উৎপাদনেই প্রচুর ভূমিকা পালন করছে। আবার যদি আমরা বলি যে শহরে দালান কোঠা, যানবাহন ও মানুষের ঘনবসতি তাপমাত্রা বাড়িয়ে দেয়, গাছ ছায়া প্রদান করে এবং নিজ দেহ থেকে বাষ্পীভবনের মাধ্যমে পরিবেশের তাপমাত্রা কমিয়ে থাকে।
6: আমরা আরেকটু জানবো আপনার কাছে যে শহরের পরিবেশকে কিভাবে এই যে গাছ শান্ত রাখতে পারে বা পরিষ্কার রাখতে পারে, ভূমিকা কতটুকু।
7: রাস্তার ধারে যে ঘন গাছপালার বেষ্টনী যেটা আছে, এটা ট্রাফিক জ্যাম ও কলকারখানার শব্দ শোষণ করে এবং বাতাসের ধূলিকণা আটকে রেখে পরিবেশকে শান্ত ও পরিষ্কার রাখে। শুধু তাই না, একটি গাছ এক বছরে প্রায় 10টি এয়ার কন্ডিশনের সমপরিমাণ তাপ নিয়ন্ত্রণ করে সে পরিবেশকে ভালো রাখে।
6: আমরা জানলাম গাছের যে উপকারিতা আমাদের পরিবেশের উপর যে প্রভাব সেটি সম্পর্কে জানলাম। জানবো এবার আপনার কাছে গাছের উপকারিতা কতখানি মানসিক প্রশান্তির উপরে।
7: গাছ এবং সবুজের উপস্থিতি মানুষের প্রশান্তি দেয়, মানুষের মানসিক প্রশান্তি দেয়, বিষণ্ণতা দূর করে এবং শহরে নান্দনিক সৌন্দর্য যোগ করে যা নাগরিক জীবনকে মনোরম শান্তিপূর্ণ করে তুলতে পারে।
6: বৃষ্টির পানি শোষণ ক্ষমতা কতখানি গাছের?
7: গাছ প্রচুর পরিমাণ বৃষ্টির পানি শোষণ করতে পারে, কারণ একটা গাছ দেখা গেছে যে বছরে প্রায় 750 গ্যালন বৃষ্টির পানি সে নিজের শরীরে শোষণ করে থাকে।
6: আচ্ছা, এবার একটু জানবো আপনার কাছে জীব বৈচিত্র্য সংরক্ষণে কি ভূমিকা আছে গাছের?
7: শহরের পার্কে বা রাস্তায় থাকা গাছ বিভিন্ন পাখি কীট পতঙ্গের আবাসস্থল তৈরি করে যা শহরে জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণ এবং বিদ্যমান গাছপালা সংরক্ষণ করা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি।
6: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই বোনদের পরামর্শ দিয়ে উপকৃত করার জন্য।
3: হ্যাঁ, এতক্ষণ আমরা শুনতেছিলাম একটি সুস্থ সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা।
5: অনেক কিছু জানলাম,
3: কত সুন্দর করে আমরা অনেক কিছু জানতাম, কিন্তু এই আলোচনার মধ্যে আমরা জানলাম অনেক কিছু জানতে পারলাম, তাই না?
4: যে একটা গাছের
3: গাছের ভূমিকা শুধু গ্রামেই না,
5: গাছের
3: ভূমিকা আছে, এ বিষয়ে আমরা মোটামুটি জানতে পারলাম। কি কো
4: কি কো, এটা সব জায়গাতেই ভূমিকা আছে না?
5: আবার শুনো,
4: দেখো না গাছটা কাটিয়ে
3: বাড়ি জেনে তুমি কি কো
4: ঝামেলা হইছে,
5: একজনের সমস্যা 10 জনের সমাধান। আমরা জানলাম, সবারই জানাম, আর গাছ আমাদের জীবন বাঁচায়, ফল দেয়, অক্সিজেন দেয়,
3: অক্সিজেনের
5: ফ্যাক্টরি।
3: তাহলে এই গাছ নিয়ে আমরা সবাই গাছ লাগাবো, শহরে লাগাই কিংবা গ্রামে লাগাই, আমরা 1-3টা করে গাছ লাগাবো, ওই গাছের যত্ন দিব যাতে গাছ বড় হয়, তাই না?
5: পরিবেশ সুন্দর হয়,
4: মানে খুব দরকার ছাড়া গাছ কাটবে না, গাছ কাটবে
3: না, যদি একটা গাছ কাটো তাহলে আরো 3টা গাছ লাগে। তাহলে আসো আমরা এখন একটা কৃষি বিষয়ে গান শুনি, চই চই চই হাঁস ডাকি উই। মজার গান একটা। আচ্ছা, এই গানটাতে কণ্ঠ দিচ্ছেন রাজীব দাস ও প্রিয়াঙ্কা বিশ্বাস। এই গানের গীতিকার হল শফিকুল ইসলাম বাহার আর সুর করছেন উজ্জ্বল সিনহা। আসলে আমরা এই মজার গানটা শুনি।
5: আচ্ছা শুনি।

0: হ্যাঁ বকুলি, এই মজার গানটা
1: শুনলাম।
0: এই যে গ্রামের কিন্তু একটা সুন্দর দৃশ্য কিন্তু, তাই না? এটা উঠানের মধ্যে যে হাঁসের বাচ্চাগুলি যখন চুচি চুচি ডাকে, দেখতে কিন্তু খুব সুন্দরও লাগে। আমরা কিন্তু এই গানে গানে কিন্তু আমরা ওই গ্রামের ওই হাঁসের বাচ্চাদের চুই চুই চুচি শব্দ চলে গেছে। তো শুনো আরেকটা কথা বলে রাখি, যে আমাদের কিন্তু গত 8 অক্টোবর থেকে আগামী 29 অক্টোবর 2026 পর্যন্ত এই 22 দিন সারা দেশে ইলিশ মাছ ধরা, পরিবহন, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষেধ, বুঝছ? তো এই আইন যারা অমান্য করব তাদের বিরুদ্ধে মা ইলিশ সংরক্ষণ আইনের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এখন আমরা যারা এখনো মাছ ধরতেছে তার কিন্তু সাবধান হয়ে যান। হ্যাঁ, কিন্তু এই যে এই আইন যে অমান্য করবেন তার কিন্তু মা ইলিশ সংরক্ষণ আইনে কঠোর শাস্তি কিন্তু পাবেন
2: আপনি।
0: তো আমরা সবাই মিলে একসাথে বলি, মা ইলিশ ধরব না, শাস্তি ভোগ করব না। তো চলো আজকে আমরা আরেকটা বিষয়ে আলাপ করব, এই সময়ের প্রাণী সম্পদ, বুঝছো? এই সময় আমাদের প্রাণী সম্পদের কি অবস্থা, কি আসা বিষয় আছে, এই বিষয়ে বলার জন্য আমাদের আসরে উপস্থিত আছেন মোহাম্মদ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন?
3: ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: তো আপনার সাথে তো মেলা দিন পরে দেখা হইল।
0: হ্যাঁ, তো ভাই আপনার কাছ থেকে আমরা আলাপে আলাপে জানতে পারবো এই সময়ের প্রাণী সম্পদ, এই বিষয়ে কি আপনি কিছু ভূমিকা রাখবেন, তারপর আমরা হয়তো আপনাকে প্রশ্ন করব।
3: আসলে এখন বাংলা আশ্বিন মাস পাইছে সেদিকে, আর কার্তিক মাস শুরুতে আমরা প্রবেশ করতে যাচ্ছি, বর্ষার প্রভাব অনেকটা কমে গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সময়টি আমাদের গবাদি পশু, হাঁস মুরগি, ছাগল ভেড়া খামারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীত আসার আগে খাদ্য বাসস্থান রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে, তাহলে পশু পাখি সুস্থ থাকবে, উৎপাদনও ভালো হবে।
1: গুরুত্বপূর্ণ
3: প্রশ্ন, আসলে বাংলাদেশের শীতকালে তো সবুজ ঘাসের প্রাপ্যতা অনেক এলাকায় অনেক কম থাকে, এজন্য আমাদের বর্তমানে মাঠে যে সবুজ ঘাস পাওয়া যায় তার সদ্ব্যবহার করতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করতে হবে। আর আমরা গ্রামের মানুষ শুধু খড় খাওয়াই, খড় খাওয়ালে হবে না, খড়ের সাথে পর্যাপ্ত ঘাস, প্রয়োজন অনুযায়ী ভুসি, চালের খোরা, খৈল, অন্যান্য প্রোটিন শক্তির উৎস দিতে হবে,
1: ভাতের মারও সাথে দিতে হবে।
3: এটা একটু মানে বিতর্কিত বিষয়, ভাতের মার না দেওয়াই ভালো। বিশেষ করে দুধ দেওয়া গাভী, গর্ভবতী গাভী, বারন্ত বাছুর ও মাংস উৎপাদনের জন্য পালন করা গরুর খাদ্যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার থাকতে হবে। আর একটা বিষয় হলো পানি, শীতকালে ঠান্ডার কারণে অনেক সময় গবাদি পশু তুলনামূলক কম পানি পান করতে পারে, কিন্তু সেটা দিকে খেয়াল রাখতে হবে, সবসময় পরিষ্কার নিরাপদ পানি সরবরাহ করতে হবে। খুব বেশি অপ্রয়োজনে পানি গরম করে দেওয়ার দরকার নেই, যেটা নর্মাল টেম্পারেচার তাপমাত্রা সেটা দিতে হবে।
2: ভাই ওই যে আমার একটা মানে বিষয় জানার ছিল, এই সময় গবাদি পশু মনে করেন যে হাঁস মুরগি এগুলা কোন ধরনের রোগের ঝুঁকি থাকতে পারে, এটা যদি একটু কন, আর এইভাবে থেকে মনে করেন প্রতিকার কেমনে করবো, এগুলা যদি একটু বুঝায়।
3: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই সময়টা বিশেষ করে শীতের আগ মুহূর্তে বা বছর শেষ পর্যায়ের দিকে গবাদি পশুর ক্ষেত্রে বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগ, নিউমোনিয়া, ডায়রিয়া, কৃমি, অন্য পরজীবজনিত সমস্যা দেখা দিতে পারে। আর মুরগির ক্ষেত্রে রানীক্ষেত, গাম্বো রোগ, অক্কি সিডিওসিস ও বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগ দেখা দিতে পারে। বিশেষ হাঁসের ক্ষেত্রে ডাক প্লেগ ও গাগ কলেরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই জন্য রোগ চিকিৎসা করার অপেক্ষা না করে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে খামার পরিষ্কার শুকনো রাখতে হবে, আপনার গোয়াল গল্প পোলট্রি শেডে বৃষ্টি পানি ঢুকছে কিনা এটা খেয়াল রাখতে হবে, ভেজা লিটার বা বিছানা নিয়মিত পরিষ্কার থাকতে হবে, মলমূত্র জমতে দেওয়া যাবে না, ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে, শীত থেকে রক্ষা করার জন্য ঘর পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে না, তাদের অ্যামোনিয়া ও আর্দ্রতা জমে স্বাস্থ্যতন্ত্রের রোগ হতে পারে। তারপর হচ্ছে টিকা দেওয়া, আমাদের উপজেলা হাসপাতালে পর্যাপ্ত টিকার ব্যবস্থা থাকে, আপনারা স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা মেহমান ভাই, এই যে শীত আসার আগে আগে বাছুর গাভী ছাগল বেড়ার জন্য মানে কি ধরনের ব্যবস্থা প্রস্তুতি নিব?
3: হ্যাঁ, এটাটুকু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের ছাগল ভেড়া শীতের প্রতি খুবই সংবেদনশীল, তাদের ঘর যতটুকু সম্ভব উঁচু শুকনো বৃষ্টির পানি যাতে না জমে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর গোয়াল গোয়াল ছাগল ভেড়া ঘর এমনভাবে থাকতে হবে যাতে বৃষ্টির পানি না ঢুকে, মেঝ শুকনো থাকে, সরাসরি ঠান্ডা বাতাস যাতে পশু শরীর না লাগে।
1: একবার উঁচু জায়গায় রাখতে হবে,
3: একবার বন্ধ করা যাবে না, কারণ বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। আর বিশেষ করে বাছুর জন্মের পর শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, কারণ এতে শাল দুধের প্রাথমিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যা শীতকালে তাদের শীতের বিরুদ্ধে তাদের সক্ষমতা বাড়বে। আর নবজাতক বাছুরকে ঠান্ডা মেঝেতে না রেখে শুকনো খড় বা পরিষ্কার স্থানে রাখতে হবে,
1: চটের মধ্যে অবশ্যই করে দিতে
3: হবে। জি জি।
0: আচ্ছা বলেন,
3: হ্যাঁ, যে কোনো সমস্যা হলে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা বা ব্যাটারি চিকিৎসকের অনুযায়ী পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।
0: এখন আমাদের যারা আছে কৃষিজীবী ভাই বোনরা যারা আছে তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো উপদেশ আছে?
3: হ্যাঁ, আমার কৃষিজীবী খামারি ভাই বোনদের জন্য আমার একটা পরামর্শ, লাভজনক খামার পরিচালনার জন্য শুধু বেশি সংখ্যক পশু পাখি পালন করলে হবে না, সুষম খাদ্য, নিরাপদ পানি, পরিচ্ছন্ন বাসস্থান, সময় মতো টিকাদান, নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ, এগুলো করতে হবে। বর্ষা পরবর্তী এই সময় আমাদের আপনার খামারটি ভালোভাবে প্রস্তুত করুন, এখন থেকে শীতের জন্য খাদ্য সংরক্ষণ করুন, গোয়াল গোয়াল শেড শুকনো রাখুন, প্রয়োজনীয় টিকা সময় মতো দিন এবং অসুস্থ পশু পাখি দ্রুত আলাদা করুন। সকল খামারি ভাই বোনের জন্য শুভকামনা রইল।
0: ধন্যবাদ মোহাম্মদ মুশফিকুর রহমান, আপনাকে অনেক কষ্ট করে আমাদের আশ্রয় আসছেন, আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান বিষয় জানতে পারলাম। আশা করি আপনি আবারও আমাদের আশ্রয়ে আসবেন, এই প্রত্যাশায় আপনাকে আবার একদম ধন্যবাদ।
3: আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমার জন্য।
0: তো আমরা তো শুনলাম এ সময় প্রাণী সম্পদ নিয়ে আলোচনা,
1: মনে করো কম বেশি আমরা তো গরু ছাগল হাঁস মুরগি পালন করি, বাড়তি যে শীত আইলে বাড়তি যত্ন করতে হইব, তাদের নিয়মিত পরিচর্যা করতে হইব।
0: শুনো যে একটা বিষয় বলি, যে এখন কিন্তু ওই যে ডেঙ্গু কিন্তু খুব একটা প্রকোপ দেখা দিতেছে, এই বিষয়ে কিন্তু আমাদের সচেতন থাকতে হইব। এডিস মশা কিন্তু ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, এই এডিস মশা ধ্বংস করা আমাদের আজকের মতো আমরা আমাদের আসরটা শেষ করি। যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো আমরা একসাথে উঠি,
1: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামুআলাইকুম। সেনা, নৌ ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি কামাল চৌধুরী,
1: আমি কনুত শিকদার,
2: সাথে রয়েছি রাবেয়া সুলতানা শিউলি।
0: দুর্বারে শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির প্রথম গান আমার একটা মানুষ আছে কেউ জানে না। মনির খান ও বেবি নাজনীর কণ্ঠে শুনবেন অন্ধকার ছায়াছবির এই গানটি।

আমার একটা মানুষ আছে, কেউ জানে না, জানে আমার মন। মনির খান ও বেবি নাজনীনের গাওয়া গানটির পর এবারে এন্ড্রু কিশোর গিয়েছেন, তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপন, বাণীচিত্র স্ত্রী।

সৈনিক ভাইয়েরা, চিত্রগীতি অনুষ্ঠানে এবারে শোনাব বিচার হবে ছায়াছবির গান। যুগলে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন।

সৈনিক ভাই বোনেরা শুনছেন দুর্বার অনুষ্ঠান, আর দুর্বার অনুষ্ঠানে এখন শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো মন মানে না ছায়াছবির গান, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো।

সৈনিক ভাইরা, আপনাদের বাড়ি শুনছেন চিত্রগীতি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে মাই নেম ইজ খান ছবির গান গেয়েছেন আসিফ আকবর ও মিম। জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে।

সজীব ভাই বোনেরা, চিত্রগীতির এবারের গানটি নেওয়া হয়েছে চন্দ্রকথা ছায়াছবি থেকে। কণ্ঠ দিয়েছেন সেলিম চৌধুরী।

তোরে এত ভালোবাসি আর বলবো কতবার। গানটি নেওয়া হয়েছে নূর বাণীচিত্র থেকে, যুগলে গেয়েছেন ইমরান ও কনা।

0: ইমরান ও কনার গাওয়া এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আর এর সাথে শেষ হয়ে এলো দুর্বার অনুষ্ঠানের সময়। জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি কনুজ শিকদার,
2: আমিও ছিলাম রাবিয়া সুলতানা শিউলি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। ফয়সালাবাদে আজ ত্রিদেশ নারী অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বাংলাদেশ ৩২ রানে স্বাগতিক পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। জবাবে পাকিস্তান নারী দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ১৯ রান দিয়ে ৩টি উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ বিবেচিত হন। আগামীকাল একই ভেন্যুতে লীগ পর্বে স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কার নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলা শুরু হবে। ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে। ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে। বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে। দলের পক্ষে শোভনা মুস্তারি সর্বোচ্চ ১১৮ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ২৮ ওভার এক বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী বুধবার একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল ৯:৫০ মিনিটে দুদলের মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ তৃতীয় দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩২৯ রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৩৪৬ ও ৬ উইকেটে ২২৩, আফগানিস্তান ২৪০। আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১২টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। দেশের বিভিন্ন ভেন্যুতে জাতীয় ক্রিকেট লীগের চার দিনের ম্যাচের আজ দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিরুদ্ধে খুলনা বিভাগ দিন শেষে তাদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৬৩ রান করেছে। এর আগে রাজশাহী বিভাগ ১১৯ রান করে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৯ রান করে বড় ইনিংস গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। বরিশাল বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৮২ রান করে। সিলেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে স্বাগতিক সিলেট বিভাগ প্রথম ইনিংসে খেলতে নেমে দিন শেষে ২ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। এর আগে ঢাকা বিভাগ ৬ উইকেটে ৫৪৭ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। সিলেট আউটার স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে ময়মনসিংহ বিভাগ দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৮৩ রান করে। এর আগে রংপুর বিভাগ ৯ উইকেট হারিয়ে ৪২২ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রাজধানীর রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শুরু হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিনে আজ বালক বিভাগে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার থেকে প্রতিযোগিতার মূল পর্বের খেলা শুরু হবে। বাছাই পর্বের ম্যাচগুলোর মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ী খেলোয়াড়রা প্রতিযোগিতার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তাস্কন্দে আজ এফসি অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ফিলিপাইনের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে। বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল। উল্লেখ্য, আগামী বছর চীনে ১২ দলের অংশগ্রহণে এফসি অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু হবে। আজ লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কিশোর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, অনুষ্ঠান শেষে তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গাজীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টে মনোহরদি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-০ গোলে সনমানিয়া উত্তরপাড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী মাসের ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে বিকেল ৩:৩০ ভারত পাকিস্তান বিপক্ষে খেলবে। একই দিন রাত ৮:০০ ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ১৭ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় 40তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 16 অক্টোবরের মধ্যে এন্ট্রি ফর্ম পূরণ করে ফেডারেশনের বরাবর পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 23 তারিখে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে 6-দিনব্যাপী এই জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। খেলাধুলা খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ ও সুন্দর আছেন এই বিশ্বাস রাখি সবসময়ের জন্য। বন্ধুরা, ছোট পরিবার মানেই সুখী পরিবার, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এই যে সচেতনতার কথা, এই কথা মনে রেখে এবং মেনে চললে জীবন চলার পথ অনেকটাই স্বচ্ছন্দ হয়। তাই পরিবার পরিকল্পনার মাধ্যমে ছোট সংসার গড়ে তুলুন, সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করুন।

0: আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। আজকে ডাকবাক্সে বরাবরের মতো আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল রয়েছে। চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য সাথে আছেন এস এম জাহিদ হোসেন।
1: অনেক অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের ডাকবাক্সে।
0: শুরুতে হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। প্রথম চিঠিটি লিখে পাঠিয়েছেন মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান আমার প্রিয়, তাই আমি প্রতিদিন সুখের ঠিকানা স্বাস্থ্যই সুখের মূল এসো করে ছোট পরিবার ও সুখী সংসার শুনি। প্রতিটি অনুষ্ঠানের মূল কথা সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং ছোট পরিবার গঠন করতে হবে, তাতেই সবার জন্য মঙ্গল। প্রতিটি অনুষ্ঠানে সবাইকে সুপথে চলার নির্দেশ দিয়ে থাকে এবং প্রতিটি অনুষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করে নির্মাণ করে তারা আমাদের উপকারী করে, তাদের জন্য জানাই আমার শ্রদ্ধা। আপনি কেমন আছেন? জীবনের গল্প, তারুণ্যের কণ্ঠ, এই অনুষ্ঠানগুলো থেকে পাই সময় উপযোগী অনেক বার্তা যা জীবন চলার পথে পাথেয় হিসেবে কাজ করে। সবাই ভালো থাকবেন।
1: শামীম শরীফ, সবার ভালো থাকাই আমাদের প্রত্যাশা। সে কারণেই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ উপস্থাপন করা হয়ে থাকে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, সাথেই থাকুন।
0: বেলকুচি সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু। লিখেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান যেন সারা বাংলাদেশের গণমানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। সবাই বর্তমান অনুষ্ঠানগুলো শুনে থাকে, নিজেদের বড় বড় উপকারে আসছে, কেন শুনবে না? যেসব উপকার প্রতিদিন পাচ্ছে সবাই বিনামূল্যে, তার তুলনা করা সম্ভব নয়। মানুষ যা চায় তা পূর্ণ করতে পারছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন শিরোনামে প্রচার করা হচ্ছে আয়োজন। এভাবেই আরো অগ্রসর হবে আমাদের জীবন এবং আমরা ভালো থাকতে পারবো সবাই মিলে।
1: ওয়াসির রহমান মিন্টু, অনেক ধন্যবাদ আপনার সুন্দর চিঠির জন্য। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে উপকৃত হওয়ার কথা জেনে আমাদের ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল, সাথেই থাকবেন সবসময় এই সেলের সাথে।
0: মোহাম্মদ আরমান মোল্লা আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান শিক্ষা ও সচেতনতামূলক স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত তথ্য ও সমাধান দিয়ে থাকে। প্রতিটি অনুষ্ঠান থেকেই আমরা এই সমাধান পেয়ে থাকি। গত 16 সেপ্টেম্বর এসো করি ছোট পরিবার অনুষ্ঠানে শুনলাম নাটক শিমুলডাঙ্গার রানু। ইফটিজিং, বাল্যবিবাহ, ছেলেমেয়ের মধ্যে পার্থক্য, প্রতিটি ঘর ও সমাজ থেকে নির্মূল করার শপথ নিতে হবে।
1: মোহাম্মদ আরমান মোল্লা, আপনি 16 সেপ্টেম্বর তারিখে এসো করি ছোট পরিবার অনুষ্ঠানে শিমুলডাঙ্গার রানু নামে নাটক শুনেছেন, ভালো লাগার কথা জানিয়েছেন এবং নাটকটির রেস ধরে আপনি প্রতি পরিবার থেকে ইফটিজিং, বাল্য বিয়ে, বন্ধ সহ পরিবারে ছেলে এবং মেয়ে সন্তানের প্রতি সমান আচরণ প্রত্যাশা করেছেন। আমাদেরও প্রত্যাশা তাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: মুক্তাগাছা ময়মনসিংহ থেকে চিঠি লিখেছেন জেসমিন। আপনার চিঠিতে আপনি খুব চমৎকার করে লিখেছেন জীবনানন্দ দাশের সেই বনলতা সেন কবিতাটি। কবি যেমন বনলতা সেন নামক প্রকৃতির মাঝে দুদণ্ড শান্তি খুঁজে পেয়েছিল, আপনিও পরিশ্রান্ত জীবনে শান্তির বাতাস খুঁজে পেয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনতে এবং লিখতে পেরে। লিখেছেন, সচেতনতার বিকল্প অন্য কোনো কিছুই হতে পারে না। আপনার নিজের জীবনের একটি ঘটনাও আপনি ভাগ করে নিয়েছেন আমাদের সাথে। আপনি স্বপ্ন দেখেছিলেন বেশ অল্প বয়স থেকে যে আপনি উপস্থাপনা বা সংবাদ পাঠের সঙ্গে যুক্ত হবেন, কিন্তু বাল্যবিবাহ হওয়ার কারণে সেই স্বপ্ন থেকে আপনি অনেক দূরে সরে গেছেন। কিন্তু তাতেও আপনি দুঃখ পাননি। আপনি লিখেছেন এভাবে, দুঃখ নেই কারণ বেতারে শ্রোতা তো হতে পেরেছি, ছোট্ট এক জীবনে এই প্রাপ্তিই অনেক। প্রতিটা সংবাদ, প্রতিটা তথ্য, প্রতিটা আয়োজনকে আমার জীবনে এবং হৃদয় মাঝে জায়গা দিয়েছি এবং সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিটি আয়োজনের সাথে থাকি, ভালোবাসি এবং ভবিষ্যতেও বেতারের প্রতিটা অনুষ্ঠানের পাশে থাকব।
1: শ্রোতা বন্ধু জেসমিন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি আপনার আগ্রহ ভালোবাসার কথা জানিয়েছেন আপনার চিঠিতে এবং এই অনুষ্ঠান মালাকে আপনি উপমা ব্যবহার করেছেন, আপনার উপমাটি আমাদের ভালো লেগেছে। এছাড়াও আপনার ব্যক্তিগত জীবনের গল্প আমরা শুনলাম, বাল্য বিয়ের কারণে আপনি আশাহত হয়েছেন বা স্বপ্নভঙ্গ হয়েছেন তা জেনে আমরাও দুঃখিত। তবে আপনি বেতারকে ভালোবেসেছেন এবং নিয়মিত বেতারের অনুষ্ঠান শুনছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন, এজন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন বাংলাদেশ বেতারের সাথে।
0: গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে চিঠি লিখেছেন মনোয়ারুল ইসলাম। আপনি লিখেছেন, ছোটবেলায় পাঠ্যপুস্তক হাতে নিয়ে আলোকবর্তিকা নামে একটি অধ্যায় পড়েছিলাম। তখন হয়তো এর গভীর তাৎপর্য পুরোপুরি উপলব্ধি করার মতো বয়স বা অভিজ্ঞতা ছিল না, কিন্তু আজ জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সেই আলোকবর্তিকার বাস্তব রূপ যেন খুঁজে পেয়েছি বাংলাদেশ বেতারের পুষ্টি সেলের বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানে। বাল্যবিবাহ, বহুবিবাহ, জনসংখ্যা বিস্ফোরণ সহ নানা সামাজিক সমস্যা নিয়ে প্রচারিত অনুষ্ঠানগুলো শুধু তথ্য সমৃদ্ধই নয়, বরং জীবন ঘনিষ্ঠ ও শিক্ষণীয়। দীর্ঘদিন ধরে এসব অনুষ্ঠান শুনে অনেক বিষয় সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পেয়েছি এবং সেগুলোর ইতিবাচক প্রভাব ব্যক্তি জীবনে অনুভব করেছি। আপনি সম্প্রতি প্রচারিত একটি অনুষ্ঠানে গণপরিবহনে নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনের যথাযথ ব্যবহার এবং এই বিষয়ে আমাদের সামাজিক দায়িত্ব নিয়ে যে আলোচনা উপস্থাপন করা হয়েছে সেই বিষয়টি নিয়ে লিখেছেন। আপনার নিজের ভেতরেও উপলব্ধি তৈরি হয়েছে এবং নৈতিকতা, মানবিকতা এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ যে শিক্ষা সেটি আপনি প্রশংসা করেছেন। বেতার কার্টুনও ভালো লেগেছে এটি জানিয়েছেন।
1: গায়বান্ধার শ্রোতাবন্ধু মনোয়ারুল ইসলাম, আপনিও জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে ভালো লাগার কথা জানাতে গিয়ে উপমার ব্যবহার করেছেন। আপনি অনুষ্ঠান মালাকে আলোকবর্তিকা হিসেবে বিবেচনা করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আরো লিখেছেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে নৈতিকতা, মানবিকতা এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কেও জানছেন। আপনার এই মতামত জেনে আমাদের ভালো লাগলো, অনুষ্ঠান ভালো লাগার কথাও জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য।
0: শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, 6 সেপ্টেম্বর স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান শুনেছেন এবং আরও লিখেছেন, সম্প্রতি পুষ্টি সেল থেকে মাঝে মাঝে বেতার কার্টুন শুনতে পাচ্ছি, অসাধারণ লাগছে, নাটক ও বেতার কার্টুন বেশি করে চাই।
1: শিকদার ইসাক আলী, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, নিয়মিত অনুষ্ঠান শুনে নিয়মিত মতামত জানিয়ে থাকেন, আজও আপনার চিঠি পেয়েছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করার জন্য আমাদের ইমেল আইডিটিও জানিয়ে দিচ্ছি, বেতার phnc1207@gmail.com। প্রতি রবিবার ডাকবাক্স শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি রেডিও সেটটি সামনে নিয়ে। পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো কখনোই শুনতে মিস করি না, কারণ এইগুলোই হচ্ছে আমার একমাত্র ভালো থাকার কারণ। তাই তো জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে নিজের ঘরের সদস্য হিসেবে আপন মনে করে নিয়েছি।
1: মনিরা খাতুন, আপনি আগ্রহের সঙ্গে প্রতি রবিবার ডাকবাক্স অনুষ্ঠানটি শুনছেন, এ কথা জেনে সত্যি ভালো লাগলো। এছাড়াও আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানকে নিজের পরিবারের সদস্য হিসেবে মনে করছেন, এজন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
0: চকরিয়া কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম, আপনার ইমেইলে আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পরামর্শে আমরা টাটকা শাকসবজি, ফল, মাছ, মাংস, দুধ ও ডিম খাচ্ছি এবং ভেজাল ও ফাস্টফুড বর্জন করছি। এছাড়াও জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা সম্পর্কে মূল্যবান পরামর্শ পাচ্ছি। এই পরামর্শগুলো মেনে চললে শুধু আমি একা নই, বরং দেশের সকল শ্রোতা উপকৃত হচ্ছে। মানুষ এখন পরিবার ছোট রাখার গুরুত্ব বুঝতে পারছে এবং স্বাস্থ্য সচেতন হচ্ছে, ফলে আমাদের পরিবার ও সমাজ সুস্থ সুন্দর হচ্ছে। এই জনকল্যাণমূলক পরামর্শের জন্য বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়াও আপনি অনুরোধ করেছেন ইউটিউবে নিয়মিত ডাকবাক্স লাইভ প্রচার করা যেতে পারে এবং প্রশংসা করেছেন ডাকবাক্সের উপস্থাপনা, উত্তরদান খুবই ভালো লাগে।
1: শ্রোতা বন্ধু আশিকুল ইসলাম, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা সচেতন হচ্ছেন পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে। তারা অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ কাজে লাগাচ্ছেন এবং ভালো আছেন জেনে আমাদেরও ভালো লাগলো। ডাকবাক্স অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
0: বড়াইগ্রাম নাটোর থেকে ইমেল করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনি লিখেছেন, আমি 2005 সাল থেকে বেতার শুনে আসছি এবং বেতারের পাশে আছি। কর্মব্যস্ততার কারণে নিয়মিত লেখা হয়ে ওঠে না, ডাকবাক্স অনুষ্ঠানে দীর্ঘদিন পর ইমেল পাঠালাম। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনতে অনেক ভালো লাগে।
1: আরিফুল ইসলাম, আপনি 2005 সাল থেকে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনছেন এবং ডাকবাক্স অনুষ্ঠান সহ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: আব্দুর রউফ সাহেব সোনাতলা বগুড়া থেকে ইমেল করেছেন, লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত 29 সেপ্টেম্বর সুখী সংসার অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতামূলক আলোচনা আমার খুব ভালো লেগেছে।
1: আব্দুর রউফ সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনেছেন এবং আমাদের কাছে ভালো লাগার কথা লিখে জানিয়েছেন।
0: মোহাম্মদ জুয়েল মিয়া ভালুকা ময়মনসিং থেকে ইমেল করেছেন, আপনি অক্টোবরের 5 এবং 6 তারিখে সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং অনুষ্ঠানে প্রচারিত আলোচনা শুনে উপকৃত হয়েছেন।
1: জুয়েল মিয়া আপনি 5 এবং 6 অক্টোবর তারিখে সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং আলোচনা শুনে আপনি উপকৃত হয়েছেন জেনে আমাদের ভালো লাগলো।
0: সাপাহার নওগাঁ থেকে ইমেল করেছেন আলী আহমেদ আরিফ, 5ই অক্টোবর আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে সুখী সংসার রাত 8:10 শুনলাম। ওই দিন সুখী সংসার অনুষ্ঠানে বেশ কয়েকটি পর্ব ভালো লেগেছিল, সব মিলে দারুণভাবে উপভোগ করলাম।
1: অনেক ভালো লাগলো আলী আহমেদ আরিফ, আপনি পরিবারের সবাইকে নিয়ে সুখী সংসার অনুষ্ঠান শুনেছেন এবং সেই অনুষ্ঠান আপনার কাছে ভালো লেগেছে।
0: সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আমাদের 3 জন বন্ধু প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জেনে আমাদেরকে ইমেল করেছেন। ফয়সাল আহমেদ শিপন, অক্টোবরের 2 তারিখে সুখের ঠিকানা অনুষ্ঠানে পায়ের আঁকাবাঁকা শিরা, লক্ষণ, জটিলতা, প্রতিকার ও চিকিৎসা সম্পর্কে প্রাসঙ্গিক বিষয়ে আলাপন শুনে অনেক উপকৃত হয়েছি। তাসলিমা খানম সুমি লিখেছেন, 4 অক্টোবর প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে 5 বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয় পরামর্শগুলি শুনে আমরা ভীষণ উপকৃত হয়েছি। আফিয়া খানম জুলি, বিগত 6ই অক্টোবর সুখের ঠিকানা অনুষ্ঠানে গর্ভকালীন 5টি বিপদ চিহ্ন বিষয়ে পরামর্শগুলো গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন।
1: ফয়সাল আহমেদ শিপন, তাসলিমা খানম সুমি এবং আফিয়া খানম জুলি, আপনারা সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং ভালো লাগার কথা জানিয়েছেন, আপনাদের ভালো লাগার কথা জেনে আমরা আনন্দিত।
0: দেবীগঞ্জ পঞ্চগড় থেকে ইমেল করেছেন দীপক চক্রবর্তী, আপনি শরতের শুভেচ্ছা জানিয়েছেন এবং দুর্গাপূজা উপলক্ষে ডাকবাক্সে একটি ফোন ইন অনুষ্ঠান করার জন্য অনুরোধ করেছেন।
1: দীপক চক্রবর্তী, ডাকবাক্স অনুষ্ঠানটি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়ে শ্রোতাদের মতামত এবং প্রশ্নের উত্তর দানের অনুষ্ঠান, তাই এতে ফোন ইন অনুষ্ঠানের প্রচারের সুযোগ আসলে নেই। আর দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র থেকে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়, আশা করি আপনি শুনবেন।
0: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরও যারা ইমেল করেছিলেন আমাদেরকে, মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে, জাকির হোসাইন ত্রিশাল ময়মনসিং থেকে, মোহাম্মদ শাহাদত হুসাইন বাল্লু সোনাতলা বগুড়া থেকে এবং এটিএম আতাউর রহমান রঞ্জু রংপুর থেকে।
1: শ্রোতা বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার সুখী সংসার অনুষ্ঠানে, যাতে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়ে শ্রোতাদের মতামত এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়ে থাকে। আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে। সে পর্যন্ত নিয়মিত শুনবেন অনুষ্ঠান এবং মতামত জানিয়ে লিখবেন আশা করি।

বন্ধুরা, প্রতিদিনই যাপিত জীবনে সচেতন থাকবেন, সচেতনতার প্রয়োগ করবেন আপনার আশেপাশে প্রকৃতি, পরিবেশ এবং মাটি আর মানুষের প্রতি, সকলে মিলে তবেই ভালো থাকা। আজ বিদায় বলছি, উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা যোদ্ধাদের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় 2 বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ। ঢাকা থেকে রিয়াদগামী 5টি ফ্লাইট বাতিল। সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুথি গোষ্ঠীর। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ অব্যাহত। এবং ফয়সালাবাদে অনূর্ধ্ব 19 ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেওয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সে বিষয়ে

0: সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরতদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবিনি কর্পোরেশনকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে মারুবিনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় কর্ণফুলী সার কারখানা বা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠায়ও মারুবিনি কর্পোরেশনের সহযোগিতা চান। প্রতিষ্ঠানটিও বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং এদেশের দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বৈঠকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা এবং এ প্রকল্পে মারুবিনি কর্পোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজ ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। তিনি পেশাগত স্বার্থ রক্ষায় সকল বিভাজন ভুলে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে আজ হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসা সেবার মান সমুন্নত রাখতে পারলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। এদিকে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেকটাল সার্জনসের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে অপর একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সমাজসেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, পতিত আওয়ামী লীগ বিশ্ব দরবারে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে প্রমাণ করতে চেয়েছিল, যা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি আজ তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত 153তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্পিকার বলেন, সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ বলেও উল্লেখ করেন তিনি। নৌ পরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের আমদানি রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত। তাই বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়, দক্ষতা ও কার্যকর কৌশল নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। দেশের সকল নৌ ও স্থল বন্দরকে এর আওতায় আনা হবে। রোববার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিশ্বের 80% বন্দর পরিচালনা করে এমন শীর্ষ তিনটি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।
2: 93% আমদানি রপ্তানি, অর্থনৈতিক গতি, পার্শ্ববর্তী দেশের সাথে বাণিজ্য, এসবই সমুদ্রবন্দর, নদীবন্দর এবং স্থল বন্দর দিয়ে ব্যবস্থাপনার মধ্যেই এর সার্থকতা নিহিত রয়েছে, এর অগ্রগতি নিহিত রয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই স্ট্র্যাটেজি এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারিনি, সেটা আমরা চূড়ান্ত করতে যাচ্ছি।
1: এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব এহসান বলেন, রাষ্ট্র যখন কোনো উন্নয়নের দিকে অগ্রসর হয় তখন একটা গোষ্ঠী

0: অস্বস্তিতে পড়ে যায়।
1: আমরা যখন নতুন কিছুর সাথে পরিচিত হতে যাই, তখন আমাদের সমাজের একটা অংশ একটু অস্বস্তিতে ভোগে কিংবা আমাদেরকে একটু পেছন দিকে টেনে ধরার চেষ্টা করে। তো আজকের এই উদ্যোগ যে কাজটি হচ্ছে, আমার ধারণা সবগুলো সমস্যার একটি সমন্বিত সমাধানের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে।
0: সেমিনারে আরো জানানো হয়, প্রথমবারের মতো সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের এই খসড়া নভেম্বর মাসেই জমা দেওয়া হবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির 5% উন্নীত এবং আগামী কয়েক বছরের মধ্যে 25,000 মিড ওয়াইফ নিয়োগ দেওয়া হবে। তিনি আজ জার্মানির বার্লিনে মিড ওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্য নিরাপত্তায় দক্ষিণ দক্ষিণ অংশীদারিত্ব সংকট থেকে সহনশীলতার পথে শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। স্বাস্থ্যকর্মী সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এলক্ষ্যে বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময়, শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায় যখন মানুষের কাজের মাধ্যমে অন্যদের জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়। তিনি আজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 38তম সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সহজ ও সাশ্রয়ী প্রকৌশল সমাধানের মাধ্যমে মৌলিক সেবা পৌঁছে দেওয়াই প্রকৌশলীদের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেছেন, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা গুম, খুন এবং দমনপীড়নের মাধ্যমে দেশের সমস্যা সমাধানের চেষ্টা করেছে। তিনি আজ রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিসিএস তথ্য ক্যাডারের পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় কৌশলগত পণ্য তথ্যের বিপণনে দক্ষতা ভিত্তিক জ্ঞানের পাশাপাশি দ্রুততার সাথে প্রচার করা প্রয়োজন, এর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী একই সাথে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের 64 জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। দেশব্যাপী আগামীকাল থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে প্রচারাভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাবনার রূপপুরে দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু বিক্রিয়া সফল হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। আজ বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী 2-3 মাসের মধ্যে রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। দুটি ইউনিট চালু হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
0: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর ফলে পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং তথা পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমার পাশাপাশি শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।
5: সিজনে কিন্তু এটা বেজ লোড ভাবেই এই রিয়াক্টরটা চালানো হয়, কারণ যেহেতু এটার আর কোন জ্বালানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তার মানে অর্থ হলো যে দেশের গ্রিডের যে বিদ্যুতের বিভিন্ন ধরনের সঞ্চালনার তারতম্য ঘটে জ্বালানি সংকটের কারণে, তো এই বিদ্যুৎ যদি যুক্ত হয় জাতীয় গ্রিডের, তার মানে এটা অনেকটাই যে আমাদের লোডশেডিং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো অনেকটাই কমে যাবে। এবং এটা যেহেতু দীর্ঘমেয়াদী সাশ্রয়ী, এটা জীবনকাল প্রায় 60 বছর, তেল ভিত্তিক অথবা গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র গুলি 20-25 বছর ধরে এগুলো আয়ু চলতে পারে, 60 বছর এমনকি 80 বছর ধরে যদি চালানো যায় তাহলে কিন্তু এটা অনেকটাই পরিবার নির্বিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ দিতে পারে।
0: পারমাণবিক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের মতে, সবকিছুই নির্ভর করছে অতি স্পর্শকাতর এই কেন্দ্রের সুষ্ঠুভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার উপর।
5: শর্ত একটাই যে এ দাপে যদি কোন ত্রুটি বিচ্ছুতি না ঘটে এবং সবগুলো যদি প্রথমবারের মতো সফলতার সহিত সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে কিন্তু ডিসেম্বরের মাধ্যমে 300 মেগাওয়াট পরীক্ষামূলক বিদ্যুৎ প্রদান করা সম্ভব হতে পারে। সবকিছু ঠিকঠাক হয়ে ডিসেম্বরে যদি প্রাথমিক ভাবে যে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তারপরে কিন্তু পাইলট কমার্শিয়াল অপারেশনে চলে যাবে, তখন কিন্তু এটা 40% খালি থাকবে না, এটা কিন্তু মানে 100% কিন্তু পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ উৎপাদন
0: ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হতে আরো 1.5 বছর সময় লাগতে পারে। অর্থাৎ দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে তখন যুক্ত হবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট চাহিদার প্রায় 10%। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
4: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1162 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1273 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন এবং নতুন করে 2193 জন আক্রান্ত হয়েছেন। হুতিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়ায় বাংলাদেশ ও সৌদি আরবগামী 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ জানায়, 12ই অক্টোবর বাংলাদেশ সময় ভোর 3টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় 2 বাংলাদেশি নাগরিক সহ 12 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জন বাংলাদেশি বর্তমানে ICU চিকিৎসাধীন রয়েছেন। নিহত আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ, প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছে। সৌদি আরবের প্রতি বাংলাদেশ সংহতি পুনর্ব্যক্ত করে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো সুরক্ষা ও সংলাপ এবং কূটনীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। রাজধানী সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক 4 জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ DMP-র শাহবাগ থানার অফিসার ইনচার্জ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুতি গোষ্ঠী সকল বিমান সংস্থা, যাত্রী এবং বিমানবন্দর কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করার জন্য নতুন করে হুঁশিয়ারি জারি করেছে। রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন নিহত ও 300-এর বেশি আহত হওয়ার একদিন পর ইরান সমর্থিত বিদ্রোহীদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি আসল। এক্সে দেয়া এক পোস্টে হুতিরা সতর্ক করেছে, পবিত্র শহর মক্কা ও মদিনার বিমানবন্দরগুলো ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর ও আকাশপথ হামলার ঝুঁকিতে রয়েছে। পোস্টে তারা আরও বলেছে, যে কোনো ব্যর্থ প্রতিরোধের দায় সৌদি আরবকে বহন করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, ওমান সহ বেশ কয়েকটি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে উদ্বেগের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানীতে আজ টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, এই সংশোধনগুলো যোগ্য ভোটারদের ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপিকে সুবিধা দিতে পারে। নতুন দিল্লি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে পুলিশ টানা দ্বিতীয় দিন কয়েকশো বিক্ষোভকারীকে আটক করে। সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আজ জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। জরুরি অবস্থা জারির ফলে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকারি কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়েছে। খেলার খবর ক্রিকেট। ফয়সালাবাদে আজ ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বাংলাদেশ 32 রানে স্বাগতিক পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আগামীকাল একই ভেন্যুতে লীগ পর্বের খেলায় স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলা শুরু হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ তৃতীয় দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 329 রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে 223 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও ৬ উইকেটে 223, আফগানিস্তান 240। আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১২টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ। ঢাকা থেকে রিয়াদগামী ৫টি ফ্লাইট বাতিল। এবং সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতি গোষ্ঠীর। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের গবেষকরা। গতকাল রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই প্রকল্পটি প্রদর্শন করেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহমুদ খালিকুজ্জামানের নেতৃত্বে প্রকল্পের গবেষকগণ মানব বর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন। প্রকল্পটি প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রী এর সম্ভাব্য বিবেচনায় এটি বাস্তবায়নে এবং এটি বাণিজ্যিক উৎপাদনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উল্লেখ্য, কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৩ জন গবেষক হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে প্রায় ১০ বছর ধরে গবেষণা করে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। গবেষণাগারের পরীক্ষায় ৫০-৫৫% পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। পাশাপাশি এই প্রযুক্তি ব্যবহার করে ডিজেল ছাড়াও পেট্রোল, অক্টেন ও কেরোসিন জাতীয় জ্বালানি উৎপাদন সম্ভব বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। এ সময় গবেষকরা জানান, পরবর্তী ধাপে প্রতিদিন ১-৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণ সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ১০০-১২০ কোটি টাকা প্রয়োজন হবে বলে গবেষকরা জানান। তারা জানান, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা সম্ভব হলে ভবিষ্যতে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ১০-১৫% প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। এতে বছরে আনুমানিক ৬,০০০-১৩,০০০ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে। তবে গবেষকরা বলছেন, পরীক্ষাগার ও পরীক্ষামূলক পর্যায়ের সাফল্যকে বাণিজ্যিক পর্যায়ে নেওয়ার জন্য আরও দীর্ঘমেয়াদী পরীক্ষা প্রয়োজন। বিশেষ করে বড় পরিসরে নিরবিচ্ছিন্ন উৎপাদন, প্রকৃত উৎপাদন ব্যয়, জ্বালানির মান, নিরাপত্তা এবং কাঁচামাল সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। জ্বালানি মানুষের জীবনের একটি মৌলিক প্রয়োজন। শিল্পায়ন, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন সহ নানাবিধ কাজে বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানির ব্যাপক চাহিদা রয়েছে। তবে বর্তমানে যেভাবে জ্বালানির ব্যবহার হচ্ছে তার ফলে প্রাকৃতিক জ্বালানির উৎসগুলি শীঘ্রই হ্রাস পাবে। এমতাবস্থায় বিজ্ঞানীরা বিকল্প জ্বালানির উৎস খুঁজছে। জৈব অপরিশোধিত তেল উৎপাদন নিয়ে গবেষণা হচ্ছে। জ্বালানি তেলের সবচেয়ে বড় উৎস মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরানের মধ্যে চলমান সংঘাতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম বেড়ে চলছে, বাংলাদেশও এই সংকটে ক্ষতির সম্মুখীন হচ্ছে। জ্বালানি তেলের সরবরাহ সংকট, দাম বৃদ্ধি ও পরিবেশগত বিপর্যয়ের কারণে অনেক দেশ স্থায়ী নবায়নযোগ্য বিকল্প শক্তি যেমন বায়োফুয়েলের ব্যবহার নিয়ে গবেষণা করছে। জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের কারণে একটি মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশেও শিল্প ও কৃষি খাতের উন্নতির সাথে সাথে পরিবহন খাতে পেট্রোলিয়াম ভিত্তিক জ্বালানির চাহিদা পূরণে চ্যালেঞ্জের মুখে রয়েছে। ডিজেল, পেট্রোল অক্টেন, তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি এবং সিএনজি বাংলাদেশে পরিবহন খাতে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। সরকার দেশের ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে এলপিজি, পরিশোধিত কাঁচা এবং ফার্নেস তেল আমদানি করে। এর পাশাপাশি বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মজুতের অভাব রয়েছে, যেটি একটি বড় উদ্বেগের বিষয়। ফলস্বরূপ নবায়নযোগ্য জ্বালানির উৎস খুঁজে বের করা এবং ব্যবহার করা অপরিহার্য হয়ে পড়েছে। যেহেতু বাংলাদেশে একটি কৃষি দেশ, তাই বিকল্প উৎস হিসেবে কৃষি অবশিষ্টাংশ এবং বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদিত হতে পারে। প্রতি বছর এই দেশে প্রচুর পরিমাণ কৃষি বর্জ্য রয়ে যায়। এসব বর্জ্যের বড় অংশ যথাযথভাবে ব্যবস্থাপনা না করা গেলে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তিতে সেই বর্জ্যকেই কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা থেকে বিপুল পরিমাণ বায়োক্রুড উৎপন্ন হতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট গবেষকদের প্রত্যাশা, সরকারি সহায়তায় প্রযুক্তিটি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হলে দেশের জ্বালানি তেলের সংকট ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে জ্বালানি আমদানি নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবেশ দূষণ হ্রাস এবং দেশীয় জ্বালানি শিল্প বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
8: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 12ই অক্টোবর সোমবার সকাল 10টায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, আমন্ত্রণ দেশের গানের অনুষ্ঠানে। প্রথমে গিয়েছেন রাকিবা ইসলাম ঐশী, গীতিকার গোলাম সরোয়ার শলক, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

এক মুঠো দেশের মাটি আমাদের কাছে শুধু মাটি নয়, এ আমাদের শিকড়, আমাদের পরিচয়, আমাদের আপন ঠিকানা। বাংলাদেশ আমাদের হৃদয়ের চিরন্তন ঠিকানা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। এবারে শিল্পী অপু আমান, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

শেষ হলো দেশের গানের অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে। নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, গেয়েছেন তানিয়া সুলতানা।

0: তানিয়া সুলতানার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন, নিজেকে, অপরকে এবং আপনার নিষ্পাপ সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান তপন চৌধুরী কণ্ঠে। প্রথম গানটি লিখেছেন মাহমুদ শফিক এবং গানটিতে সুরারোপ করেছেন হাবিবুল আলম খান।

আরও একটি আধুনিক গান শুনবেন তপন চৌধুরীর কণ্ঠে। এই গানটি লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং সুর দিয়েছেন দীপক কুমার দে।

0: পরপর দুটি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন তপন চৌধুরী।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে,
3: তাইলে
2: একটা জরুরি কথা বলি।
3: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
4: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা, মাদক মুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদক মুক্ত সমাজ ও জাতি গড়ে তুলি। মাদক ব্যবহারে দাম্পত্য সুখের অন্তরায়, মাদক থেকে দূরে থাকুন, সুখী জীবন গড়ে তুলুন। মাদক অপরাধীদের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর ইংরেজিতে।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের আয়োজনমালায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন জান্নাত আরা।

বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন। গ্রন্থনায় ফাতেমা সুলতানা, উপস্থাপনায় এস এম আসাদুজ্জামান ও সুরেইয়া সুলতানা মনিরা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে।
1: সাথে আছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
0: আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন।
1: আয়োজনের শুরুতে শোনাব ছেলেকার, এছাড়া ছবি থেকে গান, আর গানটি শুনতে চেয়েছেন আপনারা
0: শরীফউদ্দিন, সুমা শরীফ, সামিয়া সাদিয়া, ইকবাল আহমেদ সজীব, মাহির খারুরা গফরগাঁও ময়মনসিংহ থেকে, আছেন ওদিকে আফরোজিয়া সরকার, সীমা, কামরুজ্জামান চৌধুরী, লাখি ইসরাত, কৌশিক আহমেদ রিয়াদ, আপনারা লিখেছেন নরসিংদী থেকে।
1: আপনারা যে গানটি শুনতে চেয়েছেন সে গানটির শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

0: এবারে গানটি শুনতে চেয়েছেন আরিফুল ইসলাম তাসফিয়া, আপনারা লিখেছেন পিরোজপুর থেকে, আর এছাড়াও ঠাকুরগাঁয়ের গয়রা থেকে জুই, ইমরান, মার্জিয়া, তাসফিন, মেঘলা, বুশরা এবং ঐশী।
1: আপনাদের সবার পছন্দ বাঘের বাচ্চা ছায়াছবির গান, শিল্পী কনক চাপা ও মনির খান।

0: এবারে গানটি শুনতে চেয়েছেন বিশ্বনাথ দাস বিশু। আপনি শুনতে চেয়েছেন তুমি আমার ছায়াছবি থেকে গান। এছাড়াও আরও বন্ধুরা হলেন ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস, সৈকত কুমার দাস। আপনারা লিখেছেন চিরির বন্দর দিনাজপুর থেকে।
1: আর এই গানটির অর্থাৎ এই যে তুমি আমার ছায়াছবির যে গানটি শুনতে চেয়েছেন সে গানটির শিল্পী হলেন কনক চাঁপা ও আগুন। দেখা না হলে একদিন, কথা না হলে কেমন লাগে, চলুন শুনে আসি গানে গানে।

0: এবার আমাদের আরেকজন বন্ধু মোহাম্মদ শামীম হোসেন চিঠি পাঠিয়ে লিখেছেন, নিবেদন আমার অনেক পছন্দের, আমি নিয়মিত শ্রোতা, আমার পছন্দের গানগুলো বেতারে শুনতে খুব ভালো লাগে। আমাদের শ্রোতা বন্ধু শুনতে চেয়েছেন কোন গান, এবারে বলো।
1: শুনতে চাচ্ছেন অভিযান ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।
0: আর সাথে আছেন সাকিরুন নেসা, মুসাম্মদ উর্মি খাতুন মেম ও মুসাম্মদ মুন্নি খাতুন কুষ্টিয়া সদর থেকে।

0: এবার গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আপনারা মঈনুদ্দিন সৌদি আরব আল কাশিম বুরাইদা থেকে, এছাড়া অনুরোধ করেছেন ফয়সাল খুলনা থেকে, আকাশ ও সীমা মানিকগঞ্জ থেকে, সাইদুল সেলিম খান, সাজিদ খান, দেবলীনা মালাকার, সিমরান বিশ্বাস, প্রীতম রায়, আশা চৌধুরী, বউবাজার কলকাতা থেকে।
1: চলুন শুনে আসি সুব্রদেব এবং শাকিলা জাফরের কণ্ঠে তোমার জন্য পাগল এই ছায়াছবির গান।

0: এবারে কুলিছা ছবির গান শিল্পেন্দ্র কিশোর ও রিজিয়া পারভীন।
1: শুনতে চেয়েছেন আবুল কালাম, হোসাইন মুসা, জুবাইর হোসেন, এখলাস উদ্দিন, হোসাইন আলী, লিটন মাস্টার, আব্দুল বাতেন ও সুরুজ মিয়া। আপনারা লিখেছেন নরসিংদী থেকে। এছাড়াও ঢাকা মোহাম্মদপুর থেকে আবির, রৌনক, মিঠুন, সুইটি, ইয়ার, রেহানা, আজাদ, ইয়াব, রুহান ও রুহাব ও রাফিদ। চলুন শ্রোতা বন্ধুরা আপনাদের পছন্দের শিল্পীর পছন্দের গান শুনে আসি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুরোধের আসর নিবেদন, আর সাথে রয়েছি আমরা দুজন,
1: সুরাইয়া সুলতানা
0: এবং এস এম আসাদুজ্জামান।
1: শোনাবো এই তো প্রেম ছায়াছবির গান, শিল্পী হাবিব ওয়াহিদ ন্যান্সি, আর পছন্দ করেছেন আপনারা আতাউর রহমান রঞ্জু, মোসাম্মাত মাহমুদ, আফারফিন মোহনা, আদিবা রহমান, আফিয়া রহমান, ইবনাত রুহি সহ পুরো পরিবার। আর আপনারা রংপুর থেকে শুনতে চেয়েছেন। এছাড়াও তারিক হাসান, রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাব, মাগুরা, ফুলের হাট, কিশোরগঞ্জ থেকে এবং নীলফামারী থেকে অনুরোধ এসেছে।

0: শ্রোতা বন্ধুরা, এবার শোনাব ক্ষুধার জ্বালা ছায়াছবির গান। গানটি শুনতে চেয়ে চিঠি পাঠিয়েছেন ফারুক আহমেদ, লাবিব ও দিশা কুড়িগ্রাম থেকে। এছাড়াও জাহাঙ্গীর আলম, নুরুল আলম ও ফারুক উড়িপুর থেকে, শিবা রানী ও সুকন্যা রায় জলঢাকা নীলফামারী থেকে, আরও অনুরোধ করেছেন পলাশ, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে, আব্দুল হান্নান ও আকলিমা বেগম দক্ষিণ পিরোজপুর, নাটোর থেকে, এবং তোফায়েল আহমেদ হানিফ।
1: আমি একটু বলি, আব্দুল হান্নান ও আকলিমা বেগম দক্ষিণ লালপুর, নাটোর থেকে, এবং তোফায়েল আহমেদ হানিফ ও লিজা আক্তার নেত্রকোনা থেকে। আপনারা ক্ষুধার জেলা ছায়াছবির গান শুনতে চেয়েছেন, আর শিল্পীকে
0: খালিদ হাসান মিলু ও শাকিলা জাফর।

0: এবার গানটি শুনতে চেয়েছেন আপনারা আরিফ ও সিরাজুল ইসলাম সৈকত টাঙ্গাইল থেকে। এছাড়াও সাথে আছেন আরজিনা আমিনুর রহমান, মুশফিকা নাওরিন, ফাতেমা তিথি, মেহেদি কামাল, ইসমাইল আব্দুল আলী, আশিস বোস, সুফল বিশ্বাস, সোহেল রানা, মুহাইমিনুর রহমান, নিরব আহমেদ ও শকুর খান।
1: আপনারা শুনতে চেয়েছেন শেষ খেলা, শেষ খেলা ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা, এন্ড্রু কিশোর ও সৈয়দ আব্দুল হাদী।

এবারে গানটি শুনতে চেয়েছেন বিশ্বজিৎ হাজরা মালদা পশ্চিমবঙ্গ থেকে, গিয়াসুদ্দিন খান চট্টগ্রাম থেকে, জাকির হোসেন জীবন, জাকির হোসেন রাজু, শোভন মনিরামপুর যশোর থেকে। আপনারা শুনতে চেয়েছেন পরে না চোখের পলক গানটি, প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবি থেকে, শিল্পী এন্ড্রু কিশোর।

0: শ্রোতা বন্ধুরা, যাবার সময় হয়ে এলো। তবে যাবার আগে জানিয়ে দিতে চাই, আপনারা অনেকে বিভিন্ন গানের অনুরোধ পাঠিয়েছেন, সময় স্বল্পতার কারণে আমরা আপনাদের পছন্দের সব গান শোনাতে পারলাম না। আপনারা গানের অনুরোধগুলো চিঠিপত্র ও ইমেলের মাধ্যমে পাঠাতে থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।
1: আমাদের কাছে লেখা ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। অনুরোধের আসন নিবেদন প্রযোজনী পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
0: ইমেইল ঠিকানা bpnibedon2018@outlook.com।
1: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান উপস্থাপনা ছিলাম আমরা দুজন,
0: সুরাইয়া সুলতানা,
1: এস এম আসাদুজ্জামান। নিবেদন গ্রন্থনায় ছিলেন ফাতেমা সুলতানা, সম্পাদনায় সাইফুল আলম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাশিদুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধ রয়েছে আজ এবার গান নিয়ে অনুষ্ঠান নিবেদন। অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন ফাতেমা সুলতানা, উপস্থাপনায় ছিলেন এস এম আসাদুজ্জামান ও সুরাইয়া সুলতানা মনিরা, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ সাইফুল আলম, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সে বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে। সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন, তাই যার যতটুকু সুযোগ আছে ততটুকুই আন্তরিকভাবে জনগণের উন্নয়নের জন্য যথাযথভাবে কাজে লাগাতে হবে। সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরতদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেইনি কর্পোরেশনকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে মারুবেইনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশে দ্বিতীয় কর্ণফুলী সার কারখানা বা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, কফকো স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠায় মারুবেইনি কর্পোরেশনের সহযোগিতা চান। প্রতিষ্ঠানটিও বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং এদেশে দ্বিতীয় একটি কফকো স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বৈঠকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা এবং এ প্রকল্পে মারুবেইনি কর্পোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজ ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরি নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। তিনি পেশাগত স্বার্থ রক্ষায় সকল বিভাজন ভুলে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী একই সাথে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ ও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। হুথিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ ও সৌদি আরবগামী পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ জানায়, 12 অক্টোবর বাংলাদেশ সময় ভোর 3টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় 2 বাংলাদেশি নাগরিক সহ 12 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জন বাংলাদেশে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছে। সৌদি আরবের প্রতি বাংলাদেশ সংহতি পুনর্ব্যক্ত করে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর সুরক্ষা ও সংলাপ এবং কূটনীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। খেলার খবর ক্রিকেট। ফয়সালাবাদে আজ ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেটে বাংলাদেশ 32 রানে স্বাগতিক পাকিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 5 উইকেট হারিয়ে 136 রান করে। জবাবে পাকিস্তান নারী দল 20 ওভারে 9 উইকেট হারিয়ে 104 রান করতে সক্ষম হয়। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন 19 রান দিয়ে 3টি উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ হন। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি সকাল ৬:৩০ অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি শফিউল আজম। পথপাথে অনুষ্ঠানে দুর্নীতির কুফল সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭:২০। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৭:৫০। সকাল ১০টায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ FM ৯০ MHz বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM ১০২ MHz ও FM ১০৬ MHz প্রচার হবে।
2: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মহশির সকাল ৮:১০ ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায়ের সাথে সকাল ৮:২০ সকাল ৮:৩০ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের বঞ্চিত অনুষ্ঠান প্রিয় গান সকাল ৯:০৫ ইউনিসেফের সহযোগিতায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠান শুনবেন সকাল ৯:৩৫ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০ স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা ২:২০ খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন বেলা ৩:১৫ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসে করি ছোট পরিবার বিকেল ৫:০৫ ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটেস্ট স্পিক ইংলিশ বিকেল ৫:১০ ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে বিকেল ৫:৪০ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫ সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০ রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত ১০:০৫ এছাড়া FM ৯০ MHz রাত ১২:১৫ নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক অপেক্ষা রচনা আইবি রহমান প্রযোজনায় মাহবুবুর রহমান FM এর অনুষ্ঠান সূচি FM ৯২ MHz সন্ধ্যে ৭:০০ থেকে ১১:০০ পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান FM ৯০ MHz FM ১০২ MHz FM ১০৬ MHz সকাল ৬:৩০ থেকে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার সকাল ৯:০০ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬:০০ সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯:০০ ৬৪%, সন্ধ্যা ৬:০০ ৬৬%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:৫৪ অস্ত যাবে ৫:৩৫ আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 613 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ঈমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র, আর সেটায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।